0: সচ্চিদানন্দ পরব্রহ্ম, তুমি সর্বকালে সর্বভাবে পরিপূর্ণ। এই জগৎ তোমারই দ্বারা পরিপূর্ণ, কারণ এ জগতের পরমা প্রকৃতিও তুমি, সেই পুরুষোত্তম পরব্রহ্ম। এ জগৎ মরীচিকার ন্যায় তোমাতে ভাসমান, তাই তুমি যেমন পূর্ণ তেমনি আছো। পূর্ণ হতে পূর্ণকে গ্রহণ করলে হে পূর্ণ তুমি অবশিষ্ট থাকো। হে মন, এই অখিল বিশ্ব ব্রহ্মাণ্ড, যা কিছু চরাচর, যা কিছু দেখছ শুনছ, সবই সেই সর্বাধার, সর্বাধিপতি, সর্বশক্তিমান, সর্বজ্ঞ, সর্বকল্যাণ গুণ পরমেশ্বরে ব্যাপ্ত জানবে। সর্বনাম রূপ তাঁরই দ্বারা পূর্ণ, এর কোনো অংশই তাঁকে পরিত্যাগ করে থাকতে পারে না। এই অভিজ্ঞান আশ্রয় করে তাঁরই সঙ্গে সদা থাকো, প্রতিদর্শনে ও কর্মে তাঁরই স্মরণ করো। যজ্ঞার্থ অর্থাৎ বিশ্বরূপ ঈশ্বরের পূজার জন্য সর্বকর্মে সেবা বুদ্ধি অবলম্বন করো। হে মন, নাম রূপে ডুবে মরো না, এতে তোমার কল্যাণই হবে। ভোগ্য বিষয় কে কবে নিত্য দেখেছে, বিষয় পানে পিপাসারি বৃদ্ধি পায়। ভুল করে জীব ভাবে যে রূপ রসাদি তাকে তৃপ্ত করবে। সর্বভূতাধিপতি, জগতের একমাত্র কর্তা, হর্তা, ধর্তা, সর্বশক্তিমান, সর্বময় পরমেশ্বরকে স্মরণ ও মনন করতে করতে যতকাল বেঁচে থাকবে, যতদিন না কর্মের অবসান ঘটে, ততকাল সেবা বুদ্ধিতে সর্বশাস্ত্রীয় কর্ম সম্পাদিত কর। এছাড়া নির্লিপ্ত হবার তোমার আর কি উপায় আছে? ফলের আকাঙ্ক্ষা করে কর্ম করো না। সর্বভূতান্তর্যামী শ্রীহরির সেবার জন্য কর্ম কর। কেবল কর্তব্য বুদ্ধিতে কর্ম করো না, সর্বভূতে প্রেম সম্পন্ন হয়ে তাদের সেবা করো। এর অতিরিক্ত আর কোন নিষ্কাম কর্মযোগ নেই। ওম পূর্ণমদঃ পূর্ণমিদং পূর্ণাত পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেব অবশিষ্যতে।
1: অমৃতবাণী অনুষ্ঠানে আজ শুনলেন উপনিষদ থেকে পাঠ। আকাশবাণী বিলোনিয়া এখন শুনবেন সুরাঞ্জলি ভক্তিগীতির অনুষ্ঠান। নিবেদনে সুভাশিস মুখোপাধ্যায়।

এতক্ষণ নিবেদিত হল সুরাঞ্জলি, নিবেদন করলেন সুভাশিস মুখোপাধ্যায়। শেষ হল সুরাঞ্জলি অনুষ্ঠানটি। আকাশবাণী মিলনিয়া এখন শুনবেন আকাশবাণী আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত কক বরকে তথ্যভিত্তিক অনুষ্ঠান হায়ং নিয়ে খরাং।

0: আমাকে ব্রাইটক্স বিথিন স্প্রে খাই রেনা নামাই আমাকে স্প্রে খাই রেখান কেন কিসাস হলস অঙ্গান হাইকে সঙ্গ ও আমরা নবহিন গবাংখে তুমুং কালি মানা খেঙ্কে তাব হাতি রাগব ফালাই রং পয়সা রগা জীবই নগ্নঘুঙ্গ জবাই মানলাই আশুক জরা খালাকিয়া সঙ্গ আমরা কাইমানরগে ককিসা
1: অঙ্কে তৃণ সালো কিসা পাটি মূরক জন সাইমেলেন তাবুকি তৃণ সালো তিনি আগস্ট আলি সাল চাষ পুইলা সাল হায়ুং হাকতর তিনি ওয়ার্ল্ড লান্স ক্যান্সার ডে গঙ্গাতে গেছা ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব ডে তেই মুসলিম উমেন রাইটস ডে তিনি ন সালো মানি সাল তিন তালাক নতিনি তিনি ন সালো কক সালে মানি সাল অবঙ্কা যিনি ওয়ার্ল্ড লান্স ক্যান্সার ডে ও বাহিকে ষোলোর তাঙ্কে ষোলোয়া আপনি কক সালাই যান বাকি তিনি ন সাল ফালাই যাব গেটে গেছাব তঙ্গ ও হাতিব ওয়ার্ল্ড ব্রেস্ট ফিটিং উইক তিনি সিমিন চেং যাব চিনি যে সাই আসানি বন ব্রেস্ট ফিটিং নি বাকি আগুক টিচার নেন বাকি তার বাকি বুমানি আগুক নিশাই গবাং ফানকরি আউনি বাকি চেং অবন তিনি সিমি পালাই নাই ন্যাশনাল মাউন্টেন ক্লাইম্বিং ডে তিনি নশ হলো এনকারেজ খাইজানি যে আউটডোর স্কেলিং টাই পিক হাইকিং রক খাইজানি বরফ নি বাকি তিনি নশ হলো তিনি নশ হল আউন বাকি পালাই যাব তিনি ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব ডে www.ডট সামারি সাল তিনি নশ হলো আবো পাবলিকলি ইন্ট্রোডিউস খাইজাকমানি সাল তিনি টিম বার্নার্স লি বতিনি নশ হলো অবন পুলিয়া চেঙ্গেরি মানি সাল
0: ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন বাই কম থা ইউথ অর্গানাইজার গ্রুপ সি নন গেজেটেড নি কয়বলাই রেনে রকম সাজাকা বরং নি রিটেন সৈমুং আমজমুংনাই বসকাং সেপ্টেম্বর তালনি সাল চিবা সাল আপনার গে তাইব কাহামকে সাইসক্রবাই সিনাম সুখে ওয়েবসাইটে থাঙ্গাই নাইমানো https://tpsc.tripura.gov.in আর থাঙ্গাই নাইনানি বাকি সাজাকা
1: আও আনে রকাইসা তম জাগো অঙ্কা গভর্নমেন্ট অফ ত্রিপুরা টিটিএডিসি প্রতিনি ইনস্টিটিউশন খুমুলং এলিমনি ফরমেশন মিট নি বাকি তিনি নশ হলো পলিটেকনিক ইনস্টিটিউট আবঙ্কা টিটিএডিসি নে পলিটেকনিক ইনস্টিটিউট এলিমনি এসোসিয়েশন বিভাগটি তিনি নশ হলো তিনি ন মিটিং খাই যাক নাই অজাগ ফুংনি দাম সেতামফুনি সে সেমিনার হলো আব টিটিএডিসি নে পলিটেকনিক ইনস্টিটিউশন বিভাগটি অকক সাকলাই যাব
0: আহ ফারিগে তেগেছেন নালাইনে ডিরেক্টরেট অফ মেডিকেল এডুকেশন আরও জি এন এম চলাতাই ব্রী তাই এ এন এম ব্রী ডকনি বাকি ট্রেনিং কোর্স নাই নিশাই নিশি ডক নিশি সিনি বিশিনি বাকি আবন বাকি রেজিস্ট্রেশন অনলাইন বিশিনতেই নাই অনলাইনে খাইনি পাইথাক সালকে ও অগস্ট তালনি সাল কিবা সালনি বিশিং খাইনি নামাই সাজাকা তাই আপনার গে কাহামকে সিনাম জংকে ও ওয়েবসাইট থাঙ্গে নাইনে নাঙ্গান www.dme.tripura.gov.in আর থাঙ্গে নাইনানি সাজাকা
1: আও হাস্তে হাপনি বিভাগটি আর ত্রিপুরা জয়েন্ট বোর্ড টিভি জেই উনি বিভাগটি পুজানি কাউন্সিলিং অনলাইন মানে থাকাই জুলাই তালনি সাল নিশিগুড়ি সালো আর নিশিমি পাইথাক সালঙ্কা অগস্ট তালনি সাল চিনি সাল কাউন্সিলিং নাই সেকেন্ড ফেজ অফলাইন আবঙ্কা কাউন্সিলিং নি সালমারিঙ্কা আগস্ট তালনি সাল চিনি সালো ফুংনি দাম চিসা দামে সঠিক থামছি দামো কলেজ অফ এগ্রিকালচার ত্রিপুরা লেমুসরা আজাগো থাঙি মালাই জানি নরম সাজাগো ও জায়গা কয়লেবল পাইথাক সাল ও আগস্টালিন সাল চিচার সাল জরা তেই

0: அவனு கலைவித்தங்க டெக்னீஷியன் கார்பரேட் செக்டர் அசக அசர் சங்கித்தங்க நைசாய் தாம்சி சினி ஐடிஐ டிப்ளமா பாசங் நாங்கை மோர் நாங்கே தாம்சிபா অনলাইন দেনানি পাইথাক সাল অজাগ ও আগস্টালনি সাল বা সাল জরা নাকতে আমাকে সাইমানো মজাকে অজাগ ও ওয়েবসাইট থাকি নাই মানো www.curpt/.com অজাগ থামি নাই মানো পইলা কম্পিউটার নি বেখাকটি আর নিনে আমজক নাই আবনে লঙ্গাকে হাই হাই নন ডাইরেক্ট শেয়ার কি ভাবে লিঙ্ক হরজাক নাই ওয়েবসাইট নি বেখাকটি হাই কেবা নিনে ইমেল আইডি নি বেখাকটি আমাকে আনারতে বতংখো আর সার্ভিস কমিশন টেকনোলজি আর্মি নিয়ে বিভাগটি আর আসুক থাই চঙ্গ 381 আর জায়গা নাং নাই বিইবি টেক তেই ডিগ্রি হিঙ্গাঙ্গে অঙ্ক উমর হিঙ্গাঙ্গে নাইসি নিসিমি নিসি সিনি অনলাইন কয়লে বিলাইন পাইথাক সাল আগস্টালনি সাল ডক সাল নরক তেও কাহামকে সাইমন মজাঙ্গে ওয়েবসাইটও নাই মানু আঙ্কে তাবো কিসা আসুক জরা সঙ্গে খানালাই কে সাপক বরতলাম মানে কক তাবো সঙ্গে নবটি মানে কক খানালাই না তিনি কমা থায় ফিরাঙ্ক গই ওয়াতে ওয়াই মানু নি সাজাগো সাকলাই যাগো তুমখামারি তো সাকাও 34 ডিগ্রি সেলসিয়াস তাই খামাও তো নাই 26 ডিগ্রি সেলসিয়াস মিয়াও তো মানে 34 বুকসা 4 ডিগ্রি সেলসিয়াস তুমখামারি তাই চাংমারি তো মানে নিশিডক বুকসা 3 ডিগ্রি সেলসিয়াস শিওমারি তো মানে 44% সাকাও তলাও 44% তিনি ফুংনি 30 সরি 30 নজরে ওয়াটি ওয়াকা 7.8 মিলিমিটার হাজার নবটি মানে কখনাকা সংটাবো রসাপুং খালে না আও
1: তিনি রসাপুং খনং রবানা চিরকুমার দেববর্মা

এতক্ষণে রিলারে শোনানো হলো আকাশবাণী আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত কক্সবাজারের তথ্যভিত্তিক অনুষ্ঠান হাইওয়ে নিয়ে খরা আকাশবাণী মিলনিয়া।

এতক্ষণ পরিবেশিত হলো যন্ত্রসংগীত। আকাশবাণী বিলোনিয়া এখন জানিয়ে দিচ্ছি আমাদের আজকের পরবর্তী অনুষ্ঠান সূচি সম্পর্কে। সাতটা শুনবেন অনুষ্ঠান আজ সকালে, সাতটা বাজে পঁচিশ মিনিটে শুনবেন কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, আগরতলা কেন্দ্রের স্থানীয় বাংলা সংবাদ এবং কক্সবাজার সংবাদ শুনবেন পর্যায়ক্রমে সাতটা বাজে পঁয়ত্রিশ মিনিটে এবং সাতটা বাজে চল্লিশ মিনিটে। গীতালি রবীন্দ্রসঙ্গীত অনুষ্ঠান সাতটা বাজে পঁয়তাল্লিশ মিনিটে, পরিবেশনায় তনুশ্রী বন্দ্যোপাধ্যায়। সকাল আটটা শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত সমাচার প্রভাত, ছায়াগীতি অনুষ্ঠান শুনবেন বিভিন্ন বাংলা ছবির গান আট বাজে পনেরো মিনিটে। আট বাজে ত্রিশ মিনিটে পরিবেশিত হবে পদ্মাপুরম অনুষ্ঠানে মনসা মঙ্গলের গান, শুনবেন এর ২৯তম পর্ব, বিষয় দেশিগণ সহ বিপুলার মুক্তাসারে গমন ও স্নান ও মনসা পূজা, পরিবেশনায় অষ্টমী সাহা এবং সহশিল্পী বৃন্দ। নটায় দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ, নটা বাজে পাঁচ মিনিটে শুনবেন গানে গানে হিন্দি ছবির গানের অনুষ্ঠান, দশটায় দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ, দশটা বাজে পাঁচ মিনিটে শুনবেন দেশবন্দনা দেশাত্মবোধক গানের অনুষ্ঠান, ভজন শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে সকাল দশটা বাজে ত্রিশ মিনিটে। বেলা এগারোটায় শুনবেন দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ, এগারোটা বাজে পাঁচ মিনিটে এবং বেলা একটা বাজে চল্লিশ মিনিটে শুনবেন আকাশবাণী উজ্জ্বলের কক্সবাজার অনুষ্ঠান, বেলা একটা বাজে ত্রিশ মিনিটে শুনবেন কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, দুপুর দুটোই দিল্লি কেন্দ্রের মধ্যাহ্ন সংবাদ, দুটো বাজে পনেরো মিনিটে শুনবেন অসীমান্তিক অনুষ্ঠানে। উপস্থিত থাকবেন ঈশানচন্দ্র নগরের বাসিন্দা দেবাশিস মজুমদার, দুপুর দুটো বাজে ত্রিশ মিনিট শুনবেন আমিনারী, আমিনারী অনুষ্ঠানে প্রথমে শুনবেন আমার কথা, আমার কথা রয়েছেন নার্সিং অফিসার সুচিত্রা সোম, পরে শুনবেন দুপুরের আটটা, তিনটে শুনবেন দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ, তিনটে বাজে পাঁচ মিনিটে শুনবেন বিবিধ ভারতের রাষ্ট্রীয় সেবার অনুষ্ঠান, বিকেল পাঁচটায় এবং পাঁচটা বাজে পাঁচ মিনিটে শুনবেন দিল্লি কেন্দ্রের হিন্দি এবং ইংরেজি সংবাদ, অবকাশ রঞ্জনী পুরনো দিনের হিন্দি ছবির গান শুনবেন বিকেল পাঁচটা বাজে দশ মিনিটে, পাঁচটা বাজে পঁয়তাল্লিশ মিনিটে শুনবেন লোকসঙ্গীত লোকগীতির অনুষ্ঠানে, কক্সবাজার অনুষ্ঠান সন্ধ্যে ছটায়, অনুষ্ঠানে প্রথমে শুনবেন টিস্যু কালচার নিয়ে কিছু কথা, পরে শুনবেন সুদন দেববর্মা এবং মঙ্গতি দেববর্মার কণ্ঠে কক্সবাজার গান, কিষাণবাণী সন্ধ্যে ছটা বাজে ত্রিশ মিনিটে, সাতটা বাজে পাঁচ মিনিটে শুনবেন পদ্মাপুরম অনুষ্ঠানে মনসা মঙ্গলের গান পর্ব ত্রিশ, বিষয় পাত্রমিত্র সহ সৈন্য নিয়ে চন্দ্রদ্বারের উজ্জয়িনীতে গমন এবং বিবাহ নির্ণয়, পরিবেশনায় অষ্টমী সাহা এবং সহশিল্পী বৃন্দ।

কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ শুনবেন 7:35, 7:45 এবং 7:55 শুনবেন আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত পর্যায়ক্রমে ককবরক স্থানীয় বাংলা সংবাদ। রাত 8:05 শুনবেন মনে মতো গান লাইভ ফোন ইন। 9:00 যৌবাণী, 9:30 শুনবেন সরগম অনুষ্ঠানে শঙ্করা রাগে সেনাই বাজার শোনাবেন ওস্তাদ বিসমিল্লাহ খাঁ এবং সহশিল্পী বৃন্দ। 10:00 শুনবেন হারানো দিনের গান। শুনলেন অনুষ্ঠান সূত্রী আকাশবাণী বিলোনিয়া। এখন শুনবেন অনুষ্ঠান আজ সকালে।

নমস্কার সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আমি সুখ বসে পড়লাম আপনাদের সাথে আজ সকাল অনুষ্ঠানটি উপস্থাপনা করার জন্য। বন্ধুরা, প্রথমে চলে যাব ইতিহাসের পাতায় এবং দেখে নেব আজকের দিনটিকে। আজ 15ই শ্রাবণ 1433 বঙ্গাব্দ এবং 1লা আগস্ট 2026 খ্রিস্টাব্দ শনিবার। আজকের দিনের 1498 সাল ইতালির ক্রিস্টোফার কলম্বাস আমেরিকার মূল ভূখণ্ডে পদার্পণ করেন। সুইজারল্যান্ড স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি পায় 1648 সালের আজকের দিনে। 1672 এই দিনে ব্রিটিশ বিচার ব্যবস্থা চালু হয়। ইংরেজ কুঠিয়াল জব চার্নক কলকাতায় নগরপত্তন করেন 1698 সালের আজকের দিনে। 1700 উপমহাদেশের শাসন সংস্কারের উদ্দেশ্যে রেগুলেটিং অ্যাক্ট আইন বিধিবদ্ধ করেন 1773 সালের আজকের দিনে। 1774 ইস্ট ইন্ডিয়া কোম্পানি অধিকৃত ভারতবর্ষের রাজধানী হয় কলকাতা। জোসেফ প্রিস্টলি অক্সিজেন আবিষ্কার করেন 1774 সালের আজকের দিনে। ব্রিটিশ উপমহাদেশগুলিতে দাসপ্রথা বাতিল করা হয় 1834 সালের আজকের দিনে। 1861 দেবেন্দ্রনাথ ঠাকুরের অর্থায়নে ও মনমোহন ঘোষের সম্পাদনায় পাক্ষিক ইন্ডিয়া মিরর প্রকাশিত হয়। প্রথম চীন জাপান যুদ্ধ শুরু হয় কোরিয়াকে নিয়ে 1894 সালের আজকের দিনে। জার্মানি রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলে আনুষ্ঠানিকভাবে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয় 1914 সালের আজকের দিনে। ইস্ট বেঙ্গল ভারতের পেশাদার ফুটবল ক্লাব কলকাতায় প্রতিষ্ঠিত হয় 1920 সালের আজকের দিনে। 1953 ভারতে বেসরকারি বিমান সংস্থার জাতীয়করণ হয় এবং ইন্ডিয়ান এয়ারলাইন্স গঠিত হয়। আফ্রিকার দেশ বেনিন ফরাসি উপনিবেশ থেকে মুক্ত হয়ে স্বাধীনতা লাভ করে 1960 সালের আজকের দিনে। বেলজিয়ান কঙ্গোর নাম পরিবর্তন হয়ে যায় রিপাবলিক অফ কঙ্গো 1964। 1967 সালের এই দিনে পূর্ব জেরুজালেমকে অধিগ্রহণ করা হয়। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সমর্থনে নিউ ইয়র্কে দ্য কনসার্ট ফর বাংলাদেশ অনুষ্ঠিত হয় 1971 সালের আজকের দিনে। 1972 সালের এই দিনে বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতিতে পেরু। ফিনল্যান্ডের রাজধানী হেলসিঙ্কিতে সাবেক সোভিয়েত ইউনিয়ন, যুক্তরাষ্ট্র, কানাডা এবং আলবেনিয়া ছাড়া অন্য ইউরোপীয় দেশের শীর্ষ নেতাদের সম্মেলন শুরু হয়। এবারে জন্ম জ বাতিস্তা লামার্ক, ফরাসি সৈনিক, প্রকৃতিবিদ ও শিক্ষাবিদের জন্ম 1744 সালের আজকের দিনে। অস্ট্রেলীয় ক্রিকেটার সেমি জুনস এর জন্ম 1861 সালে এই দিনে। তার মৃত্যু হয় 1951 সালে।
লেখক ও স্বামী বিবেকানন্দের অনুজ মহেন্দ্রনাথ দত্তের জন্ম 1868 সালের আজকের দিনে। তার মৃত্যু হয় 1956 সালে। শিল্প সমালোচক ও অধ্যাপক অর্ধেন্দ্র কুমার গঙ্গোপাধ্যায়ের জন্ম 1881 সালের আজকের দিনে, মৃত্যু 1974 সালের। গার্গ ডে হেবেসি হাঙ্গেরীয় জার্মান রসায়নবিদ এবং শিক্ষাবিদ ও নোবেল পুরস্কার বিজয়ী। এর জন্ম হয় 1885 সালের আজকের দিনে, মৃত্যু 1966 সালে। পতঙ্গ বিশারদ ও উদ্ভিদবিদ গোপালচন্দ্র ভট্টাচার্যের জন্ম হয় 1895 সালের আজকের দিনে, তার মৃত্যু হয় 1981 সালের। বাংলাদেশি লোকসঙ্গীত শিল্পী, গীতিকার ও সুরকার মমতাজ আলী খান এর জন্ম 1915 সালে আর মৃত্যু 1990 সালে। ব্রিটিশ উপন্যাসিক স্ট্যানলি মিডলাইট স্ট্যানলি মিডলটন এর জন্ম 1919 সালের আজকের দিনে আর মৃত্যু 1909 সালে। বাংলাদেশি শিক্ষাবিদ এবং সমাজবিজ্ঞানী একে নজমুল করিম এর জন্ম 1922 সালের আজকের দিনে আর মৃত্যু 1982 সালে। ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেটার ও জামাইকার সিনেটর ফ্রাঙ্ক ওরেল এর জন্ম 1924 সালে এবং মৃত্যু 1966 সালে। বাংলাদেশি অধ্যাপক ও চিকিৎসক শিশুরোগ বিশেষজ্ঞ এম আর খান এর জন্ম 1928 সালের আজকের দিনে এবং মৃত্যু 2016 সালে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এবং বাংলাদেশ বিজ্ঞান একাডেমির ফেলো ফজলুল হালিম চৌধুরীর জন্ম 1930 সালে, মৃত্যু 1996 সালে। ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী ও কবি মীনা কুমারীর জন্ম 1933 সালে, মৃত্যু 1972 সালে। বীরোত্তম খেতাপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও সেক্টর কমান্ডার নজমুল হক এর জন্ম 1938 সালে, মৃত্যু 1971 সালে। বাংলাদেশি চিকিৎসক, রাজনীতিবিদ ও সাবেক সংসদ মোজাম্মেল হোসেন এর জন্ম 1940 সালে, মৃত্যু 1920 সালে। বাংলাদেশি ছাত্রনেতা, মুক্তিযোদ্ধা ও বাংলাদেশ সরকারের সাবেক মন্ত্রী আব্দুল রাজ্জাক এর জন্ম 1942 সালে, মৃত্যু 1911 সালে। অরুণ লাল, ভারতীয় ক্রিকেটার এর জন্ম 1955 সালে। বাংলাদেশি কবি মোহন রায়হান এর জন্ম 1956 সালে। ইংরেজ মঞ্চ ও চলচ্চিত্র পরিচালক স্যাম মেন্ডেজ এর জন্ম 1965 সালে। বাংলাদেশি প্রমিলা ক্রিকেটার নিগার সুলতানার জন্ম 1997 সালে। এবারে মৃত্যু, মার্ক অ্যান্টনি, রোমান জেনারেল এবং রাজনীতিবিদ এর মৃত্যু হয় খ্রিস্টপূর্ব 30 সালে। ফ্রান্সের ষষ্ঠ লুই এর মৃত্যু হয় 1137 সালে। দ্বারকানাথ ঠাকুর, জোড়াসাঁকো ঠাকুর বাড়ির প্রতিষ্ঠাতা এবং ব্যবসায়ী, বিনিয়োগকারী ও উদ্যোক্তা এর মৃত্যু হয় 1864 সালে।
তিনি জন্মগ্রহণ করেছিলেন 1794 সালে। জার্মান ভাষাতত্ত্ববিদ কনরাড জুডেন এর মৃত্যু হয় 1911 সালে, জন্ম 1929 সালে। বাল গঙ্গাধর তিলক ভারতীয় পণ্ডিত ও ভারতীয় জাতীয়তাবাদী নেতা, সমাজ সংস্কারক, আইনজীবী এবং স্বাধীনতা কর্মী, এর মৃত্যু হয় 1920 সালে। তার জন্ম হয়েছিল 1856 সালে। ভারতীয় শিক্ষক এবং বিজ্ঞানী রমেশচন্দ্র ভট্টাচার্যের মৃত্যু হয় 1929 সালে, জন্ম 1882 সালে। ফিলিপিনো রাজনীতিবিদ ম্যানুয়েল এল কুয়েজন এর মৃত্যু হয় 1944 সালে, জন্ম 1878 সালে। নোবেলজয়ী জার্মান শরীরতত্ত্ববিদ ও চিকিৎসক অটো ভার্মবুর্গ এর মৃত্যু হয় 1970 সালে। জহর রায় বাংলা চলচ্চিত্রের ভারতীয় কৌতুক অভিনেতা, এর মৃত্যু হয় 1977 সালে, জন্ম 1919 সালে। জ্যোতিরিন্দ্র নন্দী প্রখ্যাত সাহিত্যিকের মৃত্যু হয় 1982 সালে, জন্ম 1912 সালে। অমর সাহিত্য চৌধুরী বাংলাদেশের দ্বিতীয় রাষ্ট্রপতির মৃত্যু হয় 1987 সালে, জন্ম 1921 সালে। নীরজচন্দ্র চৌধুরী, যিনি নীরজ সি নামে পরিচিত, ব্রিটিশ ভারতের লেখক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব, এর মৃত্যু হয় 1999 সালে, জন্ম 1897 সালে। ভারতের প্রখ্যাত উর্দু কবি আলী সর্দার জাফরি এর মৃত্যু হয় 2000 সালে, মৃত্যু হয় 2000 সালে এবং জন্ম হয় 1913 সালে। ফাহাদ বিন আব্দুল আজিজ সৌদি আরবের বাদশাহ এর মৃত্যু হয় 2005 সালে, জন্ম 1921 সালে। ফিলিপিনো রাজনীতিবিদ কুরাজন একুইনো এর মৃত্যু হয় 2009 সালে, তার জন্ম হয়েছিল 1933 সালে। বাংলাদেশের সপ্তম ডেপুটি স্পিকার এল কে সিদ্দিকীর মৃত্যু হয় 2014 সালে, জন্ম 1939 সালে। আবদাল কাদির আসসুফি স্কটিশ ইসলামী পণ্ডিত এবং লেখকের মৃত্যু হয় 2021 সালে, তিনি জন্মেছিলেন 1930 সালে। শ্রোতা বন্ধুরা, আমরা দেখে নিলাম ইতিহাসের পাতায় আজকের দিনটিকে। এবারে রবীন্দ্রসঙ্গীত শিল্পী শম্পা কুণ্ডু, এর আগে বিজ্ঞাপন বিরতি।

পর্যায়ে গৃহ তালিকাকরণ ও গৃহ গণনা অর্থাৎ আপনার বাড়ির গণনা হবে। আসুন আপনাদের অংশগ্রহণের দ্বারা এটিকে সফল করি আর বিকশিত ভারত 2047 এর দিকে আরো এক ধাপ এগিয়ে যায়।

রবীন্দ্রসঙ্গীত শুনলেন শম্পা কুণ্ডুর কণ্ঠে। এবারে দেখে নেব সরকারি কিছু প্রকল্প সম্বন্ধে। সমষ্টি উন্নয়ন কর্মসূচি, এর উদ্দেশ্য হল গ্রামীণ শ্রম সম্পদের সদ্ব্যবহার করা।

পরিবারের পরিকল্পনা নীতি উদ্দেশ্য হল জনসংখ্যা বৃদ্ধি নিয়ন্ত্রণ, নিবিড় কৃষি উন্নয়ন কর্মসূচি, চাষের উপযোগী দ্রব্য প্রদান, গ্রামীণ জল সরবরাহ প্রকল্প, গ্রামে জল সরবরাহ করা, জাতীয় গ্রামীণ কর্মসংস্থান কর্মসূচি, লাভজনক কর্মসংস্থান সৃষ্টি, ইন্দিরা আবাস যোজনা, বাসস্থানের ব্যবস্থা করা, সুসংহত শস্য বীমা প্রকল্প, কৃষি শস্যের বীমাকরণ, অপারেশন ব্ল্যাকবোর্ড, প্রাথমিক শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, জাতীয় সাক্ষরতা উন্নয়ন, সাক্ষরতার হার বৃদ্ধি, জহর রোজগার যোজনা, গ্রামীণ বেকারদের কর্মপ্রদান, নেহেরু রোজগার যোজনা, শহরের বেকারত্বের সমস্যার সমাধান, স্ত্রী শক্তি পুরস্কার, মহিলাদের উৎসাহ ও স্বীকৃতি প্রদান, মিড ডে মিল স্কিম, মধ্যাহ্ন ভোজনের ব্যবস্থা, অন্ত্যোদয় অন্ন যোজনা, খাদ্য সুরক্ষা প্রদান, সর্বশিক্ষা অভিযান, বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষাদান, স্ব আধার প্রকল্প, মহিলাদের ক্ষমতা প্রদান, বন্দে মাতরম যোজনা, গর্ভধারণকালীন অবস্থার শুশ্রূষা, জননী সুরক্ষা যোজনা, গর্ভবতী মহিলাদের যত্ন, স্বাবলম্বন পেনশন প্রকল্প, সবলা প্রকল্প, বয়সন্ধির মেয়েদের পুষ্টি ও স্বাস্থ্যের সচেতনতা, নির্ভয়া ফান্ড, মহিলাদের সুরক্ষা ও পুনর্বাসনের লক্ষ্যে প্রধানমন্ত্রী জনধন যোজনা, ব্যাংকিং ক্ষেত্রে আর্থিক সুযোগ সুবিধা, মেক ইন ইন্ডিয়া, ভারতে পণ্য উৎপাদনে উৎসাহিত করা, স্বচ্ছ ভারত মিশন, ভারতকে পরিষ্কার পরিচ্ছন্ন করা, সুকন্যা সমৃদ্ধি যোজনা, কন্যা সন্তানের নামে ব্যাংক অ্যাকাউন্ট, বেটি বাঁচাও বেটি পড়াও, কন্যা ভ্রূণ হত্যা রোধ, শিশু সুরক্ষা, শিশুকন্যা সুরক্ষা প্রদান ও শিক্ষাদানের ব্যবস্থা করা, মিশন ইন্দ্রধনুষ, বিভিন্ন রোগের টিকা প্রদান, প্রধানমন্ত্রী আবাস যোজনা, শহরের মানুষদের বাসস্থান ও আর্থিক উন্নতি, প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনা, গ্রামীণ দরিদ্র মানুষদের বাড়ি তৈরির জন্য আর্থিক সহায়তা, ডিজিটাল ইন্ডিয়া, তথ্য ও যোগাযোগ ব্যবস্থা, প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনা, সামাজিক ক্ষেত্রে বীমা প্রকল্প, স্বাধর গৃহ, গৃহহীন মহিলাদের আশ্রয়, ন্যাশনাল কেরিয়ার সার্ভিস, প্রাপ্য চাকরি পাওয়ার ক্ষেত্রে সহায়তা করা, প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা, বিনামূল্যে এলপিজি সংযোগ এবং আয়ুষ্মান ভারত স্বাস্থ্য বীমা, সঙ্গে এনআরআই পোর্টাল, মহিলাদের ক্ষমতায়ন। আমরা দেখিয়ে দিলাম সরকারের বিভিন্ন প্রকল্প, আর এর সঙ্গে শেষ করছি আজকের আজ সকালের অনুষ্ঠান। কাল সকালে প্রত্যাশা নিয়ে সবাই ভালো থাকবেন, নমস্কার।

আকাশবাণী মিলনিয়া এবার শুনবেন প্রথমে কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ এবং এরপরে পর্যায়ক্রমে স্থানীয় বাংলা সংবাদ ও কক্সবাজার সংবাদ আগরতলা কেন্দ্র থেকে।

0: আকাশবাণী খবর পড়ছি রক্তিম ভট্টাচার্য। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, দিল্লিতে পড়ুয়াদের বিক্ষোভের ঘটনায় তরুণ তরুণীদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চালানোর পরিবর্তে দেশ গঠনের স্বার্থে তাদের সঠিক দিশা দেখানো উচিত বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মত প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রী আজ একদিনের অন্ধ্রপ্রদেশ ও কর্ণাটক সফরে একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। পশ্চিমবঙ্গে আজ শুরু হচ্ছে জনগণনার কাজ, ত্রিপুরায় শুরু হচ্ছে বাড়ি তালিকাভুক্তি, ইরানে নতুন করে হামলা চালানোর নির্দেশ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের, স্পেনে অনুপ্রবেশ সংকটের জেরে সেদেশের সঙ্গে আকাশ ও সমুদ্র সীমা বন্ধ করল ইতালি, কমনওয়েলথ গেমসে জুডোতে ভারতের জোড়া সোনা, জ্যাভলিন থ্রোয়ে নীরজ চোপড়ার রূপজয়। আজ বিস্তারিত খবরে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, কারোর প্রতি অশালীন শব্দ প্রয়োগ করে, কটূক্তি বা ঘৃণা প্রদর্শন করে কোনো সমস্যার সমাধান হয় না। তিনি বিপথগামী তরুণদের প্রতি সহানুভূতি প্রদর্শনের আহ্বান জানিয়ে বলেন, তাদের শাস্তি দেওয়ার পরিবর্তে দেশ গঠন ও জাতীয় স্বার্থের কথা মাথায় রেখে সঠিক পথে পরিচালিত করা উচিত। নিজের সমাজ মাধ্যম অ্যাকাউন্টে পোস্ট করা এক ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী জাতীয় রাজধানীর যন্তর মন্তরে সাম্প্রতিক পড়ুয়াদের বিক্ষোভের কথা উল্লেখ করেন। তিনি বলেন, সেখানে কয়েকজন বিরূপ মনোভাবাপন্ন শিক্ষার্থী তাকে এবং তার প্রয়াত মাকে লক্ষ্য করে কুরুচিকর ভাষা ব্যবহার করেছিল, তবে এ ধরনের আচরণের কারণে সমাজে ক্ষোভ ও হতাশা তৈরি হয়েছে। একথা মনে রাখা প্রয়োজন যে শৈশব হল শেখা, ভুল করা এবং সেই ভুল শুধরে নেওয়ার একটি পর্যায়। তাই এ ধরনের তরুণ তরুণীদের আইনি প্রক্রিয়ার জটিলতার ফেলা বা সামাজিক হেনস্থার শিকার করার পরিবর্তে সমাজের উচিত তাদের আপন করে নেওয়া এবং সঠিক পথের দিশা দেখানো।
1: বচপন মে গলতিয়া হতি হ্যায় আর বচপন মে গলতিয়ো সে সুধরনে কা অবসর ভি হোতা হ্যায়। এই গুমরাহ বচ্চে হ্যায়, উনকো রাহ দিখানা হামারা কাম হ্যায়। উনকো সাজা দেনা, আদালতো কে চক্কর কটওয়ানা, সমাজ মে উনকো প্রতারিত করনা, ইসসে হাম পরিস্থিতিয়া নাহি বদল পায়েঙ্গে। মে উনহে মাফ করনা চাহতা হুঁ। সমাজ ভি মেরি ইস বাত কো স্বীকার করে। মে ইন বচ্চো কো কহতা হুঁ, বচ্চো আও, হম দেশ কে লিয়ে সাথ মিল করকে আগে বড়ে। দেশ বহুত আগে বড় রহা হ্যায়, আগে বড়নে ওয়ালা হ্যায়, আর আপকা ভি আগে বড়না নিশ্চিত হো, ইহি মেরা সপনা হ্যায়।
0: পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস রোধে কঠোর পদক্ষেপের কথা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি ফেসবুক পোস্ট রেস্ট্রিক্ট করার জেরে কেন্দ্রীয় সরকার সমাজ মাধ্যম সংস্থা মেটার গ্লোবাল টিমকে তলব করেছে। তাদের অ্যালগোরিদম কিভাবে কাজ করে সে বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা চাওয়া হবে, পাশাপাশি জনশৃঙ্খলা রক্ষায় সংস্থার ভূমিকা নিয়েও প্রশ্ন তোলা হবে। একটি সংসদীয় কমিটির সামনেও এই দলকে হাজিরা দিতে হবে। এর আগে মেটার এক শীর্ষস্থানীয় আধিকারিককে তলব করা হলেও তার উত্তরে সন্তুষ্ট হয়নি বৈদ্যুতিন ও তথ্য প্রযুক্তি মন্ত্রক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ একদিনের অন্ধ্রপ্রদেশ ও কর্ণাটক সফরে একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। তিনি প্রথমে অন্ধ্রপ্রদেশের বিজয়নগরম জেলার ভোগপুরামে প্রায় 18,000 কোটি টাকা মূল্যের একাধিক প্রকল্প জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন। প্রধানমন্ত্রী ভোগপুরামে আল্লুরি সীতারাম রাজু আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন করবেন। বিশাখাপত্তনমে 460 কোটি টাকারও বেশি মূল্যে নির্মিত ASIP সেমিকন্ডাক্টর প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি। কেন্দ্রটি বছরে প্রায় 9,60,00,000 সেমিকন্ডাক্টর চিপ উৎপাদন করবে। এছাড়া 5,550 কোটি টাকা বিনিয়োগে গড়ে ওঠা কুর্নুল 4 পুনর্নবীকরণযোগ্য শক্তি অঞ্চলের 4.5 গিগাওয়াট ক্ষমতা সম্পন্ন প্রথম পর্যায়ের ট্রান্সমিশন সিস্টেমের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন শ্রী মোদী। প্রায় 3,550 কোটি টাকা ব্যয় নির্মিত কুর্নুল বায়ুশক্তি ও সৌরশক্তি অঞ্চলের পার্ট এ ও পার্ট বি ট্রান্সমিশন ব্যবস্থারও উদ্বোধন করবেন তিনি। এছাড়া প্রধানমন্ত্রী পাওয়ার গ্রিডের মাধ্যমে 800 কোটি টাকারও বেশি ব্যয় তৈরি অনন্তপুরম ও কুর্নুল সৌরশক্তি অঞ্চলের জন্য ট্রান্সমিশন প্রকল্পের উদ্বোধন করবেন। এর পাশাপাশি প্রধানমন্ত্রী 1,880 কোটি টাকারও বেশি মূল্যের জাতীয় মহাসড়ক প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। তিনি জাতীয় মহাসড়ক 565 এর পেনশালাকোনা ইয়ারেপেডু অংশে লিঙ্গসমুদ্রমে একটি সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এই প্রকল্পগুলি বিজয়ওয়াড়া ও অন্যান্য কয়েকটি শহরের যানজট কমাবে, সড়ক নিরাপত্তা উন্নত করবে, বিশাখাপত্তনম ও হায়দ্রাবাদের মধ্যে যাতায়াতের সময় কমাবে এবং আঞ্চলিক যোগাযোগ ব্যবস্থাকে আরও সুদৃঢ় করবে বলে মনে করা হচ্ছে। অন্ধ্রপ্রদেশ সফর শেষে প্রধানমন্ত্রী কর্ণাটকের মাইসুরুতে পৌঁছবেন। সেখানে 1892 সালের নভেম্বরে ভারত ভ্রমণের সময় স্বামী বিবেকানন্দের মহীশূর সফরের ঐতিহাসিক স্মৃতি বিজড়িত

স্বামী বিবেকানন্দ সাংস্কৃতিক যুবকেন্দ্র বিবেক স্মারকের উদ্বোধন করবেন তিনি। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এক জনসমাবেশে ভাষণও দেবেন। পশ্চিমবঙ্গে আজ জনগণনার কাজ শুরু হচ্ছে। ডিজিটাল পদ্ধতিতে দুটি পর্যায়ে হবে এই গণনার কাজ। আজ থেকে 15 আগস্ট পর্যন্ত নাগরিকরা সেলফ এনুমারেশন বা স্বশুমারি প্রক্রিয়ায় ac.census.gov.in পোর্টালে গিয়ে নিজেরাই নিজেদের তথ্য নথিবদ্ধ করতে পারবেন। এই পর্যায়টি দ্বিতীয় ধাপে 16 আগস্ট থেকে 14 সেপ্টেম্বর পর্যন্ত হাউস লিস্টিং বা বাড়ি বাড়ি গিয়ে তালিকাভুক্তি ও গণনার কাজ চলবে। পরবর্তী পর্যায়ে আগামী বছরের ফেব্রুয়ারি মাসে প্রত্যেক পরিবারের সদস্যের নাম, বয়স, লিঙ্গ, জাতি, ধর্ম সংক্রান্ত বিস্তারিত তথ্য সংগ্রহ করে প্রকৃত জনসংখ্যা গণনা করা হবে। ত্রিপুরাতে আজ থেকে জনগণনার প্রথম পর্যায়ের দ্বিতীয় ধাপের কাজ শুরু হচ্ছে। এই পর্যায়ে রাজ্যজুড়ে বাড়ির তালিকাভুক্তির কাজ চলবে 30 আগস্ট পর্যন্ত। তথ্য সংগ্রহকারীরা এই সময় বাড়ি বাড়ি গিয়ে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করবেন। আসামে আগামী 25 ডিসেম্বর থেকে জমির পুনর্জরিপ প্রক্রিয়ার কাজ শুরু করার লক্ষ্যে মিশন বসুন্ধরা 4 প্রকল্প শুরু হতে চলেছে। এই কর্মসূচির আওতায় আধুনিক গ্লোবাল নেভিগেশন স্যাটেলাইট সিস্টেম প্রযুক্তি ব্যবহার করে আগামী 4 বছরে রাজ্যের প্রায় 18,000 গ্রামে প্রথমবারের মতো জমির পুনর্জরিপের কাজ চলবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে নতুন করে হামলা চালানোর নির্দেশ দিয়েছেন। জর্ডানে অবস্থিত মার্কিন সেনাঘাটিতে হামলার পর প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের সঙ্গে কূটনৈতিক আলোচনার ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তোলেন এবং কঠোর সামরিক পদক্ষেপের হুঁশিয়ারি দেন। ইরানের বিদ্যুৎ কেন্দ্র ও তেল শোধনাগার সহ দেশটির জ্বালানি পরিকাঠামোতে আঘাত হানার কথা ওয়াশিংটন ভাবছে বলে একটি মার্কিন সংবাদ মাধ্যম সূত্রের খবর। এদিকে বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর গত সন্ধ্যায় ইরানের বিদেশমন্ত্রী সৈয়দ আব্বাস আরাঘুচির সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। ওই অঞ্চলে সংঘাত পরিস্থিতি নিয়ে ভারতের গভীর উদ্বেগের কথা জানিয়েছেন তিনি। ডক্টর জয়শঙ্কর জোর দিয়ে বলেন, বাণিজ্যিক জাহাজ ও নাবিকদের হামলার লক্ষ্যবস্তু করা কখনোই উচিত নয়। ভারত সর্বদা আলোচনা ও কূটনীতির পক্ষে বলেও তিনি মত প্রকাশ করেন। মার্কিন যুক্তরাষ্ট্রের মিনেসোটা প্রদেশের জল সরবরাহ পরিকাঠাময় সাম্প্রতিক সাইবার হামলার জন্য ইরানকে দায়ী করে যেসব প্রতিবেদন প্রকাশিত হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তা নাকচ করে দিয়েছেন। পরিবর্তে তিনি ওই প্রদেশের ডেমোক্র্যাট গভর্নর টিম ওয়ালসকে দায়ী করেছেন। মেরিল্যান্ডের ক্যাম্প ডেভিডে আয়োজিত মন্ত্রিসভার বৈঠকে ট্রাম্প গোয়েন্দা সংস্থা ও প্রাদেশিক কর্তৃপক্ষের দেয়া তথ্য খারিজ করে দেন। মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, ইউক্রেনকে প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র তৈরির অনুমতি দেওয়ার প্রস্তাবের বিষয়ে ওয়াশিংটনকে সতর্ক থাকতে হবে। এর মাধ্যমে কিয়েভের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করার লক্ষ্যে আগে যে অনুমোদনের ইঙ্গিত দেওয়া হয়েছিল তা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। অস্ত্র উৎপাদন বাড়ানোর চেয়ে যুদ্ধ অবসানের উপর গুরুত্ব দিয়ে ট্রাম্প বলেন, শান্তি প্রতিষ্ঠাই তাদের প্রধান লক্ষ্য। মার্কিন বিদেশ দপ্তর 50টি দেশের নাগরিকদের জন্য ভিসা আবেদন করতে বন্ড জমা দেওয়ার প্রক্রিয়া চূড়ান্ত করতে চলেছে। প্রধানত আফ্রিকার দেশগুলির নাগরিকদের ক্ষেত্রে প্রযোজ্য এই বন্ডের সর্বোচ্চ পরিমাণ 15,000 থেকে বাড়িয়ে $20,000 করা হচ্ছে। প্রায় 1 বছর ধরে পর্যালোচনার পর মার্কিন প্রশাসন জানিয়েছে, ভিসার শর্ত মেনে চলা নিশ্চিত করতে এই কর্মসূচি কার্যকর হয়েছে। আগামী সোমবার থেকে নতুন নিয়ম সক্রিয় হচ্ছে। স্পেনের সিউটায় অনুপ্রবেশ সংকট তীব্র আকার ধারণ করায় ইতালি স্পেনের সঙ্গে তাদের সমুদ্র ও আকাশপথের সীমান্ত সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। সর্বশেষ গোয়েন্দা তথ্য পর্যালোচনার পর ইতালির স্বরাষ্ট্রমন্ত্রকের এই সিদ্ধান্ত। এদিকে সিউটা থেকে 48,000-এরও বেশি অভিবাসী মরক্কোতে ফিরে গেছেন। এদিকে সিউটায় অবৈধ অনুপ্রবেশকারীদের দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া সহজতর করার লক্ষ্যে স্পেন ও মরক্কো যৌথভাবে কঠোর পদক্ষেপ গ্রহণে সম্মত হয়েছে। কমনওয়েলথ গেমসে জুডোয় প্রথমবার 2টি সোনা পেয়ে ইতিহাস গড়েছে ভারত। অস্মিতা দে এবং হর্ষ সিং ভারতের হয়ে কমনওয়েলথ গেমসে প্রথম সোনা জয় করেন। যামিনী মৌর্য রূপো জেতেন। পুরুষদের জ্যাভলিন থ্রোয়ে 85.83 মিটার দূরত্বে বর্ষা নিক্ষেপ করে নীরজ চোপড়া রূপো পেয়েছেন। 85.41 মিটার দূরত্বে বর্ষা ছুড়ে যশবীর সিং ব্রোঞ্জ জেতেন। বক্সিংয়ে অলিম্পিক পদকজয়ী লাভলিনা বরগোহাইন, অরুন্ধতী চৌধুরী, বিশ্ব চ্যাম্পিয়ন জেসমিনা লম্বোরিয়া সহ মোট 10 জন ভারতীয় ফাইনালে উঠেছেন। লন বলসেও ভারতের পুরুষ দল টানা চতুর্থ ম্যাচে অপরাজিত রয়েছে। প্রতিযোগিতায় 128টি পদক নিয়ে অস্ট্রেলিয়া শীর্ষে রয়েছে। 5টি সোনা, 12টি রূপো এবং 6টি ব্রোঞ্জ সহ 23টি পদক নিয়ে ভারত রয়েছে 10ম স্থানে। অনূর্ধ্ব 17 বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপে ভারতের মহিলা কুস্তিগির সন্ধ্যা বিষ্ণই ও অক্সারা রূপো জিতেছেন। অবংশিকা এবং তানিয়া পেয়েছেন ব্রোঞ্জ পদক। আজারবাইজানের বাকুতে প্রতিযোগিতার 46 কেজি বিভাগের ফাইনালে সন্ধ্যা জাপানের কোকোনা মাকিনোর কাছে পরাজিত হয়ে রূপো জেতেন। 53 কেজি বিভাগে অক্সারা মার্কিন যুক্তরাষ্ট্রের মার্লি জে সলোমনের কাছে হেরে রূপো জয় করেন। 61 কেজি বিভাগে আরুজান বাকিতনুরের বিরুদ্ধে 5-1 বাউটে জিতে অবংশিকা ব্রোঞ্জ জয় করেন। তানিয়া 69 কেজি বিভাগে পোল্যান্ডের মাহা ওয়েচানকে হাড্ডাহাড্ডি লড়াই হারিয়ে ব্রোঞ্জ পদক জেতেন। অনূর্ধ্ব 17 বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপে পুরুষদের ফ্রিস্টাইল ইভেন্ট আজ শুরু হবে।
শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। দিল্লিতে পড়ুয়াদের বিক্ষোভের ঘটনায় তরুণ তরুণীদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চালানোর পরিবর্তে দেশ গঠনের স্বার্থে তাদের সঠিক দিশা দেখানো উচিত বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মত প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রী আজ একদিনের অন্ধ্রপ্রদেশ ও কর্ণাটক সফরে একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। পশ্চিমবঙ্গে আজ শুরু হচ্ছে জনগণনার কাজ, ত্রিপুরায় শুরু হচ্ছে বাড়ি তালিকাভুক্তি। খবর শেষ হলো, এরপরেই শুনবেন স্থানীয় সংবাদ।

আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি সবুজ কলি মিশ্র। গ্লাসগোতে কমনওয়েলথ গেমসে ইতিহাস রচনা করে ভারতকে প্রথম জুডো স্বর্ণপদক এনে দিলেন ত্রিপুরার অস্মিতা দে। গতকাল অনুষ্ঠিত মেয়েদের 48 কেজি জুডোর রোমাঞ্চকর ফাইনালে কানাডার প্রতিপক্ষ হেইডি কুয়াজকে 2-1 ব্যবধানে হারিয়ে এই ঐতিহাসিক সাফল্য অর্জন করেন তিনি। নির্ধারিত সময় শেষে পয়েন্ট 1-1 সমতায় থাকলেও অতিরিক্ত সময়ের গোল্ডেন স্কোরে লেগ ট্যাঙ্গেল কৌশল ব্যবহার করে একটি নির্ণায়ক ইউকো পয়েন্ট তুলে নিয়ে জয় সুনিশ্চিত করেন অস্মিতা। দক্ষিণ ত্রিপুরা জেলার বিলোনিয়া মহকুমার দক্ষিণ সোনাইছড়ি গ্রামের সন্তান অস্মিতার এই ক্রীড়া সফর শুরু হয়েছিল ক্রীড়া পর্ষদের বিলোনিয়া সেন্টার ও ত্রিপুরা স্পোর্টস স্কুল থেকে। পরবর্তীতে তিনি ভোপালের খেলো ইন্ডিয়া সেন্টারে দীর্ঘ সময় কঠোর অনুশীলন করেন। বর্তমানে উত্তরপ্রদেশ পুলিশে কর্মরত এই অ্যাথলিট তাঁর এই অবিস্মরণীয় সাফল্য কোচ, বাবা মা, স্বজন এবং রাজ্যবাসীকে উৎসর্গ করেছেন। একই সঙ্গে আর্থিক নিরাপত্তা ও ক্রীড়া যাত্রায় পাশে থাকার জন্য উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের প্রতিও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন তিনি। ওজনের কঠোর নিয়ম মেনে সকালে না খেয়ে থেকে লড়ে পাওয়া অস্মিতার এই ঐতিহাসিক স্বর্ণজয়ের খবরে তার জন্মভূমি বিলোনিয়া সহ পুরো ত্রিপুরা রাজ্যে আনন্দের জোয়ার বইছে। তার এই সাফল্যে দেশের উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও ত্রিপুরার মুখ্যমন্ত্রী তাকে শুভেচ্ছা জানিয়েছেন। এর পাশাপাশি পুরুষদের 60 কেজি বিভাগের ফাইনালে অস্ট্রেলিয়ার জোসুয়া কাৎসকে হারিয়ে সোনা জয় করেন হর্ষ সিংহ। পুরুষদের জ্যাভলিন থ্রোয়ে রূপ জিতলেন নীরজ চোপড়া। এ পর্যন্ত ভারতের পদক সংখ্যা 23-এ পৌঁছেছে, যার মধ্যে রয়েছে 5টি সোনা, 12টি রূপ এবং 6টি ব্রোঞ্জ পদক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ একদিনের সফরে অন্ধ্রপ্রদেশ ও কর্ণাটক যাবেন। অন্ধ্রপ্রদেশে তিনি ভোগাপুরমে অল্লুরি সীতারাম রাজু আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন সহ একগুচ্ছ প্রকল্পের সূচনা করবেন। পরে প্রধানমন্ত্রী কর্ণাটকের মহীশূরে স্বামী বিবেকানন্দ সাংস্কৃতিক যুব কেন্দ্র বিবেক স্মারকের উদ্বোধন করবেন এবং সেখানে সমাবেশে ভাষণ দেবেন। রাজ্যে প্রথমবার প্রাণী পালকদের জন্য প্রাণী বীমা প্রকল্প চালু হচ্ছে। প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস গতকাল সামাজিক মাধ্যমে জানিয়েছেন, আজ থেকে রাজ্যের সব প্রাণী চিকিৎসা কেন্দ্র, ডিসপেন্সারি ও সাব সেন্টারে আবেদন করা যাবে। গরু, মহিষ, ছাগল, ভেড়া ও শুকরের জন্য এই বীমার সুবিধা মিলবে। প্রিমিয়ামের 85% দেবে সরকার এবং 15% দেবেন প্রাণী পালকরা। কেন্দ্রীয় মন্ত্রিসভা শক্তি সঞ্চয় ব্যবস্থা সহ ভাসমান সৌর ফটোভোল্টিক প্রকল্পগুলির উন্নয়নের জন্য প্রধানমন্ত্রী সূর্য সরোবর যোজনা অনুমোদন করেছে। গতকাল কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকের পর নয়াদিল্লিতে তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন, মোট 5,070 কোটি টাকার এই প্রকল্পে 5,000 মেগাওয়াট উৎপাদনশীল ভাসমান সৌর ফটোভোল্টিক প্রকল্প গড়ে তোলার পরিকল্পনা করা হয়েছে। এই প্রকল্পে বর্তমান জলাধার, খাল ও পুকুরগুলির সৃজনশীল ব্যবহারের সুযোগ তৈরি করবে। এই প্রকল্পের মেয়াদ 5 বছর হবে বলেও কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছেন। পশ্চিম জেলা তথ্য ও সংস্কৃতি কার্যালয়ের উদ্যোগে আগরতলার মুক্তধারা অডিটোরিয়ামে গতকাল পশ্চিম জেলা ভিত্তিক গুরু পূর্ণিমা উৎসব অনুষ্ঠিত হয়। উদ্বোধন করেন পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের ভারপ্রাপ্ত সভাধিপতি বিশ্বজিৎ শীল। অনুষ্ঠানে পদ্মশ্রী নরেশচন্দ্র দেববর্মা, দ্রোণাচার্য পুরস্কারপ্রাপ্ত বিশ্বেশ্বর নন্দী ভক্তি কমল বৈষ্ণব মহারাজ এবং শ্রীদাম গোবিন্দ দাসকে গুরু সম্মাননা প্রদান করা হয়। বক্তারা সমাজে নৈতিক মূল্যবোধ, শিক্ষা ও মানবিক আদর্শ প্রতিষ্ঠায় গুরুর ভূমিকার উপর গুরুত্ব আরোপ করেন। সিপাহীজলা জেলার মেলাঘরের ভীরাম্মা কালী মন্দিরের 3-দিন ব্যাপী বাৎসরিক উৎসব ও মেলার মহাপ্রসাদ বিতরণের মধ্য দিয়ে গতকাল সমাপ্তি হয়। উৎসব উপলক্ষে এর আগের দিন রথে চড়ে ভীরাম্মা কালীর মেলাঘর পরিক্রমা সম্পন্ন হয়। দক্ষিণ ভারতীয় শৈলীতে প্রতিষ্ঠিত এই মন্দির বর্তমানে রাজ্য ও বহিরাজ্যের ভক্তদের কাছে একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় পর্যটন কেন্দ্র হিসেবে পরিচিত। সারা দেশের সঙ্গে সঙ্গতি রেখে আজ থেকে উত্তর জেলাতেও শুরু হচ্ছে জনগণনা 2027-এর গৃহ তালিকাকরণ ও গৃহ গণনার কাজ। জেলাশাসক চাঁদনী চন্দন গতকাল জানিয়েছেন, কর্মসূচি সফলভাবে সম্পন্ন করতে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এ কাজে জেলা জুড়ে 864 জন জনগণনাকারী, 180 জন সুপারভাইজার এবং 10% রিজার্ভ কর্মী নিয়োগ করা হয়েছে। আগামী 24 ঘন্টায় রাজ্যের সমস্ত জেলায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.3 ডিগ্রি সেলসিয়াস। সকাল 5:30 পর্যন্ত পরিমাপযোগ্য বৃষ্টিপাত 17.8 মিলিমিটার। স্থানীয় সংবাদ এখনকার মতো এখানেই শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে 7:55 মিনিটে।

0: আকাশবাণী আগরতলা ককতমা পড়িব বিপূর্ণাদেব বর্মা মন্ত্রীবকরক নরেন্দ্র মোদী তিনি সালসানী অন্ধ্রপ্রদেশ তে কর্ণাটক বেড়াইমাও থাঙ্গানো অন্ধ্রপ্রদেশ মন্ত্রীবকরক বেড়াইমা জরা বগাপুর কতালসনামুং আলুরি সীতারামন রাজু হায়ুং বেরেমনি বীরকুং হলানো চেঙ্গেরিওয়ানো মন্ত্রীবকরক বিশাখাপট্টনম অন্ধ্রপ্রদেশ নি পুইলা সেমি কন্ডাক্টর স্নামা কেন্দ্র নব চেঙ্গেরিওয়ানো আবনো কারিবো কিচাস খামক্রাই গনাং তাং বতাং নো চেঙ্গেই কুলা কাইনানি কক বতঙ্গ মন্ত্রীবকরক নি আবনি ইয়াকুলো মন্ত্রীবকরক কর্ণাটক নি মহীশূর স্বামী বিবেকানন্দ হুকুমু শিক্ষা কেন্দ্র ও বিবেক স্মারক নো চেঙ্গেরিওয়ানো তাই আরো লুকুথুম কক নারকানি কক বতঙ্গ বিনি মন্ত্রীবকরক নরেন্দ্র মোদী খনানে সামক্ত ইউবফর বিকশিত ভারত সংকল্প সামুক বতাংন চেঙ্গেরিওয়ানো ফেক মুং ন কেবেঙ্গই হাতি বাররা ও হাকতর গনাং গই মানজাক মুং সামুক বতাংন তৈ দোলানো মাই ভারত প্ল্যাটফর্ম শিকলাতেই থংনাই কুং শাখা মাই ভারত এনএসএস যুব ক্লাব রংনক রংনক কতর স্রং রংনক ইয়ংতেই কাইসারা নৈচি বাদি কবাক প্রধা আরো মানজাগানো মুসকাং হাতি বাররা ককতি সাল ব্রুম ব্রুম হাকতর গনাং গই আবনর গই দাল বিদাল বাবায় হজাক মুং সামুক বতাং সংসা জাগানো হাস্তে হাপাংনি খাজাক ফিল্ডক ত্রিপুরা হাস্তে রাং কমিশন বিনি পাইথাক ককথুম মন্ত্রী অক্রা প্রফেসর ডাক্তার মানিক সাহা নিথানি ইয়াফারকা কমিশনী চেয়ারম্যান অভিষেক সিং মিয়া তাংন কতর মন্ত্রী অক্রা নিথানি অ ককথুম ন ইয়াফারকা থাংনাই বিশিনি জানুয়ারি তালো খাজাক কমিশন তালচি চারশক আমজক নাইমানি উল অ ককথুম ইয়াফারকা হাস্তে লুকু লেখামুংনি পুইলা বেরেমো উলনৈ লেখামুং তিনি নিশিমি চেংজাগানো নক নক লেখামুংনি সামুং আবন টঙ্গানো আগস্ট তালনি থামচি শালমারি জরা লুকু লেখামুং নাইকুংনি দাগিফাং রতন বিশ্বাস শাখা হা কতর তাবুক ন পুইলা ডিজিটেল লুকু লেখামুং চেংজাখা মোবাইল এপ্লিকেশন তে ওয়েব মনিটরিং নি শেপ বাই কক থুম থুমা চেরি নাইমা তেই নাইকল মুং খাইজাগৈ তঙ্গো হাস্তে লুকু লেখামুং উলনৈ বেরেম নৈ সাই নৈ সিসিনি বিশিনি ফেব্রুয়ারি তালো চেংজাগানো হাকতর গনাঙ্গই বাই বাক্সা তিনি নিশিমি সালচি হাঙ্করব চেংজাগানো লুকু লেখামুং নৈ সাই নৈ চিসিনিও নকনি মুংরেম লেখামুংনি সামুং বতাং হাঙ্কর নাইকলফাং চাঁদনি চন্দ্রন সাকা সামুং বতাং চাসারনাও নাংমানি বেবাক যুগালি মুং নাহার জাখা অ সামুঙ্গ খরক চারা দক চিবরি লেখানাই খরক সারা চারচি সুপারভাইজার তাই রাও চি রিজার্ভ সেবুগ্র গদালজাক তঙ্গ হাস্তে ও পুইলা মালমাতা রুনাই রকনি বাগৈ মালমাতা বিমা তাং বতাং চল খাই জাগানো মালমাতা হামক্রাই নাইখুংনি মন্ত্রী সুধাংশু দাস মিয়া হদালাম শাখা তাবুক নিশিমি হাস্তেনি বেবাক মালমাতা শাখাম কেন্দ্র ডিসপেন্সারি তৈ সাব সেন্টার অ কইমুং রিবুই মানানো প্রিমিয়াম রাও চারচিবা রিওয়ানো হাপাং তে রাও চিবা রিনা নাঙ্গানো মালমাতা রিনাই র সিপাহীজলা হাঙ্কর মেলাগড়নি বিরাম্মা কালী মান্ডপ নখা সালথামরমৈ সংসাজাক বিশিনি তের তে বাণীক মিয়া পাইখা তেরন রগৈ আবুনি সেকাংন সাল রথ বাই বেড়াইরি জাখা বিরাম্মা মতাইন সালগ্রা ভারতনি নাইথক মুংবাই সিনামজাক অ মান্ডপ তাবুক হাস্তে তৈ হাস্তে ফাতানি তংথান চাজাঙ্গৈর গবাং কুথুমলাইমানি নোকজাগো সাখাম নাইখুংনি তাংক্রা কিরণ গীতেনি তৈ দুলমুংবাই কুচুক বেরেমনি নাইকল ফাংনি আদং বদল রগ্ন তৈ মিয়া শান্তির বাজার শালগ্রা হাঙ্কর সাখাম নকনি জুদা জুদা বেদেকন বেড়াই নাইখা আদং বদল রগ সাখাম নকনি ল্যাবরেটরি স্যাপন খবৈ জুদা জুদা বেদেকনি স্যাপন নাইখা সাখাম নকনি কাহাম স্যাপন তৈ বলাইখা আদং বদল রগ অ সালন সাখাম নগ সাখামনি স্যাপক নৈ ইউনিট ব চল খাই রাখা স্কটল্যান্ডনি গ্লাসগো ফিল নৈচি থাম কমনওয়েলথ গেমস জুদু ভারতনি ইঙ্গই থঙ্গই ত্রিপুরানি অস্মিতা দে রাংচাকনি মেডেল মানখা ব্রি রকনি ব্রি চি চার কেজি বেদেগ অস্মিতা ফাইনেল ম্যাচ কানাডানি ববাই বাতাইনাইন মেচেন বিলোনিয়া সালগ্রা সুনাইশরী কামিনী অস্মিতা থং পর্ষদনি বিলোনিয়া সেন্টার নিসিমি ফায়ো ত্রিপুরা স্পোর্টস স্কুল আবনি ইয়াগুলো খেলো ইন্ডিয়া ভোপাল সেন্টার কদকপা জরা সরংমং নাহারো অস্মিতা রাংসাকনি সকাত মানমানর গৈ হাস্তে গনাঙ্গৈনি লোকরকনি বিশিঙ্গ খা তংথকমানি নোকজাখা ইয়াঙ্গ চলারকনি জ্যাভলিন থ্রুব রূপফাইনি সকাত মানখা নীরজ চোপড়া আবনর গৈ ভারতনি তাবুক মেডেল মানমানি বাংমারি ইংখা কাইনৈ চিথাম আবনি বিশিঙ্গ কাইবা রাংসাক তঙ্গ কাইচি নৈ রূপাই তেই কাইদক ব্রোঞ্জ মেডেল অস্মিতানি অ কাহাম মানমারি মানমানর গৈ রাষ্ট্রবক্রক ইয়াকসু সিপি রাধাকৃষ্ণন মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী তেই হাস্তেনি মন্ত্রী অক্রা প্রফেসর ডাক্তার মানিক সাহা বন খা কাহাম ইয়াফারকা তাবুক নবাতিবারনি কক্তমা বসকাং দামনি চিব্রিয় হাস্তেনি বেবাক হাঙ্কর মুং খর খরকে ওয়াতৈবাউই মানুহনি হজাক মুং রেখা নবার্তিবার নাইখুং তিনি সালনি সাকানি তুমারি 34 ডিগ্রি সেলসিয়াসনি গানাগিনি টঙ্গানো তিনি আইচুক বুখাগো খামানি তুমারি টংমানি 26.3 ডিগ্রি সেলসিয়াস ককব্রক বাই ককতুমা পরিমং তাবুক জরাতৈ অরণ পাইখা উলনি ককতুমা আবাই ইংগানো সান্দা দামসিনি তামৈ সতি ব্রৈচি বাও
1: এতক্ষণ শুনলেন প্রথমে কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ এবং এরপরে পর্যায়ক্রমে স্থানীয় বাংলা সংবাদ ও ককবরক সংবাদ আগরতলা কেন্দ্র থেকে আকাশবাণী মিলনীয় আমাদের স্টুডিওতে এখন সময় সকাল 7:46:38 শুনবেন গীতালি রবীন্দ্রসঙ্গীত অনুষ্ঠান পরিবেশনায় তনুশ্রী বন্দ্যোপাধ্যায়।

শুনলেন গীতালি, রবীন্দ্রসঙ্গীত অনুষ্ঠান। শিল্পী ছিলেন তনুশ্রী বন্দ্যোপাধ্যায়। আকাশবাণী মিলনিয়া এখন শুনবেন দিল্লি কেন্দ্রের সমাচার প্রভাত।

দলীয় তালিকাকরণ ও গৃহ গণনা, অর্থাৎ আপনার বাড়ির গণনা হবে। আসুন আপনাদের অংশগ্রহণের দ্বারা এটিকে সফল করি আর বিকশিত ভারত 2047 এর দিকে আরো এক ধাপ এগিয়ে যায়।

0: সেন্সাস 2027 আমাদের জনগণনা আমাদের বিকাশ।
1: আকাশবাণী বিলোনিয়া, এখন শুনবেন ছায়াগীতি, অনুষ্ঠান শুনবেন বিভিন্ন বাংলা ছবির গান। আজ শুনবেন একই শিল্পীর কণ্ঠে শিল্পী মান্না দে। বন্ধুরা, আমরা অনেকেরই ইচ্ছা থাকে মানে প্রিয়সীর কাছে একটু গেসে বসি। হ্যাঁ, অবশ্যই অবশ্যই বলো, তাতে আন্তরিক একটা কি বলবো সম্পর্ক মজবুত হয়, কিন্তু স্থান কাল পাত্র দেখি তা করতে হয়, নাহলে হিতে বিপরীত হতে পারে। প্রথমে শুনবো খুঁজে বেড়ায় ছবির গান। গানটি লিখেছেন গৌরী প্রসন্ন মজুমদার এবং সুরকার রবীন চট্টোপাধ্যায়।

একটু আরো সরেই না হয় আসলে গো, একটু আরো সরেই না হয় আসলে গো, একটু আরো ভালোই না হয় বাসলে গো, একটু আরো ভালোই না হয় বাসলে গো, একটু আরো সরেই না

ভালোই তো হয় স্বপ্ন খেয়ে আয় ভাসলে গো, ভালোই তো হয় স্বপ্ন খেয়ে আয় ভাসলে গো। হায় একটু আরো সরেই না হয় হাসলে গো, একটু আরো ভালোই

0: অঙ্গে গো বিজলি জলে যে ওই অঙ্গে গো বিজলি জলে যে ওই অঙ্গে গো কিসের ভঙ্গি সঙ্গিনীয় রঙ্গিনী বারণা বারণা বারণা বারণা বারণা একটু না হয় বাঁকা চোখে হাসলে গো একটু না হয় বাঁকা চোখে হাসলে গো একটু আরো সোজেই না হয় হাসলে গো একটু আরো ভালোই না হয় বাসলে গো একটু আরো সোজেই না হয় হাসলে গো
1: কথা মুখের কথা আসলে কি দুই একটি মধ্যে কি থেমে থাকা যায় মুখ এবং মন চায় অনর্গল কথা বলতে সে কথা শোনানোর লোক যদি হয় প্রিয়তম তাহলে তো কোনো কথাই নেই শুনব চৈতালী ছবির গান গীতিকার গৌরী প্রসন্ন মজুমদার এবং সুরকার শচীন দেববর্মণ

0: বাঁশু আমায় দুটি কথা যেন বারে বারে শুধু বলে বাঁশু।
1: কি বলো, বলো না।

এই জগৎ খুবই মহৎ, খুবই সুন্দর। যতক্ষণ সুন্দর থাকে ততক্ষণ বিধাতার হাত থাকে, আর বিধাতার হাত থেকে খসে পড়ে গেলেই অন্ধকারময় হয়ে ওঠে। সে অন্ধকার থেকে জন্ম নেই বিভীষিকাময়। শুনব সজারুর কাঁটা ছবির গান, গানটি লিখেছেন পুলক বন্দ্যোপাধ্যায় এবং সুরকার সুদিন দাশগুপ্ত।

0: ছায়াগীত অনুষ্ঠানে শুনলেন বিভিন্ন বাংলা ছবির গান, একই শিল্পীর কণ্ঠে শিল্পী ছিলেন মান্না দে। আজ শুনলেন চৈতালি, খোঁজে বেড়াই এবং সজারুর কাটা ছবির গান। আকাশবাণী মিলনিয়া অনুষ্ঠান শুনছেন 103.7 মেগাহার্জ ফ্রিকোয়েন্সি মডুলেশন প্রচার তরঙ্গে। এবারে শুনবেন পদ্মাবরণ অনুষ্ঠানে মনসামঙ্গলের গান। শুনবেন পদ্মাবরণের 29তম পর্ব, বিষয় দেশীগণ সহ বিপুলার মুক্তাসারে গমন ও স্নান ও মনসা পূজা। পরিবেশনায় অষ্টমী সাহা এবং সহশিল্পী বৃন্দ।
1: উদীয়মান নাট্য সংস্থা জয়কাতপুর বিলোনিয়া দক্ষিণ ত্রিপুরা নাটক ও যাত্রা শিল্পের একটি উল্লেখযোগ্য প্রতিষ্ঠান। উদীয়মান নাট্য সংস্থা রাজ্যের বিভিন্ন প্রান্তে সম্মানের সাথে তাদের শিল্প প্রদর্শন করে চলেছে। আপনারা যদি এই শিল্প সংস্থার দ্বারা নাটক যাত্রা প্রদর্শন করাতে চান তাহলে যোগাযোগ করুন সংস্থার কর্ণধার শিবপালের সাথে। যোগাযোগের জন্য ফোন করবেন 9862837817।

0: 7 enumore. আধুনিক জীবনের শত চাহিদা, ফ্রিজ, টিভি, ওয়াশিং মেশিন, এলইডি, এলসিডি, কম্পিউটার, সেলাই মেশিন, খাট, আলমারি, মোবাইল, আরো আরো কত কি, কত ঘুরবেন, কয় জায়গায় যাবেন, কেনাকাটা করতে একই ছাদের তলায় পাবেন সবকিছু। মল্লিকা রেডিও হাউস, শান্তিরবাজার, জাতীয় সড়কের পাশে। এখন এখানে কেনাকাটায় অবিশ্বাস্য নগদ ছাড় এবং সাধারণ উপহার। এছাড়া সহজ শর্তে, সহজ কিস্তিতে কেনাকাটা সুযুক্ত রয়েছে। তাই আসুন মল্লিকা রেডিও হাউস, শান্তিরবাজার, দক্ষিণ ত্রিপুরায়। মোবাইল নম্বর 9436131909, এই ঠিকানায়।
1: দোলে দোদল আনন্দ হিন্দু, সাংস্কৃতিক স্থিতিশীলতার প্রচার এবং প্রসারের একটাই নাম, হিন্দুল কালচারাল একাডেমি। শুধু বিলোনিয়ার বুকেই নয়, দক্ষিণ ত্রিপুরায় এই প্রথমবার যারা একই সঙ্গে পাচ্ছেন নাচ, গান, আবৃত্তি, তবলা, অ্যাকোয়াস্টিক গিটার, অঙ্কন এবং যোগা প্রশিক্ষণের সুবর্ণ সুযোগ, তাও আবার বিশিষ্ট প্রশিক্ষকের দ্বারা। তাই আপনাদের সন্তানের সার্বিক সংস্কৃতির বিকাশে যোগাযোগ করুন সুরো ভারতী অনুমোদিত বিলোনিয়ার একমাত্র সংস্কৃতি চর্চা কেন্দ্র হিন্দুল কালচারাল একাডেমি।
2: আপনি কি নিত্য প্রয়োজনীয় ওষুধের দাম নিয়ে চিন্তিত? তাহলে আজই চলে আসুন শান্তির বাজারে কর্মকার মেডিকেল হলে। এইখানে আপনারা ওষুধের উপরে পাবেন 80% পর্যন্ত ডিসকাউন্ট। টাটা জেনেরিক আধারের সমস্ত উন্নত ও গুণগত মানসম্পন্ন ওষুধ এখন কর্মকার মেডিকেল হলে শান্তির বাজারে পাবেন। ডায়াবেটিক, সুগার, প্রসার, হার্ট সহ সমস্ত ওষুধের উপরে রয়েছে 80% পর্যন্ত ছাড়। যোগাযোগ করুন কর্মকার মেডিকেল, শান্তির বাজার, পোস্ট অফিসের নিকটে।

0: দেবনাথ ইলেকট্রনিক্স এন্ড দেবনাথ ফার্নিচার আপনাদের জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা। দেবনাথ ফার্নিচার এন্ড দেবনাথ ইলেকট্রনিক্স, এখানে সুলভ মূল্যে বিয়ের কেনাকাটা থেকে শুরু করে ফ্রিজ, ইনভার্টার, আলমারি, শোকেস, ঘর সাজাবার জন্য টিভি ফ্রিজ, আলমারি, ইনভার্টার ইত্যাদি তো রয়েছে। আমরা রয়েছি আপনাদের প্রতীক্ষায়। এছাড়াও রয়েছে প্রিয়জনদের উপহার দেবার জন্য নানা উপহার সামগ্রী। তাই ভালো মজবুত জিনিসটি পেতে আজই যোগাযোগ করুন দেবনাথ ফার্নিচার এন্ড দেবনাথ ইলেকট্রনিক্স, শান্তির বাজার, দক্ষিণ ত্রিপুরায়।
1: আপনাদের শুভেচ্ছায় পূর্ণিমা টেক্সটাইল ও অনুপ টেক্সটাইল, শান্তির বাজার, দক্ষিণ ত্রিপুরা। এখানে পাবেন তাঁতের শাড়ি, সিল্ক, বেনারসি, জাদরুচি, এছাড়াও নামি দামি কোম্পানির শার্ট, প্যান্ট, শিশুদের রকমারি পোশাক, মেয়েদের কুর্তি, টপ, জিন্স প্যান্ট, ছেলেদের বিয়ের শেরওয়ালি ও পাঞ্জাবি, যা

0: চলে আসুন বিলোনিয়ার একমাত্র গিটার প্রশিক্ষণ কেন্দ্র ইন্দোল কালচারাল এবং যোগা একাডেমি। আর হ্যাঁ, এখানেই থাকছে সুর ভারতী অনুমোদিত একাডেমিক পরীক্ষার ব্যবস্থা, সঙ্গে ট্যালেন্ট সার্চের মতো প্রতিযোগিতামূলক পর্ব। যোগাযোগের ঠিকানা বিলোনিয়া পৌর পরিষদ সংলগ্ন দক্ষিণাপনের ঠিক পাশে। মনে রাখবেন, গিটার হচ্ছে সুরের সঙ্গী, অনুভূতির প্রকাশ, ছোট্ট একটি বাদ্যযন্ত্র বিশেষ যা স্পর্শে জীবন্ত হয়ে ওঠে অসংখ্য সুর। ধন্যবাদ আনতে হিন্দুল কালচারাল এবং যোগা একাডেমি বিলোনিয়া দক্ষিণ ত্রিপুরা।
1: সাহা কসমেটিক্স অ্যান্ড ভ্যারাইটিস, শাবরুম, দক্ষিণ ত্রিপুরা। স্ত্রী পুরুষ নির্বিশেষে প্রত্যেকের সাজসজ্জার জন্য একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। একই ছাদের তলে পেয়ে যাবেন কসমেটিক্স গুডস থেকে শুরু করে বিয়ের সামগ্রী, এমনকি বরের গাড়ির সাজসজ্জার জন্য ফুলমালা, সবকিছু। অর্থাৎ দৈনন্দিন চাহিদায় আপনাদের যা কিছু প্রয়োজন সবই রয়েছে আমাদের প্রতিষ্ঠানে, এবং অবশ্যই সুলভ মূল্যে। তাই এদিক ওদিক ঘোরাঘুরি না করে জাতীয় সড়কের পাশে দিদিমা থেকে নাতনি সবার পছন্দের জিনিসটি কিনতে আজই চলে আসুন আমাদের সাহা কসমেটিক্স অ্যান্ড ভ্যারাইটিস এ। সাহা কসমেটিক্স অ্যান্ড ভ্যারাইটিস, শাবরুম, দক্ষিণ ত্রিপুরা। মোবাইল নম্বর 9436505624।
2: পরিবেশিত হল পদ্মাবরণ অনুষ্ঠানে মনসা মঙ্গলের গান। শুনলেন পদ্মাবরণের 29তম পর্ব। বিষয় ছিল দেশীগণ সহ বিপুলার মস্তকসারে গমন ও স্নান ও মনসা পূজা। পরিবেশন করলেন অষ্টমী সাহা এবং সহশিল্পী বৃন্দ। পরবর্তী অনুষ্ঠান সন্ধ্যে 7:05 শুনবেন পদ্মপুরাণের 30তম পর্ব। বিষয় পাত্রমিত্র সহ সৈন্য নিয়ে চন্দ্রধরের উজ্জয়িনীতে গমন এবং বিবাহ নির্ণয়। পরিবেশনায় অষ্টমী সাহা এবং সহশিল্পী বৃন্দ। শোনার আমন্ত্রণ জানাই আকাশবাণী মিলনিয়া।

ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন মনোজ কুমার এবং ওয়াহিদা রহমান। শুনব আরেকটি গান লতা মঙ্গেশকরের কণ্ঠে, গানটির আগে বিজ্ঞাপন বিরতি।

তালিকাকরণ ও গৃহগণনা অর্থাৎ আপনার বাড়ির গণনা হবে। আসুন আপনাদের অংশগ্রহণের দ্বারা এটিকে সফল করি আর বিকশিত ভারত 2047 এর দিকে আরো এক ধাপ এগিয়ে যায়।

গানে গানে অনুষ্ঠান শুনছেন পাত্তারিকা সেনম ছবির গান। এই গানটি শুনলেন লতা মঙ্গেশকরের কণ্ঠে। চলচ্চিত্রের পটভূমি এবং কাহিনী হল দুই বন্ধু মিনা ও তরুণার জীবন নিয়ে ছবির কাহিনী আবর্তন হয়। শুনব এবারে গানটি, এবারে শিল্পী মুকেশ।

0: আমাদের জনগণনা আমাদের বিকাশ।
1: মিনা ছোট শহরে বাবার সঙ্গে বিলাসবহুল জীবন কাটায় এবং তরুণা তার বালবন্ধু ও সহকারী। এবারে শুনব লতা মঙ্গেশকরের কণ্ঠে।

শহর থেকে গ্রামে ফেরার পথে মিনার সাথে রাজেশের পরিচয়। এই পরিচিতকে নতুন গল্পের মোড় নে পাথরকে সেরাম ছবির। এবারে শিল্পী লতা মঙ্গেশকর এবং মুকেশ।

0: যায় গৃহ তালিকাকরণ ও গৃহ গণনা, অর্থাৎ আপনার বাড়ির গণনা হবে। আসুন আপনাদের অংশগ্রহণের দ্বারা এটিকে সফল করি আর বিকশিত ভারত 2047 এর দিকে আরো এক ধাপ এগিয়ে যায়।
1: ছবির মুখ্য চরিত্রে অভিনয় করেন মনোজ কুমার, ওয়াহিদ রহমান এবং প্রাণ। এবারে শিল্পী মোহাম্মদ রফি, মোহাম্মদ এবং সহশিল্পীবৃন্দ।
2: মেরি মায়না আব রাজ লুটে যা তাজ লুটে জব লাগে তো সে নয়না
3: রামা দুশমন হ্যায়

0: আসুন, নিজের অংশগ্রহণে এটাকে সফল করে তুলুন। প্রত্যেক ব্যক্তি যুক্ত হোক, প্রতিটি বাড়ি যুক্ত হোক এবং দেশ এগিয়ে যাক। সেন্সাস 2027, আমাদের জনগণনা, আমাদের বিকাশ।
1: আপনারা শুনছেন অনুষ্ঠান গানে গানে, গানে গানে অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন পার্থ রাকেশ নাম ছবির গান। এবারে শুনব 1973 সালে নির্মিত ব্ল্যাকমেল ছবির গান, বিজয় আনন্দ পরিচালিত একটি বিখ্যাত রোমাঞ্চকর থ্রিলার ছবি। এই সিনেমায় মুখ্য চরিত্রে অভিনয় করেছেন ধর্মেন্দ্র, রাখি গুলজার ও শত্রুঘ্ন সিনহা। প্রথম গানটি শুনবেন কিশোর কুমারের কণ্ঠে।

ছবিটির দুর্দান্ত গল্প এবং কিশোর কুমারের গাওয়া গানগুলি অত্যন্ত জনপ্রিয় লাভ করে। শুনবার একটি গান কিশোর কুমারের কণ্ঠে।

Mm-hmm.

ছবিটির মূল চরিত্রে অভিনয় করেন ধর্মেন্দ্র কৈলাস নামে। এ কৈলাস একজন সৎ মানুষ এবং পাওয়ার প্ল্যান্টের ম্যানেজার। তিনি শিল্পপতির কন্যা আশাকে ভালোবেসে বিয়ে করেন। এবারের শিল্পী কিশোর কুমার এবং লতা মঙ্গেশকর।

এতক্ষণ পরিবেশিত হলো দেশাত্মবোধক গান দেশবন্ধের অনুষ্ঠানে, পরিবেশিত হলো বিভিন্ন শিল্পীর কণ্ঠে। আকাশবাণী বিলোনিয়া, এখন শুনবেন ভজন বিভিন্ন শিল্পীর কণ্ঠে। প্রথম শিল্পী লতা মঙ্গেশকর।

পর্যায়ে গৃহ তালিকাকরণ ও গৃহ গণনা অর্থাৎ আপনার বাড়ির গণনা হবে। আসুন আপনাদের অংশগ্রহণের দ্বারা এটিকে সফল করি আর বিকশিত ভারত 2047 এর দিকে আরো এক ধাপ এগিয়ে যায়।

0: খাইছে বা ইনকে বনব সাদি ডাইরেক্ট চিনি উনকাও আকাশবাণী এফ এম ও বামনে খাপাং ইয়াখাই পান্দাও ব ককলব সাথু বিনি সাবরুম চুন তো সাবরুম ব্রুম শিকলা অংখা না বা বেলাইন লামসগো ই বরকনি বাকি ন ও যে তামনে খাপাং ইয়াখাই পান্দাও যে ও চিনি আচাই কতাল রোগ তারপর নিউ কমার্স রক নিউ জেনারেশন রক বা কতাল কতাল শিকলা কতাল বা রমদি নিনি চাষলুক জড়া রক বরকনি বাকি যে সৈনাই কতাল রকনি বাকি অব তামনে ফার্স্ট প্ল্যাটফর্ম হই মানো চিনি আকাশবাণী এফ এম নি যে খাপাং ইয়াখাই পান্দা দ মানে মান খানি নি কক্লব আগি সাজাক ফানক মূল সাংয়া কারণ তিনি ফার্স্ট আগস্ট তিনি চিনি খাপাং ইয়াখ্রাইনি গরং জুদা আঙ্গি থাকা দ বুক নং আগি সাজাক নফানো সাউই মাননাই ও জাগাও তিনি নিশিমি হিংকে চিং কতাল স্ট্যাটাস কতাল বিনি গরং কতাল বিনি রায়দাখলাই চিং খাপাং ইয়াখরাইনো খনানাই তে চিং অবনো ও জাগাও চিং পার্টিসিপেট খাইনাই ও জাগাও চিং গরং নাই হাইদো হিংকে তিনি নিশিমি কতাল খলাই খাপাং ইয়াখরাইনি গরং নাই ও জাগাও ককলপ নরক দাদাক সিদাক সাহরি মাননাই হিংকে নরকনি সৈজাক আবো হার্ড কপি মানে চিং দাদাক সিদাক সৈজাক তুনি রুফাইকে আবো বুচাও আবো হুঁকে চিং নরক তো কক দুঃখ বিশিং তৈ ওয়াই সৌ সু কক দুঃখ গরং মানি আর কঙ্গো হাইয়া দিবা গরং মানি আর কঙ্গো তুমং নং দলিও ফাইনানি নিনি চান্সেস দঙ্গো ফাইও হুঁকে নং অর ইয়াগো ইয়াগো রকবো কলাঙি থাং মানে চিনি আকাশবাণী এফ এম নি যে অফিস অ জাগাবো নং কলাঙি থাং মাননাই হুঁকে অবো হুঁকে চিনি ইয়াগোবো অবো তংরগি থাংনাই হুঁকে চিং তৈসা জেফুর চিং যা সাই খাইনাই জেফুর চিং আবনো স্ক্রুটিনি খাইনাই জেফুর সাবো কাহাম কুক সৈকা আফুর হুঁকে আবো চিনি ইয়াগো হার্ড কপি দঙ্গো হিংকে চিং খনামা বাই সিমি তো ওয়াইসে উইসু বগুই রক থাঙ্গো হাই আদিবা হিংকে আপনি বাকি হার্ড কপি হিংকে তো দেবনো চাও সৈজাক টংখা হিংকে তো দেবনো চাও হিংকে দাদাক সিদাক নরক ককলব নরক ককদুক নি বিশিং তিব খনারি মাননাই দশাদি সাদি সাদি
1: আমি কগলম নি বুমো হামি আমি খানি ঠগিয়া
0: বাহ
1: টপি তুলা থাকাও টং টং মা বইয়া রাংনি কবং সুবই কবং মা বইয়া ডাঙরি কিসি খরক ডুগিরি বেড়া নকবাই নুখুব কিসি মকনি মুক্তি সকরই বহক মাইকেরই কক থানা রঙিয়া লামা করজা লামা নিবুসু নরই হিনাব সাগ ফানকরিয়ানি লামা করওই লেংরং নাঙ্গই হিমই টংফুরো মায়া গনাং খরকটা মাইবুতই সাতিগই খারি খানিনা হাইপুরো আনো ডাগারই খিকলাই রিখা মাইবুতই খুগ আনি হাবলিয়া তে দলেংগুরং নাংখা বি খাবিরই আংলে কানাব বি খাবিরই আংলে কানাব আনো খিকলাই ডাগারই রিখা ইয়াকুং বাই থাঙ্কা হামিয়ানি থানি থগিয়া মেদাম
0: বাহ বেলাই খনাতক নিনি ককলব নং অব সৈজাক টং নাবলা সৈজাক টং না হিংকে ছালো থাইছে ন মা সানাই আঘুক নন কইনানি বুঝব এই ছালো কাইছে ন সাদি অবনো চ নিনি ককলব নি বুমুং সাদি কিসা নিনি ককলব নি বুমুং নং তাবুক সামানি ই নং তাক সামানি ককলব আপনি বুমুং সাদি
1: হামিয়ানি থানি ঠগিয়া
0: আচ্ছা হামিয়ানি থানি ঠগিয়া হেঙ্কে ও ককলব নং চিনর হার্ড কপি রহর দি নং তাহলে জেফুর রোগ ফাইনানি কলাইও বা কেউ তুমি ফাইনাই দংখা কে চিনি আকর্ষণী
1: হেঙ্কে
0: বা নং ফাইফুরু তুবুই ফাইনি গবাং মাখলাই দো হেঙ্কে চিং আপন কাইসা কাইসা খলাই চিং তো রম দি তাবো নং পরিমানি হিংকাই তো
1: আচ্ছা

0: শাকা মনে গয়ামফাং আবো বজাগা গলাই সিমনা বড় কাঁঠাল ফাজি না আচ্ছা আচ্ছা আচ্ছা গয়ামফাং দ হিন্দি চালাই রক আচ্ছা দ সাদি আসংনকরি তিনি চিকন সাকলাই সাকান আংকাশে ককনন কচাটানি মুচুঙ্গো নিনি লগি লগি জিখানাই দনাই যত রং সাকনি তাকু বুকু সংনবো কচাটানি মুচুঙ্গো আবংখা নং যে সৈমানি অ ককলব চিনর হার্ড কপি রই রুফাই দি নং সাহরপুরু তো রম দি সাহরপুরু তো ওয়াইসে ওইসু কক দৌরক সৌফানো থাঙি বানো বা নং তামনাই জরা বেলাই কৃই নিনি নিনি ককলব খাতকে নং পড়ি মানলিয়া আমি রোফানো গি বানো আপনি পাকি তেকিসা ককে যেন তিন মাস পর পর এবার তালথামনি উল উলো যেন খড়কসা খড়কসা সৈ গ্রং তবুই ও জায়গাও যেন দাদাক সিদাক খাপাং ইয়াখাই পান্দাও যেন গ্রং গ্রাই কে আবুনি বাকি নরকনি হার্ড কপি চিনিয়াকো তাওনানি নাগো নরকনি ও যে সৈজাক অবনো যেন তেসে উলো তালিফি খাই নাই নাই যে সাবো কাহাম কক সৈ নাই হে নিনি সৈমং তেবো চিনি থানিব তংরগি থাঙ্গো হে অ সৈমং কাইসা নিনি তাম রমদি নং তাবুক যতনি সিলাই সৈগ্রং ননন ফানো তুবুখা সাপুস হে তুবুখা হে নিনি সৈমং নতুই যেন গবাং মা নং বমতি হাই টাইপনি সৈখা যেফুরু নং বাই যেন দাদাক সিদা কক সালাই নাই আফুরু হংখাই নং বমতি হাই টাইপনি সৈমং সৈখা বা অ সৈফুরু নিনি প্রি পিয়াজ বমতি রকমখা বাট বাহাইকে বমতি হাই সোর্স নং অবন সৈখা তামো তমঙ্গো এবার তামো ওয়ানসুক মঙ্গো নং অ সৈমং সৈখা আমতে হাইরক যেন গবাং মা তালিফি খাই নাই নানি নাই আপনি বাকি নরকনি হার্ড কপি যেন নলিও ফাইকা হে তবুই তুই রফাই দিয়ে ওয়াই সবাইন গবাং মা বকলাঙ্গি থাঙি মানো ওয়াই সবাইন নং তালথামনি বকলাঙ্গি থাঙি মানো দো হিঙ্কে নন বেলাইর হামবাই ককলব সামানি বাকি হিঙ্কে কাহাম কেতেবো সৈদি কতাল খাই তেবো ওয়ান শক্তি কাইসা কক আংন সানানি মুচুঙ্গো নং কাহাম খে সানানি বাকি কাহাম খে নং খনানানি নাংনাই কাহামকে সৈনানি বাকি নং কাহামকে পড়িনানি নাংনাই মইতু দামান খাতাকুক আং তাম সাইতং নং কাহামকে খনানানি সানানি বাকি বুকুক বাই কাহামকে সানানানি সানানি বাকি নং কাহামকে খনানানি নাংনাই দো কাহামকে সৈনানি বাকি হুনকে নং কাহামকে পড়িনানি নাংনাই এই দুইটানো নং ওয়ান শক্তি তাই নিনি সৈকং সৈক্রাংনি সাকাও বেড়া দি নং পড়ি দি গবাং মা কাহাম কাহাম বিজাব রক নিনি বখরক তিনি কিসা খনা কিসিখাই খুলক নাই যে বড় গিয়াগু ইয়াক রুই সেলের খাই আচুগুই দং নাই বংনি বখাবো আচুগুই থাঙ্গো সালসা বংনি লাগমাবো আচুগুই থাঙ্গো আপনি বাকি কসরাং নানি চাই দকি যে বড়ক বিজাব বাই বাইয়াব খাই নাই বিনি লাংমা বেলাইর চং সাসাঙ্গো তাই ও হায়ুনি বড় রক বাই সিনি জাকনানি বাকি কাইসায়া কাইসা বিনি লাম অঙ্গু আং নন যে সামানি ককনো নং বুঝুই মান খানাবলা তাকু বেলাই বেলাই কেন হামবাই আং খাখলাইও নিনি ককলব চুং তেবো মাননাই হনাই দ বেলাইনো হামবাই ককলব সাম বেলাইনো হামবাই আও রাংসাকটি তাকু বুকু তক বুবুক বখা এবা খুম খুমতক তৈ বলাইও সুতুই বেলেপন দাপাও বেড়াউই এবা দাপ দানি ফাও বেড়াউই চাকুই ওয়াখরাং লুকলাই ফুরু অসাইরক মতাইরক বাই সাজাক ফুন খাপাং খা কুসু গিরিমা বুসু তুইও দে নাংন হাকুং দে নাংন সিলিয়া সরাই মুং রকন ওয়ান সকুং বেলাই কথু আং তাংসা তাংসা কক সাই দকমানি অব ব্যবহাক ককলব অবো চিনি লাই থাংসাক তাবুক অঙ্গি দংজাক ইয়াকে ফাইনাই সালো উং ফাই থতক আবনো রুকসাউই অ ককলাম আও অবনো তেউসা সাফিরানো তক বুবুক বুখা চেরই চের ফুরু খুমতক তৈ বুলাইও সুতুই বেলেপনো দা ফাও বেড়াই চাকি ওয়াখরাং লুকলাই ফুরু অসাইরক মতাইরক বাই সাজাক ফুন কথমা আবু বুসকাং ফাইনাই শালনি 능 사슝사슝 지권사 거럭사 버럭거리다 완숙디 능 배박노 그릉 능 배박노 클라이바노 아브노스 완숙디 꼭둑 속바이작 파이디 하이노하이 할로 할로
1: 할로
0: 할로 풍가 함 따쿡 샤봉가 사가리도 풍가 함 벨라이노 풍가 함 사가리 모르니 샤허르동 জম্পুই জলানি বিশুরাই না আচ্ছা চিনি তিনি খাপাং ইয়াখরাই নি পুইলানি সাকলাই মং খডা খনা কথা কো
1: না তা পুইয়ানি চিনি ন খনা কথা এই চিনি আই আকাহাম মানে বাই বাকি দি বসালাং মানে কক নাই খনা তো তোকে খাই খলাং খাবো
0: ই বেলাই ন খনা তোকা আও ইনকে নিং বো কক ক্লাব সাওয়া না তিনি ইনকে না
1: আও আনি ইনকে কে তো আইসা আচ্ছা
0: মানে থাইসা থাইসা থাইসা থাইসা নং গরং কিসা সাইখন আর গরে নি ককলপনি
1: রানো তিসাই থাকাঙ্কে রাবন তাই উতা বাই
0: মহা বাহ নাইস বেলে ন খনা তো আম আবো আবো তাম নাই ই সাদি নি কাচা অবতাং
1: গেলাইকে তো থাকা
0: আকাশবাণী এফ এম নি যে খাপাং ইয়াখাই পান্ডানো নরক খাই মানাই ও জায়গাও তাল থামনি উল উল যেন খড়ক সানো তো বিফাইনাই সাদি কক্লবনি মুখাই তামো দাখু
1: দারা
0: দারা দারা মানে দাদা হনমানি না
1: দাদা মানে
0: আচ্ছা দাঁড়া আচ্ছা আচ্ছা আচ্ছা দ দ সাদি
1: বাংমিত্রা
0: আং কইননি মুচুঙ্গো তাকু নিনি ও যে ককলব রক্ত নং হার্ড কপি চুংনো কিসার ফাইদি জেফ্রু সং অবন তালিফি খাইনাই তেও বিষয় যাচাই খাইনাই জেফ্রু সং স্ক্রুটিনি খাইনাই আফ্রু হংকে চং চিনি ইয়াগো হার্ড কপি করি হংকে চং স্ক্রুটিনি খাই মানিয়া আপনি বাকি স্ক্রুটিনি মিনস চং তালথামনি উল উল তো চং যতনি কাহামকু সৈনাই ন খড়ক সানো তুবুক লাগদিবা আপনি বাকি আপনো যাচাই খাইনাই বাকি চং চিনি ইয়াগো হার্ড কপি নাংনাই ইংকে নিনি অ সিজাক তংমানি অবন নং দলিও ফাইকা হাঙ্কে ওয়াই সাবাই নং তাল থামনি বুকলাঙ্গি থাঙি মানো নিনি রমদিতা সিংনি কক হাইন হাই মা সাফি উনাই নং পড়ি টংফুরু রমদি কক দুক চৌই রক থাঙ্কা আফুকে নং তে মালনি আর খনঙ্কা আবো হংকে নিন চৌই থাঙ্গো ইংকে অরো জেফুরু চং পড়ি উই খনার নাই চিনি বিশিং তুই চং যে হস্ট খাইনাই যে এফ এম নি যে প্রেজেন্টার বো যে যে জেফুরু যে নি তামনাই প্রোগ্রাম কলায়ো আফ্রু ব পড়ি খনার খাঙ্কাই আবু তো দাদাক সিদাক আবু তো চৌই থাংনানি কক রক করি হাইয়া দিবা ইনকে আপনি বাকি নন কইনাইনি ও সৈজাক নো নিসা চিন্তারি হার্ড কপি তো নিরে ভাই দি ইনকে বেলাইন হামবাই বেলাইন খনা তখন নিনি কক লব তিনি তো কাছে মাসা নাই আও আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা কাহাম কক abo bukaisa o jini niji system o sima niji raida abo bukaisa tamnai juda buini se juda haya diba buini se juda
1: mami ingkang ke jetabo mami wo ke mi memang paina yoba
0: hita acha acha acha do abo sing te kesa mo hai khapang yakrai panda wo buskang ni hatiro ko nang sahorti ingke Abu belai no naitha to khumtrang hai norokni thinang panji mani je shamung abu bebhag no buino ya farjak nai hai I hayungo tongnai eba tongruk suknai eba tongflai tongnai mungsapana kare fiaba nini simung nono sinimung renai nini sinimung nini wan sukmung ketal khlai nang khoraksa sinai ungi nang rangsakni ai khorbai sini jaki mannai আপনি পাকি নরক যতন কবক নাই খাপাং ইয়াখরাই তিনি নিসিমি কতাল গ্রং বাই কতাল রাইদা বাই কতাল লাম সকমুং বাই তাবুক নিসিমি জং খাপাং ইয়াখরাইও গ্রং দি বানাই তঙ্গো আং আর জহু শা নরক ন কব কবগো ককদগো গ্রং দি মানো অজরা ওয়া হাইন হাই জং ককদগো গ্রং নাই হ্যালো হ্যালো চৌই থাকা Rangsak ni jaka buku, norok jatana no kabago norok kogduko kurungi mano kogduk number 2326253. Hello?
2: Hello?
0: Belai belai keno hambai, sabung khasa gade.
2: Hambai?
0: Boru ni sahur tong?
2: Abu ino boru tong tuti sahari tong o mala de porma.
0: Mala de porma na? Tam khlai nang buku?
2: Ha?
0: Tam khlai tong? Puri da tong ko, pora da pai kha.
2: Paya ku bai.
0: Pora paya ku na. Aw, belai khana tong sa khani ni khorang no ang. Dosa di.
2: Belai kok tang sana ni kon ti mani bai.
0: Aw. Nini neng kicha kaham network man mani jaka o thangadi. Net to mano.
2: Ang kaisa kok tang sana hani kol ki mani bai.
0: Da. Nini kok tang bumung sadi. Do, belai keno lam sugu no.
2: Ani kok
0: tang ni, sakolom, bupang sakolom. Sakolom simida na, bupang sakolom buta tong.
2: Sakolom,
0: bupang sakolom. Bupang sakolom
2: na. Bisa sini bai.
0: Bupang sakolom no bla nani ni koklop ni bumu?
2: Acha,
0: do sadi.
2: Para, sari na bai ang.
0: Do, kokri. Shadi.
2: Lom. Shop samoy tong ya. Upung shakalom betudita tongi. Hamzang ma tongoy bo. Kuri hinitawan shudi. Shakalom ni. Bagay. Shop samoy tong ya.
0: Mabuhit.
2: Mani bang. Shakli shamdiri. Kumay tangoy bo. Angwan chuyak maulinoy. Imang mukhang khlai jani wo Thamkino rutubi
0: Acha Pai khada
2: Pai
0: Ha
2: Tau trai khlai mani kisa koro oi thangka
0: Do kokri Kokri nung tebo kaham ke pori gui man nai next time mo next tini finai te kisa hati wo nung balai kaham ke khanari manana nai ang kobo go Inke te kisa kobo mung inke Do, kokri. Ang nono kaisa kobok mung chanani mung muchungo, abong khanang to oboi nogoro su tongo, nini je hard copy, obosini Akashwani Agartala o ojaka o fai, Uttar Gate ni o office o fai, eba tang noko fai, saka o first floor o kokborok section ni tongo, ajaka o nung nini tamnai nini je suija koklop rok no hard copy tunuri rufai di. Hengke nung তো সাইমান খানা চিনি খাপাং ইয়াখরাই নি রাইদারক খনাই টং না বলা পুইলা নি সিমি
2: খনাই টং
0: না চিনোর তাবু সং তাম নাই তাল থামই वाइसा वाइसा जत्न स्लैक कहम कुक सैनो दादा सीदा आकाशवाणी एफ एम तुम फैन।

0: ও তাল নি বা ও তাল থাম তাল থামু ওয়াই সৈছে তো সুং তুবু নাই হিংকে ও তাল থামু ওয়াই সৈছে তুবু মানে আবো জেপুর সুং সাই নাই সাবো কাহামকু আপুর হুঙ্কে চিনি আগো হার্ড কপি তংনানি নাংনাই সৈজাক তংনানি নাংনাই বাই দো হিংকে আপুনি বাকি নর বেলেগ হেন ই সাদি নং তালো তো চিনি কাইবরি রকম তামনাই চা সাল হাইয়াদিবা শনিবার এবার চা সাল স্যাটারডে চা সাল কাইবরি রকম তামনাই তিন চার বারো বারোটা নং তুবি ফাইন তুবি ফাইমানো ওইসবাই নং বারোটা টুবি কলাঙি থাকবাই খা হিনকে ন তাল থামনি উলোসে নং ফাইনা নাংসিনাই বা কলাংনা নাংসিনাই এই আমি হাই কে ফাই দিতা নং নং একেবো ওইসবাই নং কুড়িটা ফোন তুই ফেকা জঙ্গাবনো সিরিয়াল খেলাই পড়ি উই থাঙ্গানো তা হিংকে বেলাই ন কাহাম নাই অবশ্য চিনি ওয়ান সুখ মুং তো
1: ওমা
0: গবাং মাস টংকা নিনি আপনি বাকি ক আং কয় নাই নিনি আ গবাং মাস সৈ মুং কুবুনি জাগা রকম গ্রহরনাই জং খাকলাই ও নরক নি সৈজাক ন অবনো জং মুকুমুনা রকনানি বাকি জঙ্গু বিজাব খাইনি একেবা কুবুনি বিজাব খাইন রকম জঙ্গা ফারনানি আবো হাই গবাং মনে ওয়ান সুখ মুং দো হিংকে নরক যে ককলব সাহরমানি আবনো নং দাদাক সিদাক ফাই রুফাই গা হিংকে যেফুর নং কক দু গ্রঙ্গি মানলিয়া আপুরকে জং মানে আং ওয়ান সুখো কাইসাসে হাতিও ফানো নরকনি ককলব বাদ তা থাংথুং আবো নাইও সাবুন মানে যত হাতি হুন থাংথং আবো নাই তা হিংকে হিংকে ওয়াইস উইসু তো কক দুগো গ্রঙি মানে রকফানঙ্গি মানো হিংকে আবুনি বাকি অ জাগাও চিনর হার্ড কপি দংখা হিংকে আবু বেলাইন জানাই কে বেলাইন হামবাই বাই নং গ্রং মানে বাকি বেলাইন খনা তো তকনি কক লক হাইন হাই গ্রঙ্গি মানথং আও বেলাই বেলাই খেন হামবাই আশক জরাতে যেন খনালাইখা কক লক বেলাইন খনা তো কক লক পান্দা খাপং ইয়াখ্রাই পান্দা ককলব সানাই রকনি আসকি খাগনাং আসকি কক গনাং আসকি গরং গনাং আসকি হামসাক মং গনাং কক দুক ইয়া সাকসি ইয়া সাকি সে ইয়া সাকি কুলমানিয়া হাই হাই গরং গনাং কক দুক হ্যালো হ্যালো
2: হ্যালো
0: চৌই থাকা খাই তো রংসাকি থাকু বুকু কক্রুপ নাম্বার তেকেছে নাম্বারও বন্ধ রক্ষাই পান্নাই তেকেছে কতাল নাম্বার দো তাবো চিনি আকাশবাণী এফএম নি 9485007172 হাইন হাইকি তিনি সাফিরানো চুকু ব্রী চার বা বুকচা বুকচা সিনি সা সিনি নই নরক যতন কবক নাই অরো বন্ধ রক গরঙ্গে পান্নাই হ্যালো হ্যালো
3: হ্যালো
0: হ্যালো সাবং খা
3: হ্যালো সাদি বাজারি রাখি বাজারি রাখি সাতরা
0: রানী বাজার নি না
3: নিয়া লড়ি বাজারি রাখি
0: নদী বাজার আচ্ছা
3: লড়ি বাজার
0: লড়ির বাজার আবো ইয়াং তামনে রানী বাজার ললিত বাজার আর রানী বাজার ফাচিং নি দা
3: রানী বাজার জানা
0: আচ্ছা ললিত বাজার সঙ্গনাবলা আবো ললিত বাজার আও নন বেলা হামবাই গরং মানে বাকি রাখি না নিনি বুমুং বুকু আচ্ছা দশাদি বেলাইন হামবাই বেলাইন হামবাই গরং মানে বাকি তাই নং তো সিনি খাপং ইয়াখ্রাইনি গরং সাইমান খানা তাবো পুইলানি সিমি চিং তিনি কতাল খ্লাই কতাল রাই দাবাই চিনি আকাশবাণী এফএম নি খাপং ইয়াখ্রাই তাবো হিমি দঙ্গ আপনি বাকি নন বেলাইন লামসগো তিনি নি ও পান্দাও নং কক দুগো গরং মানে বাকি দশাদি আনি কা
3: কত
0: নি কক্লব নি মুং সাকার দিদ বলংনি তমসা আচ্ছা দাদি
3: বলংনি তমসা বলং বাসা খাও যতন বাগান যতন তঙ আশা বলংনি তকু কুমুই চংবাই খা যাদু ন বলে রিহিনী চংখা

0: 我们的心里你不都用他他比我那些起龙的那些不差龙的不差龙那些阿们说的呢外东的那些从那边我在那里唱那些我们说的那些我们说的
1: 吧拜托的拜托他看你哦，沙罗感谢，沙罗感谢个啥地不哭？
0: 沙罗感谢个人，沙罗你应该安的，
1: 哦。啊啊。
0: 喂，安，因为安我呢，时间够长哦，我们还养水种哦，阿妈那萝卜要吃，那你不吃那萝卜了？
1: 啊擦。
0: 我到他公司种那萝卜吃那了。
1: 啊擦。
0: 个白羊感谢个树呢，人家你们种哦。
1: 到到生的。
0: 啊，一天一菜，阿们那大伯过大。
1: 嗯。
0: 我过我。阿都做了，我我先到朋友。
1: 嗯
0: 嗯，阿感谢咱们那个啥么子啥么子，我们海洋里都靠感谢国防的。
1: 啊擦，我们阿感谢国防的呢呢。ang bujiman kani ni ko nang jato ni rusap mong rusap na ni mucungo belai kaham ko ngke nang audition mara nai buko audition nang nai mane puri khang nai ta audition nang nai abo uram uram audition na har jako nang oja ko to mung phai kya hanke chini shaka ni officer thangai kokrok section o jato ni ni pupuro audition dok nai te application dok pupuro khlai nai abo nang kicha phai ke ba to mung phai ke habi rok thangi mano ta Sungguh tangdi, hingga neng sekarang beri anak kau mung belai rok rui tondi. Hingga jepur audition neng nai, audition neng kah hingga audition neng tu mung pasang kah hingga neng tamnai tu mung audition tiki kah hingga pasang kah hingga nono uram uram tamnai ini jatuh ni resap mung recording klay nadi baki nono kau boxak nai. Hingga neng jepur doli rokok fay nai, agur tolar rokok jepur fay ke oro akasmani agur tolani je tamnai ciri FM agur tolani je station. Ojaga orang habi sungguh tangdi. Do.
0: Kamu, eh, omah kaje bas puni baru mungu bar omah hairok jalan. Ojaga rok tangan omah hairok.
1: Abu Saturday, na, am puni baru mungu bar amti nangya buku. Saturday, Sunday to close tongo, bondo tongo. Saturday te Sunday wo, nungke baki te ramdi Shombar ni simi Shukrobar jora office khula tongo. Je sa jora o phone fahy nung office timeo. হ্যাঁ হাবানো খুলক তং মানি জড়াও নং ফাই সাকাও ককবরক সেকশন তং আজাগাও নং সঙ্গী থানি দো বেলাই বেলাই কেন হামবাই কৃং মানি পাকি তেকে সকক আবংকে নং জে পুরি খনার মানি ককল অব তাম নাই নিনি অ ককল ন অবনি হার্ড কপি নং চং ন মার হর নাই হে জেফরু সং সাই নাই যত নিছলে কাহাম সুই নাই ছাবো জেফরু সং সাই নাই আফরু হুমকে চং tam nai norok ni hard copy nango norok ni sujak tong khai chung sai nani ble haya diba tabuk nung puri khnar mani to nung puri khnar mani to obo to wa sha khna kai no pai thang ong ke mui to mar gi ang thang asak jotro hinke bumung simi mui to marak nai koklop ni mung te ni ni bumung fia banin koklop ni pura bising ni joto kok thai rok to chung sai mani ang thang abuni pakai scrutiny khai nani pakai norok ni hard copy nang nai দো তিনি সালসা আগস্ট আগস্ট সেপ্টেম্বর অক্টোবর ও তালথামনি উলো সং নভেম্বর নি পুইলা হাতিনি পুইলা তামনাই চা চা সালো খাপাং ইয়াখরে পান্দাও সং যতনি স্লাই কাহাম সিনাই খড়কসানো দাদাক সিদাক সং অরর নারওয়াই খলাইতি ফেনে খাপাং ইয়াখরে পান্দাও দো ইনকে বেলে বেলে কেন হামবাই বুকুক নন বেলে কেন তামনাই লামছগো তেনিনি সুইজাক রকনো দাদাক সিদাক চিনি আকাশবাণী এফএম র হরদি বেলে ন হামবাই আও রাংসাকনি তাকু বুকুক কক দুক শক পইমানি বেলে ন কবাংমা ইয়াসাক সিনি ইয়াসাগই কুলমানিয়া ফিয়াবা অজরাও চং জরা তাবুকনি অজরাও তেনিনি কক তোমা বুবাক রকনো খনানারি ফাইদি খনাইনা হারলায়না তিনিনি ককতমা প্রবাক্র মন্ত্রী বকরক নরেন্দ্র মোদী খনা নেশা মুক্ত যুবা ফর বিকশিত ভারত সংকল্প আ সামং বতাংন চেঙ্গিরওয়ান মন্ত্রী বকরক নরেন্দ্র মোদী তিনি শালসানি অন্ধ্রপ্রদেশ টাই কর্ণাটক বেড়াইমাও থাঙ্গান অন্ধ্রপ্রদেশ মন্ত্রী বকরক বেড়াইমা জড়াও ভুগাপুরম কতাল স্নামচাক অল্লরি সীতারামা রাজু হায়ুং বেরেমনি বীরখুং খলানো চেঙ্গিরওয়ানো স্কটল্যান্ড নি গ্লাসগো ফিল নি চিথাম কমনওয়েলথ গেমস জুডুও ভারত নি অঙ্গই থঙ্গই ত্রিপুরানি অস্মিতা দে রাংসাক্তি মেডেল মানখা

রাষ্ট্রবখরক ইয়াকসু সিপি রাধাকৃষ্ণন তাই মন্ত্রী বখরক নরেন্দ্র মোদি হাস্তিনী মন্ত্রী অকরা প্রফেসর ডক্টর মানিক সাহা গ্লাসগো কমনওয়েলথ গেমস জুদুও রাংসাক নিশকাত মানমা বাই অস্মিতা দেনো খাকাহাম ইয়াফারখা মন্ত্রী অকরা প্রফেসর ডক্টর মানিক সাহা মিয়া সালগ্রা হাংকনি সাবরুম তাই শান্তির বাজার বাকসেও কাই নেচি ব্রী তাং বুতাংন চেঙ্গি রেখা তাই কাইচিসা তাং বুতাংনি হলং থংন কাইখ্যা হাস্তে লুকু লেখামুংনি পুইলা বেড়ামো উলনি লেখামুং তিনি নিশিমি চেঙ্গানো নগ নগ লেখামুংনি সামুং আবো তঙ্গানো আগস্তালনি থামচি শালমারি জড়া হাস্তে হাপাংনি খাজাক ফিল্ড অফ ত্রিপুরা হাস্তে রাং কমিশন বিনি পাইথা ককথুম মন্ত্রী অকরা প্রফেসর ডক্টর মানিক সাহানি থানি ইয়াফারখা কমিশননি চেয়ারম্যান অভিষেক সিং মিয়া তাংন কতরো মন্ত্রী অকরানি থানি অ ককথুমন ইয়াফারখা হাস্তেও পুইলা মালমাতা রিনাই রকনি বাকি মালমাতা বিমা তাংবতাং চল খ্লাই জাগানো মন্ত্রী সুধাংশু দাস মিয়া হদালামো শাখা তাবুকটি সিমি হাস্তেনি ব্যবাক মালমাতা শাখাম কেন্দ্র ডিসপেন্সারি তাই সাবসেন্টারও অ কইমুং রুই মানানো বিস্কাং দামনি চিবৃও হাস্তেনি ব্যবাক হাংকরণ বুং খড় খড়খলাই ওয়াতই ওয়াউই মানো হই হজাকমুং রেখা নকবার দুইবারনি নাইখুং আশুক জরা খানাবাইখা তিনি তাবুকনি অজরানি কক্তমা বুবাক্রব

0: 그날 또 내랑 섞디다 그 가방 야크라이 디린 심이 그달 그릉 바이 너룩니 가바이 그릉나니 바기 너룩니 카노 셔던나니 바기 너룩니 사나무 정만은어 야판나니 바기 너룩니 힘그릉노 너룩니 티낭노 부스강도그나니 바기 가방 야크라이 제프르프르고 너룩 바이던고 땅플라이 탕나이 어부니 바기 너룩 쪘더니노 럭이 샤노 어 커랑 능 샤부샤부노 짜부이 망스나무이 그랑 너클라우 부카우 바자루이 어 카방 능 샤부샤부노 루두 먹을니 바이타 까리우 낭만이 그 승자 카마우 샤부능 부카니 쿠리야고 뜨이 샤부샤부노 람소 와나마싱 샤하루 아우 랑삭디 다쿠부쿠 너룩니 라이샤작 너룩니 시남작 꺾룩 진이 콕뜨이 에바 진이 완숙멍뜨이 루크록니 바키 야파르나니 바키 야파르나니 무중카한게 꺾룩 시디 꺾당 시디 진이 파이나이 아사이크달 룩노 꺾니 비싱뜨이 셔사나니 자이톡띠 니니 시몽 랑삭니 아이커바이 시작나이 니니 부몽 거럭사 시그릉 흔이 시리작나이 아보니 뿌일라 야클리는 베라우이 마노 카방 야크라요 랑삭니 다크부쿠 너럭바이 똥나이 카방 야크라이 똥플라이 탕나이 아기우 부동고 따부 부동고 파이네 티난고보 너럭니 카노 셔더니 너럭노 거럭사 스이크릉 에바 허다니 완숙그릉 까함 그릉쿠 완숙나 그릉쿠 클라이 스나무이 띠샤와는 카방 야크라이 아버니 바퀴 카봄디 카방 야크라요 세디 꺾럽니 비신뜨이 그릉디 카방 야크라요 하이노 하이 꺾두고 Hello.
1: Dibor kaham pai.
0: Beleno dibor kaham. Beleno lam sugu. Sabon kataku? Ha, sabon shakataku?
1: Dundurai parani or deprama.
0: Dundurai parani ronjon, na? Acha. Hinke da taku, nono koi nai, nung koklop sanani bagi kokduku kurun kanana? Do. Taku ronjon dundurai, na?
1: Nice.
0: Acha. Do, sadi. Koklop ni mung sadi kisha?
1: Koklop ni mung. Apai ha tiupra ama.
0: Acai ha?
1: Tiupra ama.
0: Acha. Tiupra ama. Sadi.
1: Apai maha ani tiupra ama. Sorgoni selai bo belai tong. Belainu nai thok hamani bara long tray hatai hasuk bormura gomoti monu khuai saidra peshak khartei domorni tiyu jompui tang ni hasuk bulung thangi nai ke gelai khatse musi mosok dalbi dal malmata thangi nai di sipahi jola
0: ba
1: Mechitung taiketung oro ujiwo. Aborong no sawi, the tankungo. Toksa tokti rok, umani korang. Habo tanke, belai kasarang. Motom tilaluk dumali bubat. Bolom motoni, don't know. O hastani taku buku rogno. Hambai yaparu, dotano. Hambai bai.
0: Bah. Belaino Kratok Kataku. And getting to Simon or hard copy of Hananangai. I was Simon of Lanataku. Abokisar Hordi, and take Philish Halia, and get Jeffrusung scrutiny kine, Jeffrusung Sinai, Eba Basinai, Eba Abono Talific Laine, Apruni, a hard copy tongue, Nangai. Take a shock of Willen Shimini Sawirwana, Taburondi, O Talo, Jeva Croxanusung Tubuka, Taltamni Ulota. Tal thamni ulo romdi cha sing November ni puilani hatiwo puilani je cha salo chung tubunai hinke aburomdi ata as halo bini kicha kebeng murok phana tongkha je borokna nang chung sainai bini kicha kebeng murok phana ngkha hinke abo puilani puilani hatiwo ungya ke ta ke sa hatiwo phan ungi mano do fiaba sinai rok hinkai sinai rok o tal thamo ang sui thanka ang tabuk jotni sikrung ni saijaklia ang te silia amtiya je sanai rok sinai rok continuous sai na thanai do e e chain thane te je je borok je borok o jaga o guest ngi phaika eba saija kha bobo sawi no thangnai do bobo sawi no thangnai abo je ang ang ang saija klia ang sui mongo ano tam nai jotni ka hamku khni ang saija klia ni je kha bai thanai amtiya আপুনি বাকিনো আংকয়নে উ যে সাইজাক নাই বতে মা সিলি আমতি বুয়া এবা যে মান ইয়ারো যে সাইজে ইয়ারো আংতে মান গলা খাহনি বখা বাইনানি বককরে কন্টিনিউয়াস চলি থাঙাই অব দো অম চফলাই আখলাই ন চলি থাঙাই যে মান নাই বব মা সুই তংনাই যে মানিয়া বড় গু সুই ন থাঙাই আমতি হাই এ সুই ন থাঙাই আমতি হাই খড়ক সা
1: এ
0: বাই ই ছাদি অ যে
1: সিজাক রং ন অব যে
0: আবো সিং হাতিও খরকসা বরক নি কাইসা খাই জিং পড়িনাই দো হিকে কাইসা খাই জিং পড়িখা হংকে তালসাও জিং কাইবরি হাতি হংকে কাইবরি ক্লাই খা মানে চারটা চারটা হংকে খরকসা বরক নি তিন তিন হাতি মানে তিনটা মাস মানে তালথাম তালথাম নি উলো হংকে চারটা হাতি বারবুড়ি নি কক নুম ওয়ানসো কাহাই তো বারোটা উংনানি কক বারোটা উংনানি কক তো কাইচি উংনানি কক ফিয়াবা কাইসা কিছু হাতি গবাং রোগ উঙ্গু হাই আদিবা শনিবার গবাং রক ফানো বাদরমদি চিনি চা সাল গবাং ফান কাহে রমদি বারোটা উংখ্যাবা তেরোটা উংনাই উংখ্যাবা এগারোটা ফানো উঙ্গুই মানো আমতে হিংনাইটা আ এগারোটা সৈমানি বিশিংতই নত নিশ্লে কাহাম সাবো ও তালথামনি যত নিশ্লাই কাহাম সাবো সঙ্গ সাই দাদাক সিদাক অ জায়গাও সঙ্গ বন রিঙ্গি তুবনাই খাপং ইয়াখাই পাতাও আও হিংকে তাকুক নন কবক নাই নিনি সৈজাক নং দাদাক সিদাক হার্ড কপি রুফাই গে হাঙ্কে বেলাই খেন সানাই তেই কেসা ককে সঙ্গ ওয়ান সুকি দঙ্গ তাবুগ্রম দি চিনি আকাশবাণী এফ এম নরকনি অ সৈজাক কপি টংকা হাঙ্কে তাবুক চিনি বুকুক অকরা অন্য লক্ষ্মী সামানি ককব নং খানা খানা যেন অরণি সিমি চিনি কতাল সৈনৈ রকমের বুমং কতাল কতাল জায়গা রোগ যেন রহরি মানো অবংখা অবংখা পুইলা প্লেটফর্ম হইনার ওয়ান সুক্তি নিনি কক নিনি বখা বিশিনি ওয়ান সুক মানি নিয়াফারি বাকই দাদাক সিদা কক দুকনি বিশিনতই অম হাই কাহাম পান্দা নং তৈ মানগলাক হাই আদিবা আও খাই দায় যত রংসাকি তাকু বুকুক সঙ্গ কয়নাই চিনি আচাই কতাল রকনু চড়াই খনাই রকনু বরকনো দাগিদি তৈ অবহাই পান্দা রকনু খনারদি বখা বাসানাই তৈ অসৈ মংনি বিশিংতই আং থাসিংগো মা সাকাও কক তাবুক মা সাফিনাই যে সক কাহাম নং সৈনাই উংনানি আসক কাহাম নো নং গবাং পরিনানি নাংনাই যে সক কাহাম কক নং সাই মাননাই উংনানি মুচুংখা হংকে আসক কাহাম নং কক খনানাই সিসগাং উংনানি নাংগ্রানাই উংনানি নাংনাই তাকু এই আবুনি বাকি চিনি বড় রকম খা কিসা খনা তামানি কম তে পরি থামানি কম আপুনি বাকি সং সাউই বুমানিয়া সুই বুমানিয়া ফিয়াবা সং আ জাগাও বাথাগি টংয়া জাত বড় চিনি আকাশফনি এফ এম অ জাগাও চাই তগুই টঙ্গো ফাইনাই আচাই কতালো হামিয়া ফাচিং ওয়ান সুকমুং হামিয়া তমঙ্গো থাঙ্গিয়া নাতি খ্লাই চিনি লিটারেচি বেস্ট খ্লাই চিং অবাহাই পান্দা তিখ্লাই দো আগিবো দো খাপং ইয়াখাই পান্দা পুইলাও বো অমতি নতমানি ফিয়াবা কচারো চিং কিসা অবনি কমিউনিকেশন অবনো চিং যে গ্রুমানি বা গ্রং লাইমানি অব কিসা হেলেং সাসা ওখা তাবুক হাইনো হাই সিং হাইনো হাই সিং বাংরাও হিলি খ্লাই পজা তৈ তাবুক চিনি ফাইনাই আসাই কতাল রুকি বাকে ইয়া ফারি দো তাকুক আং ননব কবগো একদম বেলাই খানো আবো কাসাই ফাইপিরু চিনি গবাং মা বোকাবলিরি কক দঙ্গ এবার ককথাই কসাম তাই গবাং মা চিনি তাবুক যে ককথাই কতাল কতাল কারি দমন টার্মোনোলজি এবার চিনি ককথাই কতাল কতাল সামুই দমন আবোবো দঙ্গ কি চিনি বড় রক্ত আবো সাই সীমানিয়া সং সাক সাক নই তুমুং নং সাক সাক ন করোনা নি রুঙ্গিয়া হনকে বুইলে নো দাগি ওই নিনি কখনো হামজাক দি হনকে বো সাপাই গলা আবুনি বাকি সং অব মাসাই তকলাই নাই আবুন বেলাই রো হামবাই তাকুক নং ফিডব্যাক রুমানি বাকি নং কাহাম গ্রং তং দি তে নিনি গানা গিনি কেবো সুইনাই রক্তং খে borok no bunang dagi di. Nya a tegesha kok nung je samani kok lop te tebo buskang hati us hazak ne kok lop rok nung hard copy chini akashwani FM tuni de fari. Ang ojakani nikuma sawana to the station director akashwani agortala all india radio phano simano all india radio akashwani agortala kok borok section sidi break it to khapang yakrai panda ni sidi. Narukzatanu bele vilikhana hambai takuk asak nung situn haino haino no te kisha shalo nung bai malanya ningthun bele no lam sok phiro. Kok tu kok kerana ni pakai? Kapang ya kray tini ni simi ketal gerung, tay ketal manjumung bay, norok bay, ya kray boi tunggu. Tunggu studio ang Arji Usha tang sapan urusap mung khana ni jorak kiri kah? Asyikhi kapang kok tu shock bay tunggu? Tam nai bobono sekang ya sakranai canggih si mandia. Rangsak ni takubuku norok jatuh nana kobok nai? Oh kok lop ni hafado. Koklop ni bising tei ceng ketal revelation klay nai, ketal sisa mung tubu nai. Cini asai ketal doknu, cini wansuk nai ketal doknu, cini amani kokno hamzak nani pakai, cini kokno korawi tong nani pakai, cini thinang no panji nani pakai, cini hukmu mukmu tomung camung raida, kebang marokno no seng tei bo ketal klay ti shai tubu nani pakai, o jaga, o hafar, abongka kapang yakrai, narok bai cini. Kano yakrai bolayu koklop ni bising te. Hai no hai kok tu ko. Hello.
2: Bongka di por kahna da.
0: Belai belai keno di por kahna. Sa bongka sa kani do.
2: Maharani ni Raju.
0: Maharani ni Raju. Acha. Do sadi.
2: Ane koklop ni mong cha bo koklang ni mong cha bisik tal.
0: Do sadi bisik tal na.
2: Ni bisik tal.
0: Acha, sadi.
2: Bisik kita leh thayka, bu pangwa pangrot, lajaka, kungkila korang, blongka, bisik kita no lopka.
0: Ba.
2: Bolong itom sa, susawi dika, saboni, korang, blongka, ano susawi dika, tungi kesang jora, ani korang kesang unka. Nok ni tokla isawi rika. Sabuni korang kuplung muka ano susawi rika. Sabuni korang kesang muka pungni kesang jora ani korang botota. Nok ni borok isa baika. Aicung ni ima kacuk sabai koklam susawi rilang kungkilan korang bolong itom sa korang kesan kacuk sani mayabo asuk de kesan nok ni tokla korang sorka susabaika joto nok boro apano nogo nuka huk ni lama amano nuka gati lama ang ringka ama abono Amono unka ini cungsani langma. Mana benda?
0: Ba, benda ni kena tato. Kini neng kapang ya kerani je rai darok, ba je gerung darok, seng salai tu mune abo kena kena bela takuk.
2: Ini kena itu benda salai tu. Kena itu. Mana abo itu ni ya kerani tato abo.
0: Mana soni baru was. Aw. Hingke angno no koi nani muzungo. Ni nizi sisa koklop rok. Abu no neng hard copy rohardi. Tapi neng abu ni tabu ketal khayi je raida senam sak mani ketal khayi je gerung ya far sak mani abu to neng kana kana. Seng tal thamui waisha. Oro koraksa jotuni kaham sik sui nai no seng tubu nai. Dadak si dak sini akashwani FM seng bono acuk ruwi norak bay gerung renai. Tapi bini koklop rok kana rai nai. Hingke abu baike no. नरक जतन न कबक नै नरक नि जे कक्लब र अब जों न हार्ड कपि र हरदि सिजाक तंखा हांके जों साइनानि बाकै बेलाय न लाइते सागनाय आपुनि बाकै नरक जत सानाय रक्न कक्लब सानाय रक्न कबक नै कक्लब साफुरु नरक साइ मानफानो नरक बि सिजाक सिन यागो तंगनानि नांनाय बेलाय न हामबाय नों कक दुगु खरोमानि बाकै हिंके नों दलि रगो फायखा हांके वाइसा बाय फानो तुबि तुनि क्लां थां बायदि नों वाइसा बायनो 12 टा आंनि खाबा गायसिनि तुबि क्लांगि थाङै मानो ताल थामनि बाखै हिंके ते उलोते उइसा फायफोर खै ते ताल थामनि बाखै तुबि फायखा आमते हिके पन क्लांगि मानो हिंके आबुनि बाखै ताखुक नरक न कय नै नरक मुइतु नारक दि नरकनि हार्ड कपि सिनि थानि तंखा हांके बेलेखेनो काहा मोंनाय बेलेनो हामबाय गोरोग मानि बाखै आव रांसाखनि ताखु बखु রাংসাকটি খাচুক সোম মারে কিচিং সোম শালন নাইরিতে নাইরিতে দীপর খিরিং খিরিং নো চিং লাম সক্তে লাম সক্তে বখানো লব সাথে হাবা থানায় রোগ নগ কিফিলতে কিফিলতে পরিণায় রোগ বতিনী কিসা লেলামং লেলামানি চড়া ফাতারো শিবুবু তাবু ওয়াতিনী বা শালী মল সচাতে সচাতে হামা রাংসাতে রাংসাতে হালক বলাইতে বলাইতে মানজুদি আংবাই খাপাং ইয়াখড়াই বাই ইয়াখড়াই বুখারি বিশিংতে ইয়াখড়াই চিনি খড়কসাতে খড়কসারি হামসাকমানি বিশিংতে ইয়াখড়াই আপো ককটুকনি বিশিংতে ককটুক নরক যতন সাইমানো ককটুক নাম্বার ককটুকনি বিশিংতে করঙ্গি মানো ককটুক ফাইসিনি ফাইয়ে তিনি বুসুক গবাং মা ককটুক সক পাইসা হাই নহাই অজরাও হ্যালো হ্যালো হ্যালো কিফিলো খা ও থাইনো খাপাং রুমাও হামজাক মা হ্যালো নরকনি খাও নরকনি হামজাক মা খাপাং ইয়াখড়াই পান্দাও খাপাং খিলিতে খিলিতে ককথাই খলতে খলতে শিয়ারিনী এবা বাসালনি ওয়াতেনি মল নগবারনি বিশিংতে হামজাকমা খাতুংমা কবুলমা গদালমা ওয়ারসুকমা সিরিমা চাইতকমা ব্যবহা শিবুবু ওয়াতেনি মল কমাই দঙ্গ নিনিয়ানি থানি খাচুকসং নরকনি খা জেফ্রুফানো চুকসামারি গনাঙ্গী

0: आखड़ाई भई गिरंगाड़ी बाके जरा रुतुक सिनी रुतुगई रुतुगई कबाक थुन अ जरा वो है ना है कॉक दुगो गिरंगाई ना शाबु तुम हेलो
1: हेलो
0: हेलो फुंकहाम
1: बुको
0: फुंकहाम तो उंगली आ दीपोर कहाम ना कर दी दीपोर कहाम दीपोर कहाम
1: ফুঙ্গো পান্ডা খাইবানি থাকিং ফুঙ্গি টংবানি বাকি দিপর লাই থাকুনি অ খাপাং ইয়া খাই আসকি ইয়া খাই বখা তাহলে ফুঙ্গি পর পগি থাং ওইসে উইসু দসাদি
0: আচ্ছা আচ্ছা আনি বাকি খাতি যাক সেতু নাবো বাই সানানি মুচুগো তিনি নিশিমি খাপাং ইয়াখ্রাইনি গ্রং তে কিছা জুদা আংসিনাই তিনি সালসা সালসা আগস্ট তাবুক নিশিমি খাপাং ইয়াখ্রাইও তালথামনি ইয়াগুল ইয়াগুলো যেন খড়কসা খড়কসা বাংলা বাহিনীকে আপনার শ্রেষ্ঠ লেখক বা রমদি তাবুক আমতি হেঁকে যেন চিনি কক বাহিনী যতনি কাহাম কুক সুই নাই চিনি আকাশবাণী উজ্জয়ন্তনের গেই আকাশবাণী এফ এম উজ্জয়ন্তনের গেই সেই যাক অ ককলপ্ন চং খাবাই পেলাই নাকো অর যে তামনাই কতর চিকন কবাং বরক যে ও জায়গাও সামুং খাই দায় রক বেলায় খা চুক সাউই খা তর সাউই নো বেলাইখেন খাবাই লাম সখানি নি ও ককলপ্ন বেলাই ন খা তখা তে কেসা ককে অ ককলপ্ন খাউই ই নাম চিনি শ্রোতা মানে কাহাম চিনি এফ এম খাই আবো খে যেন দাদাক সিদাক চিনি খাও ইয়াক রুই রা কোশিকা তে ন বেলাই হামবাই মারু কতাল গ্রংবাই অবনি কিসা বসকাং সালো পড়িনি বাকি নিনি কক লক কিসা রহরদি ওইসু কক চিনি কক দুক চয়ে চৌই রক দো বা কক দুগো লাইন হামিয়া রক ফানি মানো আফুরু যাতে নরক নি কক লব রক মিস্তা থাংথুং এবার পরিজা গিয়া আমতে হে তাংথুন আবো নাংনাই তে কিসা কক হুকে জেফুর যেন স্ক্রুটিনি খাইনাই আফুরু হুকে চিনি আগো হার্ড কপি দংনানি নাংনাই আপনি বাকি নরক কাহাম কুক সৈনাই রক বেলাই ন কব গো নরক নি হার্ড কপি কিসার হরনানি খাই দি বেলাই ন হামবাই বুকুক বেলাই ন হামবাই ন গরং মানে বাকি কাহাম গরং দং দি হাই নাই গরং দি মানথন রাংসাক নি তাকে বুকুক তে গবাং জরা গরি খা খাপং ইয়াখ্রাই দি আপনি বাকি নরক বাই গরংনারি বাকি নরক কক কক দুকনি বিশিং তুই তো কক লব সাহরি ন দঙ্গ ফিয়াবা আবো নরকনি নরকনি খুব বাই নরক সাহরি মানো যেন যেফুরু খড়কসানু সাই নাই আফুর হুঙ্কে নরকনি সৈজাক চিনিয়াগো দংনানি নাংনাই আপনি বাকি নরক যত্ন ন কব গো নরকনি সৈজাক ন চিনর হার্ড কপি রহর দিন হিঙ্কে নরক তুনি কলাঙ্গি ফানো থাং পাই মানো উনিয়া খেবা পুষ্ট পিষ্টি পরহরি মানো গবাং মা তাবুকনি মলত গবাং মা সেপ দঙ্গ টুডা স্টেশন ডাইরেক্টর অল ইন্ডিয়া রেডিও আগরতলা ককবরক সেকশন ব্রেক টু সিডি খাপাং ইয়াখড়াই পান্দা

0: লেখেবা অল ইন্ডিয়া রিডিউ আগরতলা ককব্রক সেকশন ব্রেকেটো খাপাং ইয়াখাই পান্দা আমি কেবু সেই পানো আকাশবাণী আগরতলা FM উজ্জয়ন্ত ককব্রক সেকশন ব্রেকেটো খাপাং ইয়াখাই পান্দা আমি হেকেবু সেই রহনি মানো রাংসাকনি তাকু বুকু নরকনি সেই জাকনো সং লাম সকনানি বাকি মকল লগই নাসিংগি দঙ্গ নরক সিসিনি থিনা নরকটুই সৈমংনি বিশিংতই সং সৈমংনি কাইসা সিসামং তুবি মানথং চিনি বড় রোগ রোজা রোজা রাসাই রাসাই বড় রোগ সৈনাই অঙ্গি অঙ্করথুম বরকনি বিশিঙ্গ হাইন হাই বাতাই মংথুম সাংকি জাকতে তেবু কতালকু কাহামকু ওয়ান সুকমা কুথুক গনাং আবহাই বরক নসং সাই মানথুম রাংসাকি দাকু বুকু হাইন হাই গরঙ্গি রাইন ককটুকু সাবুত হ্যালো
1: হ্যালো
0: হ্যালো দীপর কাহাম দীপর কাহাম সাবং খাকি সাগাডি আচ্ছা আচ্ছা আচ্ছা বেলাই কেন হামবাই বিশ্রামগঞ্জ না বাই
1: আচ্ছা
0: বেলাই বেলাই কেন হামবাই গরম মানে বাকি দোসা দি
1: বলং হাগরা কুকুর মানো হাজি সঙ্গ লাইন
0: কুথু কক্তাই দঙ্গ সাবরুমব্রুম সাজা গিয়া এবার সালাইয়া ককথাই রোগ নিনি খোকতেই খেনাউই বেলাই নখাতংখা বেলাই কেন খাকসাং খা নিনি ও যে FM ইয়াখরাই বদলনি ও ককলপ্ন নিনি ও সৃজা ককলপ্ন চিনর হার্ড কপি মার হনাই দো ইনকে বাইনন বেলাই না হামবাই তেই তাল থামনি ওয়াইসাবাই নি তুনি কলাং থামপাই দিন নং ব খরকসা সৈগ্রং গই সৈনাই কদাল গই হায়ুঙ্গো এবার চিনি হাও সিনি জাকথন আবন সাই তে চিনি আচাই কতালক নি গানা গিরি ও তে কেবল সৈনাই রক্তং খে বরক নব নাম ইন্সপিরেশন দি বরক নব দাগি দি চিনি FM বাই গরং গি দং নানি বাকি ই
1: ফরঙ্গানি
0: না ফরঙ্গে দি সাইতা
1: লাং
0: না আবন আবন
1: তাম কে চিনি FM বাই গরং না না ও চিনি ফোন বা কই মাং বর বিশি কলে গি
0: দং আবন ফোন বাই কলে খাং কে খাকসা ফাচিং মকল বসুক আবনি এফেক্ট লাই বখাব এফেক্ট লাইও ইংকে বরকনি ব্রেইনও বই এফেক্ট লাইও আপনি আপন নং খনায়াওই নং অমতি হাই মোটিভেশনাল ইং একেব অমতি হাই কাহাম সামুং পজিটিভ নিনি বখানো পজিটিভ এনার্জি রনাই আমতি হাই সামুং বাই গরং খা হংকে লাংমব বেলাই সং সাসা গি মানলাই হাই আদি বাবাই বেলাইন হামবাই আং নন বেলাইন কয়ো নিনি ককলক রক বেলাইন খনাতো তো নং সাবরুমব্রুম সেই থাং দি সে চিনি আকাশবাণী FM বাই গরং দি বেলাই বেলাই খেন লামসব আও বেলাইন হামবাই বেলাইন হামবাই জালাইও থাংবো তান্থ কুকমাখে ইয়াকড়াই কচাক থরাই হাপিংগো থাংবো খলত কুকমাখে ইয়াফা খরপসা অরাই দীপর জরানি খাতক মানি খাই খনাতক মানি খাপাং ইয়াকড়াই রাংসাকি তাকে বুকু অ কক্ল নরকি বাকি যত নিশ্লাই খনাতো খাপাং ইয়াখরাই তিনি অপান্দা ও রিসাব মুং তাং সাফানো খনার নানি জরা কলিখা জরা খাচব জাগি থাকা আবনি বাকি

0: 나봐 생활을 가끔은 가나보라 너
1: 이제 막 가도 저기 저 선물 내가 사니까 안 갈게 봐
2: 안 가라 쌉 치는 거
3: 네 말 쌉 치나

0: ওনাই তো নিরাং সাকনি তাকে বুকু ফাইদি করেন গিনে না কক দুগো সাবো দো হ্যালো হ্যালো হ্যালো হ্যালো দীপর কাহাম তাকু সাবং খা
1: অর্জুন ঠাকুর কানে নিলাম দেবর মা
0: আচ্ছা দো সাদি
1: তো রুম রাশি দেয় সুগাং গ্রসামন ও সিনে হামজাং মা রাইনা বৈশাই মা সাশি দিহি সামন ও খানার দি
0: চিনি হামজাক মা পুইলানি কক থাই কিছা সাগার দি তাকু পান্ডা কলক মানো দংখ যে বাকা পান্ডা ও জেসকে ফান খার নাই দো বেলাই না হামবাই হ্যালো খনাইতনে রংসাকনি তাকু বুকু বেলাই গবাং মা কবক মুং সক পাইছা কবক মুং ইয়াসাক সা গরং গনে গনা হাইনো হাই সাবো তো হ্যালো হ্যালো দীপক গাহাম সাবং খা
2: আং মহারানি নি রাজু
0: মহারানি নি রাজু আচ্ছা তেরি পুইলানি খাপং ইয়াখরাই ও কবক হরনাই না হামাই পাকে খাই তো তিনি পান্ডা খানার নাই দো আও চাই টক নাই আং খানার নাই পাকে আও রং সাকি তাকে বুকু খাইন হাই গরং নাই তাই তেকে কক তুকু সাবো তো হ্যালো
3: হ্যালো
4: খনা
3: খনাবাই

শুনলেন এফএম উজ্জয়ন্তের ককবরক অনুষ্ঠান আগরতলা থেকে আকাশবাণী বিলোনিয়া। কিছুক্ষণের মধ্যেই শুনবেন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ, এরপর আবারও আগরতলা থেকে এফএম উজ্জয়ন্তের ককবরক অনুষ্ঠান আপনাদের রিলে করে শোনানো হবে।

0: আকাশবাণী খবর পড়ছি সুভ্রজ্যোতি ঘোষ। প্রথমেই বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ অন্ধ্রপ্রদেশে আল্লুরি সীতারাম রাজু আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন করেছেন। তিনি 18,000 কোটি টাকা মূল্যের একাধিক প্রকল্প জাতির উদ্দেশ্যে উৎসর্গ করেছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বিভিন্ন পরীক্ষায় অনিয়ম রুখতে সংসদে পাশ হওয়া পাবলিক এক্সামিনেশনস প্রিভেনশন অফ আনফেয়ার মিন্স সংশোধনী বিল 2026 অনুমোদন দিয়েছেন। দিল্লিতে পড়ুয়াদের বিক্ষোভের ঘটনায় তরুণ তরুণীদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চালানোর পরিবর্তে দেশ গঠনের স্বার্থে তাদের সঠিক দিশা দেখানো উচিত বলে প্রধানমন্ত্রী মত প্রকাশ করেছেন। ভারত ও চীনের মধ্যে আজ সিকিমের নাথুলা গিরিপথ দিয়ে বাণিজ্য পুনরায় শুরু হতে চলেছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর ইরানের বিদেশমন্ত্রী সৈয়দ আব্বাস আরাঘোচির সঙ্গে টেলিফোনে বার্তালাপ করেছেন। উড়িষ্যায় বন্যা পরিস্থিতি এখনও উদ্বেগজনক। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ অন্ধ্রপ্রদেশের বিজয়নগরম জেলার ভোগপুরামে আল্লুরি সীতারাম রাজু আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন করেছেন। বিমানবন্দরে পৌঁছানোর পর প্রধানমন্ত্রীকে স্বাগত জানান অন্ধ্রপ্রদেশের রাজ্যপাল এস আব্দুল নাজির, মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু, উপমুখ্যমন্ত্রী পবন কল্যাণ এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। যাত্রী টার্মিনালের উদ্বোধন করে প্রধানমন্ত্রী গ্রিনফিল্ড বিমানবন্দরটি হেঁটে প্রদক্ষিণ করেন। শ্রী মোদী বিমানবন্দরটির খুঁটিনাটিও পর্যালোচনা করেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ঐতিহ্যপূর্ণ থিমসা নাচের অনুষ্ঠান পরিদর্শন করেন। প্রায় 13,500 আদিবাসী মহিলা এই অনুষ্ঠানে যোগ দিয়ে উত্তর অন্ধ্রপ্রদেশের আদিবাসী সংস্কৃতি একাধিক অনুষ্ঠান পরিবেশন করেন। অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী একাধিক প্রকল্পের শিলান্যাস এবং সূচনা অনুষ্ঠানে যোগ দেওয়ার উদ্দেশ্যে রওনা দেন। উল্লেখ্য, প্রধানমন্ত্রী আজ একদিনের অন্ধ্রপ্রদেশ ও কর্ণাটক সফরে একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। তিনি প্রথমে অন্ধ্রপ্রদেশের বিজয়নগরম জেলার ভোগপুরামে প্রায় 18,000 কোটি টাকা মূল্যের একাধিক প্রকল্প জাতির উদ্দেশ্যে উৎসর্গ করছেন। অন্ধ্রপ্রদেশ সফর শেষে প্রধানমন্ত্রী কর্ণাটকের মহীশূরে পৌঁছবেন। সেখানে 1892 সালের নভেম্বরে ভারত ভ্রমণের সময় স্বামী বিবেকানন্দের মহীশূর সফরের ঐতিহাসিক স্মৃতি বিজড়িত স্বামী বিবেকানন্দ সাংস্কৃতিক যুবকেন্দ্র বিবেক স্মারকের উদ্বোধন করবেন। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এক জনসমাবেশে ভাষণ দেবেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বিভিন্ন পরীক্ষায় অনিয়ম রুখতে সংসদে আনা পাবলিক এক্সামিনেশনস প্রিভেনশন অফ আনফেয়ার মিন্স সংশোধনী বিল 2026 অনুমোদন দিয়েছেন। এর ফলে বিলটি আইনে পরিণত হল। গত বৃহস্পতিবার সংসদে এই বিলটি পাশ হয়। পড়ুয়াদের ভবিষ্যৎ সুরক্ষিত করার পাশাপাশি পরীক্ষায় দুর্নীতি ও অনিয়ম রোধ করাই এই আইনের লক্ষ্য। অভিযোগ প্রমাণিত হলে দোষীদের 10 বছর পর্যন্ত কারাদণ্ড, 10 কোটি টাকা পর্যন্ত আর্থিক জরিমানা এবং অপরাধীদের সম্পত্তি বাজেয়াপ্ত করার মতো কঠোর শাস্তির সংস্থান রয়েছে এই আইনে। মামলার দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে এই আইনে প্রতিটি রাজ্য সরকার ও কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসনকে দৈনন্দিন বিচার প্রক্রিয়া ত্বরান্বিত করার জন্য বিশেষ ফাস্ট ট্র্যাক আদালত গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। থানায় অভিযোগ নথিভুক্ত হওয়ার তারিখ থেকে 2 মাসের মধ্যে তদন্ত প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, কারোর প্রতি অশালীন শব্দ প্রয়োগ করে, কটূক্তি বা ঘৃণা প্রদর্শন করে কোনো সমস্যার সমাধান হয় না। তিনি বিপথগামী তরুণদের প্রতি সহানুভূতি প্রদর্শনের আহ্বান জানিয়ে বলেন, তাদের শাস্তি দেওয়ার পরিবর্তে দেশ গঠন ও জাতীয় স্বার্থের কথা মাথায় রেখে সঠিক পথে পরিচালিত করা উচিত। নিজের সমাজ মাধ্যম অ্যাকাউন্টে পোস্ট করা এক ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী জাতীয় রাজধানীর যন্তর মন্তরের সাম্প্রতিক পড়ুয়াদের বিক্ষোভের কথা উল্লেখ করেন। তিনি বলেন, সেখানে কয়েকজন বিরূপ মনোভাবাপন্ন শিক্ষার্থী তাঁকে এবং তাঁর প্রয়াত মাকে লক্ষ্য করে কুরুচিকর ভাষা ব্যবহার করেছিল। এ ধরনের আচরণের কারণে সমাজে ক্ষোভ ও হতাশা তৈরি হয়েছে। তবে এ কথা মনে রাখা প্রয়োজন যে শৈশব হল শেখা, ভুল করা এবং সেই ভুল শুধরে নেওয়ার একটি পর্যায়।
1: বচপন মে গলতিয়াঁ হতি হ্যায় আর বচপন মে গলতিয়ো সে সুধরনে কা অবসর ভি হোতা হ্যায়। এই গুমরাহ বচ্চে হ্যায়, উনকো রাহ দিখানা হামারা কাম হ্যায়। উনকো সজা দেনা, আদালতো কে চক্কর কটওয়ানা, সমাজ মে উনকো প্রতারিত করনা, ইসে হাম পরিস্থিতিয়াঁ নাহি বদল পায়েঙ্গে। মে উনহে মাফ করনা চাহতা হুঁ। সমাজ ভি মেরি ইস বাত কো স্বীকার করে। মে ইন বচ্চো কো কহতা হুঁ, বচ্চো আও, হাম দেশ কে লিয়ে সাথ মিলকর কে আগে বড়ে।
0: পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস রোধে কঠোর পদক্ষেপের কথা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি ফেসবুক পোস্ট রেস্ট্রিক্ট করার জেরে কেন্দ্রীয় সরকার সমাজ মাধ্যম সংস্থা মিটার গ্লোবাল টিমকে তলব করেছে। তাদের অ্যালগোরিদম কিভাবে কাজ করে সে বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা চাওয়া হবে। জম্মু কাশ্মীরে কুলগাম জেলার কেলাম এলাকায় সন্ত্রাসী হামলায় আহত এক শ্রমিক শ্রীনগরের হাসপাতালে আজ সকালে মারা গেছেন। এর ফলে মৃতের সংখ্যা বেড়ে হল দুই। গতকাল সন্ধ্যায় এক ইটভাটায় কর্মরত এই দুই শ্রমিকের ওপর অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীরা গুলি চালায়। ঘটনার পরপরই এলাকাটি ঘিরে ফেলা হয় এবং সন্ত্রাসীদের খুঁজে বের করতে ব্যাপক তল্লাশি চালানো হচ্ছে। উপরাজ্যপাল মনোজ সিনহা ও মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ শ্রমিকদের হত্যার তীব্র নিন্দা করেছেন এবং নিহতদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন। মুখ্যমন্ত্রী নিহতদের নিকট আত্মীয়দের জন্য মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল থেকে মাথাপিছু 10 লক্ষ টাকা আর্থিক সহায়তা প্রদানের ঘোষণা করেছেন। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। ভারত ও চীনের মধ্যে আজ সিকিমের নাথুলা গিরিপথ দিয়ে বাণিজ্য পুনরায় শুরু হতে চলেছে। কোভিড-19 কারণে 2020 সাল থেকে 6 বছর ধরে এই পথে বাণিজ্য স্থগিত ছিল। এর ফলে সীমান্ত লাগোয়া এলাকার পরিবহন সংস্থা ও সংশ্লিষ্ট ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলি উপকৃত হবে বলে মনে করা হচ্ছে। উল্লেখ্য, 4 দশকেরও বেশি সময় বন্ধ থাকার পর 2006 সালে নাথুলা দিয়ে দুদেশের মধ্যে বাণিজ্য ফের চালু হয়েছিল। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর গত সন্ধ্যায় ইরানের বিদেশমন্ত্রী সৈয়দ আব্বাস আরাঘুচির সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। ওই অঞ্চলে সংঘাত পরিস্থিতি নিয়ে ভারতের গভীর উদ্বেগের কথা জানিয়েছেন। ডক্টর জয়শঙ্কর জোর দিয়ে বলেন, বাণিজ্যিক জাহাজ ও নাবিকদের হামলার লক্ষ্যবস্তু করা কখনোই উচিত নয়। এ ধরনের যে কোনো হামলার নিন্দা করে ভারত। তিনি বলেন, ভারত সর্বদা আলোচনা ও কূটনীতির পক্ষে। অর্থনৈতিক সম্পর্ক সচিব সুধাকর ডালেলা রিপাবলিক অফ বেনিনের জাতীয় দিবস উদযাপনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন। সমাজ মাধ্যমের এক বার্তায় বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, অনুষ্ঠানে যোগ দিয়ে শ্রী ডালেলা ফের ভারত ও বেনিনের মধ্যে দৃঢ় সম্পর্ক স্থাপনের অঙ্গীকারের কথা ঘোষণা করেন। এক বৈঠকে অর্থনৈতিক সচিব দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট একাধিক ক্ষেত্রে সহযোগিতা আরও এগিয়ে নিয়ে যাওয়ার দায়বদ্ধতার কথা ব্যক্ত করেন। ভারত আসন্ন 18 ব্রিক্স শিখর সম্মেলনে অংশ নেওয়ার জন্য রাশিয়াকে আমন্ত্রণ জানিয়েছে। রাশিয়ার সংবাদ সংস্থা এখবর নিশ্চিত করেছে। এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্মেলনে যোগ দেওয়ার জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছেন বলে গত বুধবার সে দেশের বিদেশ মন্ত্রক নিশ্চিত করেছিল। উল্লেখ্য, আগামী 12 সেপ্টেম্বর নতুন দিল্লিতে ভারতের পৌরোহিত্য শুরু হতে চলেছে দুদিনের ব্রিক্স শিখর সম্মেলন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে নতুন করে হামলা চালানোর নির্দেশ দিয়েছেন। জর্ডনে অবস্থিত মার্কিন সেনা ঘাঁটিতে হামলার পর প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের সঙ্গে কূটনৈতিক আলোচনার ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তোলেন এবং কঠোর সামরিক পদক্ষেপের হুঁশিয়ারি দেন। ইরানের বিদ্যুৎ কেন্দ্র, তেল শোধনাগার সহ দেশটির জ্বালানি পরিকাঠামোতে আঘাত হানার কথা ওয়াশিংটন ভাবছে বলে একটি মার্কিন সংবাদ মাধ্যম সূত্রে খবর। ইউক্রেনের কিয়েভে রাশিয়ার রাতভর ক্ষেপণাস্ত্র ড্রোন হামলায় 3 জন প্রাণ হারিয়েছেন। আহত 12 জনেরও বেশি। কিয়েভের মেয়র ভিতালি ক্লিটস্কো জানিয়েছেন, সলোমিয়ানস্কি জেলায় 5 তলা একটি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে, ভেতরে কয়েকজনের আটকে থাকার আশঙ্কা। ওড়িশায় বন্যা পরিস্থিতি এখন উদ্বেগজনক। বেশ কয়েকটি নদীর জল বিপদসীমার উপর দিয়ে অতিক্রম করায় শতাধিক গ্রাম জলমগ্ন। মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি আজ সকালে বন্যা কবলিত ভদ্রক, বালাসোর, জাজপুর ও কেওনঝড় সহ কয়েকটি এলাকা পরিদর্শন করবেন, খতিয়ে দেখবেন ত্রাণ ও উদ্ধার কাজ। এদিকে হীরাকুদ বাঁধে জলস্তর 625 ফিটে পৌঁছেছে। জলের গতি অব্যাহত রাখতে খুলে দেওয়া হয়েছে 22টি গেট। নদী সংলগ্ন এলাকায় গ্রামগুলির পাশাপাশি চাষের ক্ষেতেও জল ঢুকেছে, বিঘ্নিত স্বাভাবিক জনজীবন। কমনওয়েলথ গেমসে জুডোয় প্রথমবার 2টি সোনা পেয়ে ইতিহাস করেছে ভারত। অস্মিতা দে এবং হর্ষ সিং ভারতের হয়ে কমনওয়েলথ গেমসে প্রথম সোনা জয় করেন। যামিনী মৌর্য রূপো জেতেন। পুরুষদের জ্যাভলিন থ্রোয়ে 85.83 মিটার দূরত্বে বর্ষা নিক্ষেপ করে নীরজ চোপড়া রূপো পেয়েছেন এবং যশবীর সিং ব্রোঞ্জ জেতেন। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ অন্ধ্রপ্রদেশে আল্লুরি সীতারাম রাজু আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন করেছেন। তিনি 18,000 কোটি টাকা মূল্যের একাধিক প্রকল্প জাতির উদ্দেশ্যে উৎসর্গ করেছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বিভিন্ন পরীক্ষায় অনিয়ম রুখতে সংসদে পাশ হওয়া পাবলিক এক্সামিনেশন প্রিভেনশন অব আনফেয়ার মিন সংশোধনী বিল 2026 অনুমোদন দিয়েছেন। খবর এখন এই পর্যন্ত, এরপরে শুনবেন স্থানীয় সংবাদ।
2: শুনলেন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ। এখন আবারও আগরতলা থেকে এফএম উজ্জয়ন্তের ককবরক অনুষ্ঠান শুনুন।

Khanai dore rang sakni takubukuk, narok jatanero haina hai belevelino lam sogo, te hamba yafaro khanai dong mani bagi, narok khanai dong usarasa poin dog meka harso, tirini, akashfani agurtalani dipor jarani, FM ujer tobanda, o jarago tung, asuk jarate cheng khanalai kha narok ni hamsakma, chini khatungma, o pandao, narok ni kabagma kobo hormoni, risapmung. Kabagma kobo hormoni risapmung yasagi naraka, obono cheng khanarnai, je yasak zakno, Te kubuni pandao, tabuk ni o panda, serundi, sidi. O becebo ceng, nini sisak nai, eba wansuk sak nai, kebang ma koklam no ceng, reke lai dai. O hasakawo, kebang ma bororok no, asayu, te tuyu. Tini tong nai, kena kere, kena tong nai, shoni tong lak. O bohai kero, kusung kusung, asayu, tuyu, asayu, tuyu. Besuk kusung kusung romui ruja ruja bisi romui I hayung belai nai thoto kungi tongo. Oja kau koraksa koraksu borok tongo ji borok no. Eba ji borok ni shamung no te ji borok ni bumung no ceng muitu khusini khuibu khubaya. Borok no borom rusini ruibu rubaya amtihai. Ceng sawi mano apuni bisinte jini o bharot haktor ni. Rastropokrok tongui thangnai thijanai APJ Abdul Kalam ni kokni kokno tiniang narok bai ki sasak shalayane kabang ma soi sikring rokto tongo jani jani laboratory wo eba jani jani nai filmung eba anjuk mung samung khlaimang khlaimang khlaimang no lukurok ni bagai kok thai ya fardani bagai eba kok mung ya fardani bagai jora kri indi Langmao salsa opungui chanani eba srapsa tongthogui berainani borokni jorakre. Jini bharat haktoni rastropokrok tongui thangnai jini shoi sikring rokni bishingu bharat haktoni bumung kotor gnaam Dr. APJ Abdul Kalam. Bini langmao langmao jis kolok man khabo abuni slai tibo kolok bororokni bakai Bororok no sisar nani pakai, eba wansuk mung kahambai kedali tong nani pakai, bokbang makok mung ia farka. Imang bono hunya, je imang no neng thui nugo, eba muktri thangi tong puruni jarao nugo. Imang bono sihuno, je imang no supung nani pakai neng muktri thangya. Imang nugui simi eba nini kano chai togui simi nung salbrum brum khana khayana shoni khayana hane salno lai rui ton khangki nini langma bu salcha lai thangai tamni humale I hasakao chung kebo khunchlai tongnani bakui eba chung thiplai ya kebo ungui tongui mania o hasakao langma gnang bebakno salcha mathui nai Obon angka I hayungi kubui raida. Abuni baki kethang jesuk tong sak, kethang tong puru, nini kano, nini financial ni asai ketaluk ni baki, senami kelang nani baki, bo okok mungno ya farka. Imang bono hunya, ji imang nung thupuru nugo, eba muktri shani o nugo. Imang bono si huno, ji imang no supung nani baki, Nung tui muktri tangya. One took it at the okogro. Nung tumuno. Sung sasa nani bagui eba. Kutung nani bagui hunke. Nung tumung shal hai nani mutunka hunke. Shal besuk kusung kusung bishirobi bokamui dong. Abono one sukti. Shal hai ke. Buila kam gradi. Ulosenem. Pohor ni ceng samung manai. Besuk wana macam syakok no boya farka. Neng tumung samung ni mulaja manani hengke samung neng kolom tiki klay sugi murkuti sana ni jorakri klayi neng samung tanggradi. Ulo se neng o samung ni mulaja manai. Wana macam syabini kok mungrok. Dr. APJ Abdul Kalam ni kok mungrok no. Wan sugi nai di. Tei. Nini bukhabai, nini shamung bai, nini langma bai, te nini lama bai, nang abono gudal rudi.
বেলায় ওয়ান আমার সিংসা তে কেসে ককলাম বইয়া ফারলাম বাড়ি আবংখা তক রক ব যে বেদে গো বাউই তঙ্গো আ বেদে বাউই দা থাংন আপন বকিরিয়া তামনি হমালে ব বেদেক ন বেদেক নি আশাও এবা বেদেক নি ফান ব পুইতু চাইয়া ব পুইতু চাও বিনি বক্রাং ন বসে কোনা মাসিন সে কক সাকা তক রক যে সাবে তেগে ফানো বাও বো বামানি উলো তক রক বাই বাজাক মানি উলো বুফাং বেদেক বাই ফানো থাকতুন তক কলাই থুইয়া তামনি হমালে বিনি পুইতু বুফাং বেদেক গয়া বিনি বুখানি পুইতু বিনি বুকরাং গসে মুইতু নারক দি চাবুকনি চালাই কতালো ওয়ান সুক্তি কাহাম দাবনো লংমানি লামাও সাইসং সাক পাই থাংনি লামা তৈনি সামংন নং বুইতু চাদি বুইন পুইতু চাউই এবার বুই খলাই রুয়ান বুইচু বাই রুয়ান আ কক্ন পুইতু চাউই নং এরং এরঙ্গ জড়ানো তা লাইরুদি জড়া কেবুনি কেতাই তলাও উংয়া খেবা কেতা কেবুনি খুম ফাঙ্গো বো বাথা গিয়া যে সুখ নংমানি বরক ফানো উংথুন যে সুখ নাঙ্গিয়া বরক ফানো উংথুন বরক যতন জরানি উগ্লগো মা খাপ্রুম আরো না ওয়ান শক্তি তক সা যে তক বসুক সে তরব বসুক সে ওয়ান শুকমণি দ বসে বিনি বক্রাংনি থানি বিনি বক্রাং গোসে ব পুইতু চাউই বিরেই দঙ্গুই মানো খুনখে নং খরকসা বড় নিনি ওয়াথেমা বসুক গবাংমা নিনি ওয়ান শুকমা বসুক কুচু নিনি চাইতকমা বসু কতরমা নং কেব বাই চুবা জাকনানি এবার কেবুনি থানি চুবাম মাননানি আবন তা খাকাদি নংনি বাইথাংনি লাম বাইথাংনি সামং বাইথাংনি নাহারমং তে বাইথাংনি চাইতক মং বাই নং গদালদি তে আরো নং পৈতো সাদি ওয়ান আমার শিংসা বেলায় ককলাম ইয়াফারলাংখা ডক্টর এ পি জে আব্দুল কালাম বিনি ওয়ান সুকমং সিরংমং বিনি রংকুকমণি মারি বিনি সীমানি মারি আবো বরকন নাইথক খ্লাইয়ে এবা কাহাম খ্লাইয়ে দিশাও রংমংনি লামন কাইসা লামা যে লামা তৈ নং কাহাম অঙ্গি বাসাওই মানো চং বাই থাংন সিরামনানি এবা বাই থাংনি বাকে ওয়ান সুকনানি এবা বাই থাংন চং সাসাখ্লাই দিশানানি আবো বাই থাংনি রসামু কেব কেবুনি লাংমাও থাঙ্গি কেবেং মং উঙ্গিনানি জরা উঙ্গে খেবা কেবুনি লাংমাও কেবেং মংন সকময় রানি জরা কেবু কেবুনি গ্রে আপনি বাকি বাই থাংনি সামুন বাই থাংনি নাহার মংন নং পৈতো সাদি বড় রক

শুনলেন নাগরতলা থেকে রিলে করা এফএম জয়ন্তের ককবরক অনুষ্ঠান আকাশবাণী বিলোনিয়া। কিছুক্ষণের মধ্যেই শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত মিড ডে নিউজ ইংরেজি সংবাদ।

শুনলেন বিবিধ ভারতের পরিবেশিত অনুষ্ঠান আকাশবাণীর মুম্বাই কেন্দ্র থেকে। আমাদের ঘরে এখন সময় বিকেল 4:59:45। এই অনুষ্ঠান আপনারা শুনছেন 103.7 MHz ফ্রিকোয়েন্সি মডুলেশন প্রচার তরঙ্গে আকাশবাণী বিলোনিয়া কেন্দ্র থেকে। কিছুক্ষণের মধ্যেই আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত প্রথমে হিন্দি সংবাদ এবং পরে ইংরেজিতে সংবাদ।

0: ആകാശവാണി ബെലോണിയ.
1: সুপ্রিয় শ্রোতা, শুরু করছি পূর্বদিনের হিন্দি ছায়াছবির গান অনুষ্ঠান অবকাশ সঞ্জলি। আজকের আসরে আমরা আপনাদেরকে শোনাব একই সুরকারের সুর সংযোজনায় পুরনো দিনের বিভিন্ন বাংলা

এই ছবির গান। আমাদের আজকের সুরকার রাহুল দেববর্মন। অনুষ্ঠানের প্রথমবারটি আমরা নিয়েছি বরসাত কি এক রাত, এই ছায়াছবি থেকে। কণ্ঠ দিয়েছেন লতা মঙ্গেশকর আর গানটির রচনা করেছেন আনন্দ বক্সি। শুনতে থাকুন রাহুল দেববর্মনের সুর সংযোজনায় বিভিন্ন গান।

0: অর্থাৎ আপনার বাড়ির গণনা হবে। আসুন আপনাদের অংশগ্রহণের দ্বারা এটিকে সফল করি আর বিকশিত ভারত 2047 এর দিকে আরো এক ধাপ এগিয়ে যাই।
1: গীতিকার গুলজারের রচনায় কণ্ঠ দিয়েছেন শিল্পী আশা ভোসলে, আর এই গানটি আমরা নিয়েছি নরম গরম ছায়াছবি থেকে।

0: পর্যায়ে গৃহ তালিকাকরণ ও গৃহ গণনা অর্থাৎ আপনার বাড়ির গণনা হবে। আসুন আপনাদের অংশগ্রহণের দ্বারা এটিকে সফল করি আর বিকশিত ভারত 2047 এর দিকে আরো এক ধাপ এগিয়ে যাই।
1: বিজ্ঞাপন বিরতির পর আমরা আবারও ফিরে এলাম অবকাশ রঞ্জনী অনুষ্ঠানে। আপনারা শুনছেন রাহুল দেববর্মনের সুর সংযোজনায় পুরনো দিনের বিভিন্ন হিন্দি ছায়াছবির গান। এখন গান আমরা বেরিয়েছি কুদরত ছায়াছবি থেকে। গানের কথা লিখেছেন নজরু এবং গেয়েছেন লতা মঙ্গেশকর।

0: পর্যায়ে গৃহ তালিকাকরণ ও গৃহ গণনা অর্থাৎ আপনার বাড়ির গণনা হবে। আসুন আপনাদের অংশগ্রহণের দ্বারা এটিকে সফল করি আর বিকশিত ভারত 2047 এর দিকে আরো এক ধাপ এগিয়ে যাই।
1: গীতিকার আনবক্সের রচনায় এবং রাহুল দেববর্মনের সুরারূপে এবার গানটি আপনারা শুনবেন মেহবুবা ছায়াছবি থেকে। গানটির শিল্পী লতা মঙ্গেশকর।

0: অর্থাৎ আপনার বাড়ির গণনা হবে। আসুন আপনাদের অংশগ্রহণের দ্বারা এটিকে সফল করি আর বিকশিত ভারত 2047 এর দিকে আরো এক ধাপ এগিয়ে যাই।
1: শ্রোতা বন্ধুরা, আজকের অবকাশ অনুষ্ঠানে আপনারা শুনছেন একই সুরকার অর্থাৎ রাহুল দেব বর্মনের সুর সংযোজনায় পুরনো দিনের বিভিন্ন হিন্দি ছায়াছবির গান। কিনারা ছায়াছবিতে দ্বৈতকণ্ঠে গিয়েছেন ভূপিন্দর এবং মিতালী মুখোপাধ্যায় আর কথা লিখেছেন গুলজার।

শ্রোতা বন্ধুরা, এবারে কিন্তু আমরা আবারও শুনব ভূপিন্দর এবং মিতালি মুখোপাধ্যায়ের দ্বৈতকণ্ঠে। এবং গানটির কথা লিখেছেন গুলজার, আর এই গানখানি আমরা নিয়েছি পরিচয় ছায়াছবি থেকে।

আজকের আসরের সবশেষ গানটি আপনারা শুনলেন কিশোর কুমারের কণ্ঠে মেরে জীবন সাথী এই ছবি থেকে। গানটির গীতিকার ছিলেন মজরু সুলতানপুরি এবং সুরকার রাহুল তৈপুরমন। এর সাথেই আজকের মতো শেষ হচ্ছে পুরনো দিনের হিন্দি ছায়াছবির গান অনুষ্ঠান অবকাশ রঞ্জনী। আজকের আসরে আমরা আপনাদেরকে শোনালাম একই সুরকার অর্থাৎ রাহুল তৈপুরমনের সুরারূপে পুরনো দিনের বিভিন্ন গান আকাশবাণী বিলোনিয়া। আমাদের নির্ধারিত সূচিতে এখন রয়েছে লোকসঙ্গীতে অনুষ্ঠানে লোকগীতি বিভিন্ন শিল্পীর পরিবেশনায়। প্রথম গানটি গিয়েছেন অংশুমান রায়।

গানটির শিল্পী ছিলেন রথীন্দ্র রায়। এবারে গানটি গেয়েছেন পূর্ণদাস বাউল।

0: ককপুর অনুষ্ঠান। এতে আজ প্রথমে রয়েছে একখানি কথিকা। আজকের প্রসঙ্গ, ঔষধি গাছের যত্ন এবং গুণাগুণ।
1: গোবাং মানা তঙ্গ অব্রং রগ পিয়াসং বাক্সা বাক্সা সিয়ানা আবো সিনি থাংসং বব বেমার নাঙ্গি তং আবনো তৈনসং তিনি ককিসা সালাইয়ানু কুইসা মা আবো ফাংন চিন যতন সিনি ও অবু ফাংন তুই কাইসা কসাম কথমাব তঙ্গ জেফ্রু ইন্দ্র মতাই হনুমান অমৃতচার ওই মতাঙ্গ আফ্রু হনুমাননি বসাকনি থপসা অমৃত হাওক লাইখা ও থপসা অমৃত নি নামাব ফাং আচায় হুঞ্জাগ ককে অম যত বেমার নাঙ্গ হই অমৃত হাই হুঞ্জাগ চিনি পিপ্রা হাও গবাং মা জাগা কুইসামাব ফাং নুকজাগ তাই কুইসামানি বল হুকে যত নামজাগ অবু ফাং চুকমাখে বিশ নিশিমি পঁচিশ ফিট জগ হুঙ্গ বুফাং কুপলুং বুবার কুফুর কি বারখে বেলাই নাইথতক নুগ তাই গুলাং রগ বেলাই নতংথগ্রুব অবুফাং রক অমনি বৈজ্ঞানিক মু কে হলারিনা এন্টি ডাইসেন্টিকা পদে পদ বেরাম রগ কুইজামা বুফাং নসং বিথি হই চাউই মানো রমদি বহক সাউই ফাতরমা থানমানি বহক দুবু দুবু খে সাও আব সানে সালতাম রমি সাও আফ্রু তাই বহক সামানি খিমানি রিমি রিমি ফায় কিসা কিসা থি হাইরব কসাক ফায় আফ্রু কুসামা বুকুর পাঁচ গ্রামনি অজন খে নাউই কাপনি তুইয় রুগুই কাপ আদা জরা নারগুই আ বুতুই ন সালওয়াই নেই নে অম হাই ইংমারক মতুই বেমার হামই থামানি সঙ্গ নুকজাগ তে কাজা আনজাই রগ কামি রগ নক রগ গবাং মা সেরাই রক ইয়াকে সেরাইনি বুমা বহক গলৈ রক খেনচু মানজাক মানুগ খেনচু খিপ্রু কৈসামা বুফাংন চিং বাহাকে সানাই আবনো রুগে কক সাওন চিং অম আবো পদ্রে পদ বিথি রত্ন চাও হামনানি বাকি রুগ রক মানজাকে খেঞ্চি রকমকে খিফুরু থি ফায় তাই রিমি রিমি ফায় ফেনা ফেনাব ফায় বেলা খে ফাতার মা থাঙ্গ অমতি জরাব কুইসাকমা বুকুন দশ গ্রাম নি জাগা নাওই কাপ থাম কাপ্রুই তুইয় রুই আবন হরবাই রুগুই আট তুইন কাপ অজন আদা খেনারগুই তাই আপন কারিউই কচাং ওখানকে সাল ওয়াইনি খাইনে সালনি সালতাম জরা সুক নি লই খাইকেন অমহাই খেঞ্চু খিমার হামই থাঙ্গ তাই ডালসা অর্শ নি কাইসে বেমার খিফুরু খিক্রক তুই থি ফাইমানি সুকাঙ্গ না সাতাই খাইও অর্শ কথাম লামরমইঙ্গ আবরক ওখা খিক্রক কিসিগুই গানা গানা কসাঙ্গুই খিক্রক বিশিং দ্রব তাই খিক্রক বিশিঙ্গব আবহাইঙ্গ খিপ্রু খিক্রক সাকাও খিক্রক গানানি থি ফাইমানি আবো আসুক সাথাইয়া তাই টন টনব উঠাইয়া ফিয়াবা বিশিং দ্রব ইয়াকিবা বিশিঙ্গ থি ফাইমানি লে বেলাই না সাও খিক্রক তিন তিনব আসুক নঙ্গ বেলাই টংঠকিয়াব অঙ্গ আফ্রু খিনারকে বেলাই কষ্ট মাতঙ্গ খি মায়া রকম বেলাই মা সানচুগ আফ্রু ও বুকুর নব আগেও সামা হাই খাই রুগুই সানি সালতামসুক নি লই খাই কেন অম হাই খিক্র রক বসা রকম মানি হামো অরব জি জি বিথিরক তঙ্গ আবরক উংখা এন্ট্রা কুইনিন কিসা তেনিন ফ্লবাফিন রেসিন তাই মোম হাই আপতি মানে খনিরক
0: জানলেন কিভাবে আপনারা বিভিন্ন ধরনের ঔষধি গাছের

যত্ন, পরিচর্যা এবং সেই ঔষধি গাছের বিভিন্ন গুণাগুণ এই সম্পর্কে শুনলেন এতক্ষণ কর্পোরক অনুষ্ঠানে। এবার রয়েছে দ্বৈতকণ্ঠের কর্পোরক লোকগীতি, শুনুন সুধন দেবর্মা এবং মঙ্গতি দেবর্মার কণ্ঠে।

Mosele balong le mosese ho ye sini akubu.

무슬레 호아가 성야 홍야시니 볼랑 똑사사 풍석야사니 양희 호소 까부이 파이규 클라스

বসলে মতিনো খাজা কুনাওই সজনা ফিকুন গরু টাকবা মাসালাই নাকু ও কেন জোয়া মুরা ইয়াক বাইসা পিগু কবুই মাতাংলাই নাকু।

Kabakni kabak sakubu magati tangani yakwa katangu tangku

小贝贵，当个小娘你下巴呀开，当个牛汤那能了养狗，啊养狗没呀你当母养狗谁没有的狗，我把我的当母养狗。

সময় বুঝি ওই দঙ্গ।

我这路还真累，我走两里，不能多么着。你爱就累，谁叫我一个吉普罗给？还累，还把大鱼当钓。

Muy buen cariño, oh, son no tu, ni que, buah, bajo, saca tu.

와 가라 카이바 꽁가 와서로 카이바 와르콩 쿠루쿠루 와서로 수룩수룩 따부리아 저라야 돼 클라스 마야자노

মধুসূদন দেববর্মা এবং মঙ্গতী দেববর্মার দ্বৈত পরিবেশনায় কর্পোরকের লোকগীতি। এর সাথেই কর্পোরক অনুষ্ঠান আজকের মতো এখানেই শেষ হচ্ছে। আকাশবাণী বিলোনিয়া এখন প্রচারিত হচ্ছে কৃষক বন্ধুর জন্য আমাদের নিয়মিত অনুষ্ঠান কিষাণ বাণী।

নমস্কার সুপ্রিয় কৃষক মুদ্রা, আপনাদের জন্য আমাদের এই কিষাণবাড়ি অনুষ্ঠানে সকলকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ। তো বন্ধুরা, শুরুতেই জেনে নেব যে আজকের কিষাণবাড়ি অনুষ্ঠানে কী কী রয়েছে আপনাদের জন্য। প্রথমে থাকবে কৃষক সুরক্ষায় ক্ষেত বাঁচাও, এ বিষয়ের উপর একটি সাক্ষাৎকার, এবং তারপরে থাকবে এ সময়ের আবহাওয়ার পূর্বাভাস এবং তার পরিপ্রেক্ষিতে বিশেষজ্ঞদের বিভিন্ন মূল্যবান পরামর্শ। তো এই কিষাণ অনুষ্ঠানটি পরিবেশিত হচ্ছে ভারত সরকারের কৃষি এবং কৃষক কল্যাণ মন্ত্রকের সৌজন্যে। আপনারা শুনতে থাকুন আমাদের এই কিষাণ অনুষ্ঠান। তার আগে ছোট্ট করে নিয়ে নিচ্ছি একটি বিজ্ঞাপন বিরতি।

0: পর্যায়ে গৃহ তালিকাকরণ ও গৃহ গণনা অর্থাৎ আপনার বাড়ির গণনা হবে। আসুন আপনাদের অংশগ্রহণের দ্বারা এটিকে সফল করি আর বিকশিত ভারত 2047 এর দিকে আরো এক ধাপ এগিয়ে যাই।
1: বিজ্ঞাপন বিরতির পর আমরা ফিরে এলাম কিষাণ অনুষ্ঠানে। শোনাবো একখানি আলোচনা, আলোচনার বিষয় কৃষক সুরক্ষায় ক্ষেত বাঁচাও অভিযান। এ বিষয়ের উপর সাক্ষাৎকার প্রদান করেছেন ডক্টর মন্দিরা চক্রবর্তী এবং তার সাথেই শুনবেন ফসল বীমা যোজনা এ বিষয়ের উপর কিছু কথা।

0: বন্ধুরা, সপ্তাহের প্রত্যেক মঙ্গল, বৃহস্পতি ও শনিবার সন্ধ্যে 6:30 আকাশবাণীতে শুনতে পাবেন আমাদের কিষাণবাণী অনুষ্ঠান। কিষাণবাণী অনুষ্ঠানে আপনারা শুনতে পাবেন রাজ্যের বিশিষ্ট কৃষিবিদ ও প্রাণী চিকিৎসক, মৎস্যভিত্তির সাক্ষাৎকার, সাথে থাকছে রাজ্য তথা কেন্দ্রীয় সরকার প্রদত্ত বিভিন্ন কৃষি ও কৃষক সহায়ক প্রকল্প নিয়ে কিছু কথা, থাকছে আবহাওয়ার পূর্বাভাস এবং বাজার দর নিয়ে তথ্য। তাহলে চলুন আজকের অনুষ্ঠান শুরু করা যাক। আজ প্রথমেই থাকছে কৃষক সুরক্ষায় ক্ষেত বাঁচাও অভিযান নিয়ে ডক্টর মন্দিরা চক্রবর্তীর একটি সাক্ষাৎকার।
1: কৃষক বন্ধুরা, বর্ষাকালে কৃষকদের অন্যতম বড় চ্যালেঞ্জ হলো বিভিন্ন রোগপোকা, আগাছা এবং প্রাকৃতিক প্রতিকূলতার হাত থেকে ফসলকে রক্ষা করা। সঠিক সময়ে সঠিক ব্যবস্থা গ্রহণ করতে পারলে যেমন ফসলের ক্ষতি কমানো যায়।

0: তেমনি উৎপাদনও কিন্তু বৃদ্ধি করা সম্ভব। কৃষকদের এ বিষয়ে সচেতন এবং দক্ষ করে তুলতেই ভারত সরকার কৃষক সুরক্ষায় ক্ষেত বাঁচাও অভিযান শুরু করেছেন। এই গুরুত্বপূর্ণ উদ্যোগটা নিয়েই আজকে আমাদের অনুষ্ঠান, আর এ বিষয়ে কথা বলার জন্য আজকে আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর মন্দিরা চক্রবর্তী, বিষয় বিশেষজ্ঞ, কৃষি বিজ্ঞান কেন্দ্র বেলবাড়ি। তার কাছ থেকে আমরা জানব কৃষক সুরক্ষায় ক্ষেত বাঁচাও অভিযান সম্পর্কে। ডক্টর মন্দিরা চক্রবর্তী, আপনাকে আমাদের অনুষ্ঠানে অনেক অনেক স্বাগত। শুরুতেই আপনি কৃষক সুরক্ষায় ক্ষেত বাঁচাও অভিযান, এই অভিযান বলতে আমরা ঠিক কি বুঝব, এই কর্মসূচির মূল উদ্দেশ্যই বা কি?
1: ভারতবর্ষ আমরা জানি একটা কৃষি নির্ভর দেশ, এবং এই দেশের খাদ্য নিরাপত্তা, কৃষকের জীবিকা এবং গ্রামীণ অর্থনীতি যেটা রয়েছে তার মূল ভিত্তি হচ্ছে কৃষি জমি এবং তার উর্বরতা। কিন্তু দীর্ঘদিন ধরে অতিরিক্ত রাসায়নিক সার ও কীটনাশকের ব্যবহার মাটির জৈব কার্বনের পরিমাণ কমিয়ে দিচ্ছে, জলবায়ুর পরিবর্তন হচ্ছে, জল সংকট এবং এক ফসলি যে চাষের জমি রয়েছে তার স্বাস্থ্যের ক্রমশ অবনতি ঘটছে। তো এই উদ্দেশ্যেই ভারত সরকার গত জুন মাসের 1 তারিখ থেকে 30 তারিখ অবধি ক্ষেত বাঁচাও অভিযান শুরু করেছে, যাতে করে ক্ষেতের উর্বরতা ফিরে আসে। এই উদ্দেশ্য নিয়ে এটাই এর মূল লক্ষ্য। এবং যদি আরেকটু বিশদভাবে বলি, কৃষি জমির উর্বরতা এবং স্বাস্থ্য রক্ষা করা, মাটি পরীক্ষার ভিত্তিতে সুষম সার প্রয়োগ করা, অতিরিক্ত রাসায়নিক সার ও কীটনাশকের ব্যবহার কমানো, প্রাকৃতিক কৃষি, জৈব কৃষি ও পুনর্জীবনমূলক কৃষি ব্যবস্থা বা রিজেনারেটিভ এগ্রিকালচার যাকে বলা হয়, সেই সমস্ত কৃষি ব্যবস্থার প্রসার ঘটানো, জল সংরক্ষণ ও দক্ষ সেচ ব্যবস্থার প্রচার করা এবং কৃষি উৎপাদনের খরচ কমিয়ে কৃষকের আয় বৃদ্ধি করা, এটাই হচ্ছে মূল।
0: এখন কিন্তু দেখা যাচ্ছে যে এই বর্তমান সময়ে অনাবাদি জমি প্রচুর পরিমাণে বাড়ছে, খালি জমি পড়ে থাকছে দিনের পর দিন, কৃষকরা চাষ করছেন না, মানে লাভবান হচ্ছেন না তাই বলে চাষ করছেন না, বিভিন্ন রকমের সমস্যায় আপনি বিভিন্ন দিকেই দেখতে পাবেন যে জমি এমনিতেই পড়ে রয়েছে এবং তাতে হয়তো বা গোচারণ ভূমি তৈরি হয়েছে। এগুলো নিয়েও কি সচেতন করার কাজ হচ্ছে এই প্রকল্পের মধ্যে?
1: হ্যাঁ, এগুলো একটা এই প্রকল্পের একটা অ্যাসপেক্ট। যেমন আমি যদি আমাদের ত্রিপুরা রাজ্যের কথাই ধরি, ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্টের কথাই ধরি, দেখা যায় যে গত বছরে আমন খন্ডে প্রায় 15,600 হেক্টর মতো আমন ধান চাষ হয়েছে, কিন্তু ধান কাটার পর দেখা গেছে যে পুরোটা জমি খালি রেখে দেওয়া হয়েছে, যেটাকে আমরা রাইস ফেলো বা ধানের পরবর্তী অনাবাদি জমি বলে থাকি। তো এই রাইস ফেলে তো দেখা যাচ্ছে যে কৃষকরা কোথাও কোথাও কিছুই লাগাচ্ছে না। এটার একটা মূল কারণ হচ্ছে যেটা, যেখানে সেচের ব্যবস্থা নেই সেখানে রবি ফসল করা যায় না, আর দুই হচ্ছে ফার্মার্স যারা রয়েছেন তারা যদি সেচের ব্যবস্থা দিয়ে কোনো লাভজনক ফসল না করতে পারেন তারা উৎসাহ দেখান না। কিন্তু এই সমস্ত জমিকেও কিন্তু আমরা আবাদি করে তুলতে পারি। এর মধ্যে এই সমস্ত জমি যেগুলো রয়েছে, যেগুলোকে আমরা রাইস ফেলো বলছি, এর মধ্যে যে উদ্বৃত্ত তস রয়েছে বা ময়েশ্চার রয়েছে, সেই ময়েশ্চারকে কাজে লাগিয়ে কিন্তু আমরা কিছু কিছু স্বল্পকালীন ফসল লাগাতে পারি, যেমন ডালশস্য, তৈলবীজ। ডালশস্যের মধ্যে মূলত আমরা মাসকলাই, মুগ, মসুর ডাল এগুলি লাগাতে পারি। এগুলি অল্প উদ্বৃত্ত তসে খুব সুন্দর করে চলে আসে। এবং তৈলবীজের মধ্যে রয়েছে তরিয়া, যেটা শস্যের আরেকটা কি বলবো অংশ বা আরেকটা বিভাগ বলতে পারেন, ওই তরি শস্যটাকে আমরা লাগাতে পারি। এবং এই সমস্ত ক্ষেত্রে কৃষক ভাইদের কি করতে হবে, প্রথমেই যেটা করতে হবে, আমরা যে ধানটা নিচ্ছি সেই ধানটা যেন কোনোভাবেই লং ডিউরেশন বা বেশি দিনের ধান না হয়, স্বল্পকালীন ধান নিতে হবে, শর্ট ডিউরেশন ধান নিতে হবে। এবং
0: উন্নত জাতের যে ধান,
1: শর্ট ডিউরেশন উন্নত জাত, অফকোর্স উন্নত জাত, কিন্তু শর্ট ডিউরেশন ধান নিতে হবে, যাতে করে যে তসটা উদ্বৃত্ত থাকে এই তসটাকে কাজে লাগিয়ে আমরা স্বল্পকালীন ফসল লাগাতে পারি তার পরবর্তী জমিতে।
0: হ্যাঁ, দেখা যাচ্ছে বর্তমান সময়ে যুবাদের মধ্যে যে তার মা বাবা বা এর আগের জেনারেশন চাষবাস করেছেন কিন্তু তারা আগ্রহী নয় চাষবাসে, তারা অন্য কাজে আগ্রহী, এবং এক্ষেত্রে দেখা যায় যে অন্য কাজ কর্ম না পেয়ে তারা বিপদগামী হচ্ছে, নেশায় ডুবে যাচ্ছে, এরকম অনেক রকমের সমস্যা কিন্তু বর্তমান সময়ে দেখা যাচ্ছে। তো এই যে এদের জমি রয়েছে প্রচুর পরিমাণে কিন্তু চাষবাস করছে না, হ্যাঁ, কাজ না পেয়ে অন্যদিকে চলে যাচ্ছে,

0: এদেরকে সঠিক পথে আনার জন্য কি এই প্রকল্পে কোনো ব্যবস্থা রয়েছে?
1: এই প্রকল্প অ্যাকচুয়ালি মূলত জমির স্বাস্থ্যের উপর মূলত এটা এমফাসিস দিচ্ছে। আর যেটা আপনি বলছেন যে আজকাল অনেক যুবা বা এই রুরাল ইউথ যেটা যারা রয়েছেন, যারা ডাইভার্ট হয়ে যাচ্ছেন, বাবা হয়তো কৃষি জমি করছেন, ওনারা হয়তো কৃষি জমি করতে চাইছেন না, সেই ক্ষেত্রে ভারত সরকারের কিন্তু অনেক রকমের স্কিম রয়েছে। যেমন স্কিল ট্রেনিং, স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং রয়েছে। এটা শুধু যে এগ্রিকালচারের ওপরই আছে এরকম না, এটা বিভিন্ন বিষয়ের উপর হতে পারে। হয়তো ইলেকট্রিকের ওয়্যারিং শেখানোর উপর রয়েছে, বা মেকানিক্সের ধরুন ট্রাকটা কী করে ঠিক করবে, পাওয়ার টিলার কী, এইসব বিষয়ের উপর রয়েছে। তাছাড়া এগ্রিকালচার তো অবশ্যই রয়েছে, যেমন সেকেন্ডারি এগ্রিকালচার আছে, মাশরুম উৎপাদন করে কীভাবে এরা জীবিকা নির্বাহ করতে পারে, ভার্মি কম্পোস্ট করে কীভাবে করতে পারে, মধুমক্ষির চাষ করে কীভাবে করতে পারে, এইসব বিষয়ের উপর কিন্তু ভারত সরকার স্কিল ট্রেনিং দিয়ে যাচ্ছে। স্কিল ডেভেলপমেন্ট একটা ডিভিশন রয়েছে ভারত সরকারের। তাছাড়া আপনার ফার্টিলাইজারের যদি কেউ এজেন্সি নিতে যায় বা পেস্টিসাইড এজেন্সি নিতে চাইলো, ওনাদের জন্য কিন্তু 15 দিন বা 1 মাস ব্যাপী অনেক ট্রেনিং এর ব্যবস্থা রয়েছে।
0: আচ্ছা, মানে ঘটনাটা মনে পড়ে গেল বলে আপনার সঙ্গে কথা বলে নিলাম। আমার মূল আলোচনায় ফিরে আসি, সেখানটায় যেটা বলবো আপনাকে যে বর্তমানে কৃষকদের ক্ষেতের যে সবচেয়ে বড় সমস্যা, সেই সমস্যাগুলো কি কি এবং এর থেকে বেরিয়ে আসার উপায়টা কি? ক্ষেত বাঁচাও অভিযানের মধ্যে তো এটা পড়ছে।
1: হ্যাঁ, যেটা বড় সমস্যা হচ্ছে আমাদের, যেটা ত্রিপুরা ধরুন, ত্রিপুরা বা নর্থ ইস্ট, তাও অনেকটাই সমস্যা থেকে একটু দূরেই রয়েছে। যেমন যদি আমরা যদি একটু দেখি যে আমাদের যে রাজ্যগুলো রয়েছে, বড় বড় রাজ্য, পাঞ্জাব, হরিয়ানা, যারা কৃষিতে খুবই উন্নত, ওনারা কি করছেন, প্রচুর পরিমাণে রাসায়নিক সার দীর্ঘদিন ধরে ব্যবহার করে আসছেন, তো ওদের জমির অবস্থা কিন্তু দিন দিন খারাপ হয়ে আসছে। তুলনামূলকভাবে আমরা কম ইউজ করছি। যদি অ্যাজ এ হোল ত্রিপুরা আপনি দেখেন, আমরা জমিতে প্রায় প্রতি হেক্টারে 57 কেজি পার হেক্টার একটা ফার্টিলাইজার ডোজ ইউজ করছি, যেটা ওই যদি পাঞ্জাব হরিয়ানার দিকে তাকান আপনি, এটা থেকে অনেকটাই কম। তো আজকের দিনে দাঁড়িয়ে যেটা কৃষক ভাইদের বলতে হবে সবচেয়ে আগে, যে জমিতে যথেচ্ছভাবে সার প্রয়োগ করা যাবে না। সার, অতিরিক্ত সার প্রয়োগের ফলে কি হচ্ছে, জমি টাইট হয়ে যাচ্ছে, জমির গঠন বা গ্রথন স্ট্রাকচার এবং টেক্সচার যেটাকে বলা হয় ইংরেজিতে, এইগুলো নষ্ট হয়ে যাচ্ছে। এবং জমিতে যে উপকারী জীবাণু আছে, বা আমরা তো বলি কেঁচো হচ্ছে বা আর্থওয়ার্ম হচ্ছে কৃষকের বন্ধু, এইগুলো মরে যাচ্ছে। তো প্রথমে যেটা করতে হবে কৃষক ভাইদের, যে উদ্যোগটা নিতে হবে সেটার প্রথমটাই হচ্ছে হচ্ছে মাটি আমাদের পরীক্ষা করতে হবে। মাটি পরীক্ষা করে যেটাই দেব, যে খাবার দেব, যে সর্তিকেই দেব, মাটি পরীক্ষা করে দিতে হবে। এক্সেস দেওয়া চলবে না, এতে মাটিও নষ্ট হবে, পাশাপাশি আপনার খরচের উৎপাদনের খরচটা বেড়ে যাবে।
0: খরচা একদিকে বাড়ছে সারের, আর অন্যদিকে আরেকটা লস হচ্ছে উৎপাদনটা কমে যাচ্ছে।
1: তাছাড়া তো বাস্তুতন্ত্রের উপর একটা বিশাল আঘাত পড়ছে।
0: শুধু খাবার দিলেই তো হবে না, খাবারটা খেতে হবে। তো যদি নাই খেতে পারে তাহলে এটা নেবে কি করে, পুষ্টি তার মধ্যে যাবে কি করে? তাই কৃষক বন্ধুদের আমরা এটাই বলতে পারি এই অনুষ্ঠান থেকে, যে আপনারা কতখানি সার কতখানি জায়গাতে বা কোন ফসলের জন্য ব্যবহার করবেন সেটা কোনো কৃষি বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করে নিন। আপনাদের কৃষি বিজ্ঞান কেন্দ্র যেগুলো রয়েছে ওখানটা থেকে কি মানে কৃষকরা সাহায্য পেতে পারেন এই সমস্ত পরামর্শের জন্য?
1: হ্যাঁ, আমরা সচেতনতামূলক শিবির করে থাকি বিভিন্ন বিষয়ের উপর। যেমন গত মাসে ছিল 1 মাস ব্যাপী আমাদের ক্ষেত বাঁচা অভিযান, এটার মধ্যে আমরা বিভিন্ন বিষয়ের উপর সচেতন করেছি কৃষক ভাইদের। প্রথমে যেমন মাটির স্বাস্থ্য পরীক্ষা, তারপর মাটির স্বাস্থ্য পরীক্ষার পর যে স্বাস্থ্য কার্ডটা ওদের হাতে আসে সেটাকে ওরা কীভাবে ব্যবহার করবে। তাছাড়া বিভিন্ন রকমের জিনিস আছে, যেমন যন্ত্র বা অস্ত্র বলতে পারেন আপনার, যেটা লিফ কালার চার্ট রয়েছে। যেমন ধানে আমরা চাপান সার, ধানে আমরা সার দেই, প্রথমে লাগানোর সময় সার দেই, পরে পরবর্তীতে 2 বার সার দিই, পরবর্তীতে যে সারটা দিচ্ছি এই সারটা কিন্তু আমরা এসকেপ করতে পারি, আমরা না দিলেও পারি। সেটার ক্ষেত্রে আমাদেরকে দেখতে হবে, একটা লিফ কালার চার্ট বলে একটা চার্ট রয়েছে, ছটা প্যানেল রয়েছে, ওই প্যানেলটা বা কালার চার্টটা আমরা পাতার সাথে মিলিয়ে দেখতে পারি আদৌ কি সারের দরকার না সারের দরকার নেই। তো এই সমস্ত ছোট ছোট যে টিপসগুলো আমরা বিভিন্ন

0: অ্যাওয়ারনেস প্রোগ্রামে ফার্মার্সদেরকে বলে দিচ্ছি। এর আগে জুন মাসের আগে আমরা এপ্রিল মাস থেকে শুরু করেছি সুষম সারের কিভাবে আমরা সুষম সার জমিতে দেব। যেমন আমরা দেখছি যে একতরফা আমরা প্রচুর পরিমাণে ইউরিয়া ঢেলে যাচ্ছি, কিন্তু সুপারফসফেট পটাশ যেটা রয়েছে সেটা কিন্তু আমরা সেই পরিমাণে দিচ্ছি না। তো এখানে কি হচ্ছে যে আমরা সুষমভাবে সব খাবার দিচ্ছি না। তো একটা গাছের বৃদ্ধির জন্য বা ভালো ফলন পাওয়ার জন্য প্রত্যেকটা উৎস থেকে কিন্তু আমাদের সুষমভাবে খাবারটা জমিতে দিতে হবে, যাতে করে গাছ সমস্ত রকমের খাবার এটাকে টানতে পারে।
1: একদম, মানে সারটা সুষম হতে হবে, সুষম সার না হলে সেক্ষেত্রে গাছের যে বৃদ্ধিটা সেটা ঠিকঠাক হবে না, ব্যাহত হবে। তো এটা তো সার প্রয়োগ সম্পর্কে গেল। এই ক্ষেত বাঁচাও অভিযানে মানে আর কি কি সমস্যার কথা আপনারা তুলে ধরছেন?
0: ক্ষেত বাঁচাও অভিযানের মধ্যে দিয়ে আমরা কৃষক ভাইদের আরও কিছু বিষয়ে আমরা সচেতন করছি যে কেমিক্যালটা যতটা সম্ভব কম করে দিতে এবং ইন্টিগ্রেটেড নিউট্রিয়েন্ট ম্যানেজমেন্টের একটা ব্যবস্থা যাতে করা হয়। যে পরিমাণ খাবারের দরকার ওই খাবারটা শুধু কেমিক্যাল জাতীয় সার থেকে না দিয়ে আমরা জৈব সার রয়েছে, তারপর আপনার ভার্মি কম্পোস্ট রয়েছে, ফার্ম এড ম্যানিউর রয়েছে, গোবর সার রয়েছে, সমস্ত কিছু থেকে আমরা দিতে পারি। তাছাড়া আজকাল একটা ট্রেন্ড এসছে না শুরু করা হয়েছে, মানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে 2023 সাল থেকে এটা ভারতবর্ষে চালু হয়েছে, যেটা হচ্ছে ন্যাচারাল ফার্মিং বা প্রাকৃতিক কৃষি। প্রাকৃতিক কৃষিতে কিন্তু খরচা খুব কম এবং প্রকৃতিতে যেসব উপাদান পাওয়া যায় সে সমস্ত উপাদান দিয়ে কিন্তু প্রাকৃতিক কৃষির যে কম্পোনেন্টগুলি রয়েছে সেই কম্পোনেন্টগুলি তৈরি করা হয়। তো এইগুলিতে খরচাও কম, তাছাড়া মাটির জন্য খুব ভালো, মাটির স্বাস্থ্য রক্ষায় খুব ভালো, হ্যাঁ পরিবেশ বান্ধব এবং এটা ইকোসিস্টেমটাকেও ভালো রাখতে চেষ্টা করে।
1: এরকমটা যদি আমরা সবাই মিলে করতে পারি হয়তো বা প্রথম প্রথম ফলনটা কম হবে, হ্যাঁ আর্থিকভাবে হয়তো বা সে অর্থে লাভবান হবেন না, কিন্তু ধীরে ধীরে তো সেটা জায়গায় চলে আসবে এবং তখন শুধু যে ফসল সেটাই নয় পুরো প্রকৃতি সবুজে সবুজে ভরে যাবে আমাদের এই দেশটা, তাই তো? আমাদের ভারত সরকার প্রতিনিয়ত চেষ্টা চালিয়ে যাচ্ছেন যে প্রাকৃতিক কৃষিটাকে কীভাবে উৎসাহিত করা যায়, কীভাবে বাড়ানো যায়, তাই তো?
0: হ্যাঁ একদম, কারণ প্রাকৃতিক কৃষি আমাদের মূল লক্ষ্যই হচ্ছে যাতে প্রকৃতিতে যে সমস্ত উপাদান রয়েছে সেই সমস্ত উপাদান ইউজ করে যাতে যে সমস্ত কৃষিকাজে যে সমস্ত খাবার দিতে হবে বা কৃষিকাজে কৃষি গাছ লাগালে রোগ পোকা ধরবেই আসবেই, এই রোগ পোকার হাত থেকে কিভাবে আমরা রক্ষা করতে পারবো, সমস্ত উপাদান যে কম্পোনেন্টগুলি আমরা তৈরি করব সমস্ত প্রকৃতির মধ্যেই আছে। যেমন আমি একটু যদি একটু বিশদভাবে যদি বলি, প্রাকৃতিক কৃষির মধ্যে আমরা কিছু কিছু কম্পোনেন্ট ব্যবহার করছি বা প্রাকৃতিক কৃষির উপাদান বলতে পারেন, যেমন বীজামৃত, জীবামৃত, তারপর রোগ পোকা নিয়ন্ত্রণের জন্য আমরা ইউজ করছি নিমাস্ত্র, অগ্নিয়স্ত্র এবং ব্রহ্মাস্ত্র। এই সমস্ত উপাদানগুলি কিন্তু আমাদের প্রকৃতিতে যেসব গাছপালা রয়েছে, হ্যাঁ, এবং আমাদের যে কিছু কয়েকটা জিনিস বাদ দিয়ে যেমন গুড়, বেসন এবং কাঁচা লঙ্কা, রসুন, কয়েকটা জিনিস আমাদের লাগে এক্সট্রা এটা বানাতে গেলে, আর বাকি হচ্ছে দেশি গরুর গোবর লাগে, দেশি গরুর গোমূত্র। তো এইগুলো তো সবার বাড়িতে থাকে কৃষকদের, দেশি গরু একটা ইন জেনারেল সবার বাড়িতে আছে একটা করে, তো একটা দেশি গরু বাড়িতে একখানি বা দোকানি খেতের জন্য যথেষ্ট। তো ওইগুলো দিয়ে বানানো হয় এবং যত বাড়িতে যত রকমের পাতা রয়েছে, ধরুন নিম পাতা, তারপর পেয়ারা গাছের পাতা, আম পাতা, পেঁপে পাতা, এই সমস্ত জিনিস দিয়ে কিন্তু তৈরি হয়। জানি জৈব চাষ বা প্রাকৃতিক চাষে কি হয়, তৎক্ষণাৎ সেই ফলনটা চোখে দেখা যায় না, কারণ সয়েল ফার্টিলিটি জৈব চাষ বা প্রাকৃতিক চাষের মাধ্যমে যে মাটির উর্বরতা সেটা বিল্ড আপ হতে প্রায় 2-3 বছর সময় লাগে। কিন্তু কৃষক ভাইদের আমরা নানাভাবে অনুপ্রাণিত করছি, বিভিন্ন অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করছি, তাছাড়া আমরা বিভিন্ন প্রদর্শনী চাষ করছি, যেমন গ্রিন ম্যানিউরিং, সবুজ সার বা গ্রিন ম্যানিউরিং ক্রপস থাকে যেগুলিকে সবুজ সার বলা হয়, এইগুলোর ডেমনস্ট্রেশন করছি, প্রাকৃতিক কৃষির ডেমনস্ট্রেশন করছি, জৈব কৃষি ব্যবস্থাপনার উপর ডেমনস্ট্রেশন করে দেখাচ্ছি এবং সমস্ত মানে বীজ ফিজ দিয়ে আমরা ডেমনস্ট্রেশন করে দেখাচ্ছি, প্রাকৃতিক কৃষির উপাদানগুলি বানিয়ে দেখাচ্ছি এবং দিচ্ছি ওদেরকে, যারা ওরা অ্যাপ্লাই করে এটা সুফল নিজের চোখে দেখতে পারে।
1: না, যেটা জানতে চাইছিলাম সেটা হচ্ছে কৃষকরা কতটা অনুপ্রাণিত হচ্ছেন এতে এবং তারা কতটা এদিকটায় ঝুঁকছেন।
0: এটা কৃষকদের

0: অনুপ্রেরণা বা কতটা অনুপ্রাণিত হচ্ছেন যদি এটা বলতে হয়, যে আমরা প্রায় গত 1 বছর ধরে কিন্তু প্রাকৃতিক চাষবাসের উপর প্রচুর প্রশিক্ষণ কৃষক ভাইদের দিয়েছি, প্রায় মোর দেন 1000 কৃষক হবে। তো এখন কিন্তু ওনারা একটু একটু করে প্রাকৃতিক চাষের উপর মানে ডেমনস্ট্রেশন ইউনিট করছেন, এটলিস্ট ওরা নিজেরা যেটা খাবে এটা কিন্তু কিছু সংখ্যক কৃষক কিন্তু বা মোটামুটি একটা ভালো পার্সেন্টেজ কৃষক কিন্তু এগিয়ে এসছে, প্রাকৃতিক চাষবাসে উৎসাহিত হচ্ছে এবং নিজেদের খাওয়ার জিনিসটা কিন্তু এরা নিজেরাই তৈরি করছে প্রাকৃতিক চাষের মাধ্যমে।
1: এটাকে বোঝানোর চেষ্টা করছেন যে আপনি যে জৈব চাষটা করবেন কিংবা প্রাকৃতিক চাষটা করবেন, এর থেকে যে ফসলটা আসবে সেটা বাজারে আপনি অনেকটা বেশি দাম পাবেন, যখন আপনি বলবেন যে এটা রাসায়নিক সার দিয়ে তৈরি করিনি, এটা জৈব সার দিয়ে করেছে কিংবা প্রাকৃতিকভাবে চাষ করেছে, তখন তো স্বাভাবিকভাবেই এটার দামটা অনেক বেশি হবে এবং মানুষ সেটা নেবেনও খুব বেশি, কারণ সবাই কিন্তু এখন স্বাস্থ্য সচেতন, ভালো খাবার নিতে চান, একটু দামে নেবেন কিন্তু ভালো জিনিস নেবেন, তাই তো? এই এই ব্যাপারটাকে আপনারা বোঝানোর চেষ্টা করুন।
0: হ্যাঁ, এটা আমরা প্রত্যেকটা অ্যাওয়ারনেস ক্যাম্পের আমরা কৃষক ভাইদের অনুপ্রাণিত করছি এবং ভালোভাবে বুঝিয়ে বলছি, এবং এখন কিন্তু অনেক কৃষকরাই সচেতন। আর একটা কথা বলি এখানে, আমাদের যারা প্রাকৃতিক কৃষির দেখাশোনার দায়িত্বে কিন্তু কিছু কৃষি সখী রয়েছেন, প্রত্যেকটা ক্লাস্টারে কিন্তু 2 জন করে কৃষি সখী আছে, যত ন্যাচারাল ফার্মিং এর ক্লাস্টার রয়েছে। তো ওনারা নিজেরাও প্রাকৃতিক চাষবাস করছেন, মানে একজন ফার্মার এবং পাশাপাশি কৃষি সখী অন্য ফার্মার্সদেরকেও বোঝাচ্ছেন, এবং ওনারা নিজে বলছেন যে আমরা যে প্রাকৃতিক চাষবাসের মধ্যে যে সমস্ত উপাদান তৈরি করছি বা যে সমস্ত ফলন পাচ্ছি সেইগুলোই আমরা বাজারে উচ্চ দামে বিক্রি করতে পারছি, এটা একটা আপনি সাকসেস বলতে পারেন। যদিও এটা একটা বড় পরিসরে নয়, কিন্তু ফার্মার্সরা কনভার্ট হচ্ছে, একটু একটু করে কিন্তু প্রাকৃতিক চাষের দিকে এগিয়ে চলছে।
1: একদমই, এইভাবে কিন্তু আমরা একটা সুস্থ সমাজ গড়ে তুলতে পারবো যেখানে রোগ বালাই কমে যাবে এবং মানুষ অযাচিত রোগের হাত থেকে অনেকটাই বাঁচতে পারবে। অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা আলোচনা করার জন্য।
2: এতক্ষণ শুনছিলেন কৃষক সুরক্ষায় ক্ষেত বাঁচাও অভিযান নিয়ে ডক্টর মন্দিরা চক্রবর্তীর একটি সাক্ষাৎকার।
1: শ্রোতা বন্ধুরা, আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাচ্ছি কিষাণ বাণী অনুষ্ঠানে। কৃষকের জীবনের সঙ্গে প্রকৃতির সম্পর্ক অত্যন্ত গভীর। বৃষ্টি হলে কৃষকের মুখে হাসি ফুটে ওঠে, রোদ হলে ফসল বেড়ে ওঠে, আর ভালো ফলন হলে সংসারে আসে স্বস্তি। কিন্তু এই কৃষি জীবনেই রয়েছে অনিশ্চয়তা, কখনো অতিবৃষ্টি, কখনো খরা, কখনো ঝড়, শিলাবৃষ্টি, বন্যা, রোগ পোকার আক্রমণ, প্রকৃতির সামান্য পরিবর্তনেই নষ্ট হয়ে যেতে পারে কৃষকের সারা বছরের পরিশ্রম। তাহলে প্রশ্ন হলো, ফসল নষ্ট হলে কৃষক কী করবেন, ক্ষতির বোঝা বইবেন কীভাবে, সামলাবেন কীভাবে? এই প্রশ্নেরই একটি গুরুত্বপূর্ণ উত্তর হলো প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা, অর্থাৎ PMFBY। আজকের এই অনুষ্ঠানে আমরা জানব প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা কি, কারা এ বীমার সুবিধা পেতে পারেন, কত প্রিমিয়াম দিতে হয়, কি ধরনের ক্ষতি এই প্রকল্পের আওতায় আসে এবং ফসলের ক্ষতি হলে কৃষকের কি কি করণীয় থাকে। প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা হল কৃষকদের জন্য একটি ফসল বীমা প্রকল্প। এর মূল উদ্দেশ্য হল প্রাকৃতিক দুর্যোগ বা অন্যান্য নির্দিষ্ট কারণে ফসলের ক্ষতি হলে কৃষককে আর্থিক সুরক্ষা দেয়া। কৃষিকাজে ঝুঁকি থাকবেই, কিন্তু ঝুঁকির কারণে কৃষকের পুরো বছরের পরিশ্রম যেন এক মুহূর্তে অর্থনৈতিক বিপর্যয়ে পরিণত না হয় সে লক্ষ্যেই ফসল বীমার ব্যবস্থা। এই প্রকল্পের মাধ্যমে কৃষক নির্দিষ্ট প্রিমিয়াম প্রদান করে নিজের ফসল বীমার আওতায় আনতে পারেন। পরে বিমাকৃত ফসল নির্দিষ্ট ঝুঁকির কারণে ক্ষতিগ্রস্ত হলে প্রকল্পের নিয়ম অনুযায়ী ক্ষতিপূরণ পাওয়ার সুযোগ রয়েছে। অর্থাৎ ফসল বীমা হল কৃষকের জন্যে এক ধরনের আর্থিক সুরক্ষা কবচ। একজন কৃষক বীজ কেনেন, জমি প্রস্তুত করেন, সার ও কীটনাশক ব্যবহার করেন, শ্রম দেন এবং সারা মরশুম ধরে ফসলের পরিচর্যা করেন, কিন্তু ফসল ঘরে তোলার ঠিক আগেই যদি ঝড়ে ফসল নষ্ট হয়ে যায়, যদি অতিবৃষ্টিতে জমি জলে ডুবে যায়, যদি খরার কারণে ফসল শুকিয়ে যায়, অথবা রোগ পোকার আক্রমণে ফসল ব্যাপকভাবে কমে যায়, এ ধরনের পরিস্থিতিতে কৃষকের আর্থিক ক্ষতি হয়, অনেক সময় কৃষককে নতুন করে চাষ করার জন্য ঋণ নিতে হয়। সংসারের খরচ, সন্তানের পড়াশোনা এবং পরবর্তী মরশুমের চাষ সবকিছুই অনিশ্চিত হয়ে পড়ে। ফসল বিমা এই আর্থিক ঝুঁকি কমাতে সাহায্য করে। তাই কৃষকদের কাছে বার্তা হল, শুধু চাষ করলেই হবে না, চাষের ঝুঁকি সম্পর্কেও সচেতন হতে হবে। সঠিক সময়ে ফসল বিমা করা সেই সচেতনতারই একটি গুরুত্বপূর্ণ অংশ। প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনায় বিজ্ঞাপিত এলাকা এবং বিজ্ঞাপিত ফসলের ক্ষেত্রে কৃষকরা অংশ নিতে পারেন। ঋণ গ্রহীতা কৃষক এবং ঋণ না নেওয়া কৃষক উভয়ের জন্যই প্রকল্পের নিয়ম অনুযায়ী সুযোগ থাকতে পারে। তবে কোন ফসল, কোন এলাকা এবং কোন মরশুমে প্রকল্পটি কার্যকর হবে তা সংশ্লিষ্ট সরকারি বিজ্ঞপ্তির ওপরই নির্ভর করে। তাই কৃষকদের নিজেদের এলাকার কৃষি দপ্তর, ব্যাংক, কমন সার্ভিস সেন্টার বা সরকারি ফসল বিমা পোর্টালের মাধ্যমে তথ্য যাচাই করা উচিত। প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনায় সাধারণত খাদ্যশস্য, শস্য, ডাল, তৈলবীজ এবং নির্দিষ্ট বার্ষিক বাণিজ্যিক ও উদ্যান পালন ফসল অন্তর্ভুক্ত হতে পারে। তবে সব ফসল এবং সব এলাকা একইভাবে বিমার আওতায় থাকে না। সংশ্লিষ্ট রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের বিজ্ঞপ্তিতে নির্দিষ্ট মরশুমের জন্য কোন ফসল বিমাযোগ্য তা জানানো হয়। তাই কৃষকদের উচিত নিজের ফসল বিমাযোগ্য কিনা তা আগে জেনে নেয়া। এই প্রকল্পের অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল কৃষকের প্রিমিয়ামের অংশ সীমিত রাখা। সরকারি তথ্য অনুযায়ী সাধারণভাবে খরিফ মরশুমে খাদ্যশস্য ও তৈলবীজের ক্ষেত্রে কৃষকের সর্বোচ্চ প্রিমিয়াম 2%, রবি মরশুমের খাদ্যশস্য ও তৈলবীজের ক্ষেত্রে 1.5%, বার্ষিক বাণিজ্যিক ও উদ্যান পালনের ফসলের ক্ষেত্রে 5% পর্যন্ত হতে পারে। বাকি প্রিমিয়ামের একটি বড় অংশ সরকারি ভর্তুকির মাধ্যমে বহন করা হয় প্রকল্পের নির্ধারিত নিয়ম অনুযায়ী।

শোনেন কৃষক সুরক্ষায় ক্ষেত বাঁচাও অভিযান, এ বিষয়ের উপর একখানি আলোচনা। আলোচনায় অংশগ্রহণ করেছেন ডক্টর মন্দিরা চক্রবর্তী এবং সেই সাথে শুনলেন ফসল বীমা যোজনা, এ বিষয়ে কিছু কথা। আপনারা শুনছেন অনুষ্ঠান কিষাণ বাণী।

0: পর্যায়ে গৃহ তালিকাকরণ ও গৃহ গণনা অর্থাৎ আপনার বাড়ির গণনা হবে। আসুন আপনাদের অংশগ্রহণের দ্বারা এটিকে সফল করি আর বিকশিত ভারত 2047 এর দিকে আরো এক ধাপ এগিয়ে যাই।
1: শ্রোতা বন্ধুরা, কিষাণবাণী অনুষ্ঠানে এবারে জানিয়ে দিচ্ছি এই সময়ের আবহাওয়ার বার্তা এবং তার পরিপ্রেক্ষিতে আপনাদের জন্য বিশেষজ্ঞদের মূল্যবান পরামর্শ। লেম্বুছড়াস্থিত কৃষি অনুসন্ধান পরিষদ এই সময়ের আবহাওয়ার পূর্বাভাসে আমাদেরকে জানিয়েছেন যে অনেক জায়গায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং সেই সাথে আকাশ প্রধানত মেঘাচ্ছন্ন থাকবে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 33-34 এবং 25-26 ডিগ্রি পর্যন্ত পরিবর্তিত হতে পারে। বাতাস প্রধানত দক্ষিণ পূর্ব দিক থেকে গড়ে

বৃষ্টির হাত থেকে রক্ষা করার জন্য বীজতলা খানিকটা উঁচু করে দিতে হবে, অথবা চারাগাছের ট্রেতেও বীজ বপন করতে পারেন। বীজতলার শেড নেট ব্যবহার করা যেতে পারে, যা ভেক্টর রোগ কমাতে সাহায্য করবে এবং সুস্থ চারা তৈরিতে সাহায্য করবে। সূর্যালোক থেকে সুরক্ষার জন্য নার্সারিটি 6 থেকে 5 ফুট উচ্চতায় নেট দিয়ে ঢেকে রাখতে হবে। প্রতি কেজি বীজে 2 গ্রাম থিরাম দিয়ে শোধন করে নার্সারিতে বীজ বপন করতে হবে। তো শ্রোতা বন্ধুরা, এর সাথেই শেষ হচ্ছে আমাদের আজকের এই কৃষির অনুষ্ঠান। আপনারা প্রত্যেকেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সেই সাথে আমাদের বিভিন্ন অনুষ্ঠানগুলো আপনারা অবশ্যই শুনবেন। এই প্রত্যাশা রেখে আজকের মতো কৃষির অনুষ্ঠান থেকে এখানেই বিদায় চেয়ে দিচ্ছি। নমস্কার। পরিবেশ হলো কৃষক বন্ধুদের আমাদের নিয়মিত অনুষ্ঠান কিষাণ বাণী, আকাশবাণী বিলোনিয়া। এখন জানিয়ে দিচ্ছি আজকের পরবর্তী সময়ের অনুষ্ঠান পরিচিতি। একটু পরেই অর্থাৎ 7:05 পদ্মাপুর অনুষ্ঠানে মনসামঙ্গলের গান। আজকের প্রসঙ্গ পাত্রমিত্র সহ সসৈন্যে চন্দ্রধরের উজানিতে গমন এবং বিবাহ নির্ণয়। পরিবেশনা থাকবেন অষ্টমী সাহা এবং ওনার সহশিল্পীরা। আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলায় সংবাদ 7:35, 7:45 এবং 7:55 আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে আপনাদেরকে আমরা রিলে করে শোনাবো যথাক্রমে কর্পোরক সংবাদ এবং স্থানীয় বাংলাতে সংবাদ। শ্রোতা বন্ধুরা, আপনাদের অত্যন্ত প্রিয় অনুষ্ঠান ফোর ইন লাইফ মনের মতো গান, এতে শুনবেন আপনাদেরই অনুরোধ করা বিভিন্ন হিন্দি এবং বাংলা ছায়াছবির গান। রাত 8:05 থেকে এবং চলবে টানা রাত 9 পর্যন্ত। তাই শ্রোতা বন্ধুরা, আপনারা টেলিফোন করবেন 8731875545 এই নম্বরে। যুব বন্ধুদের জন্য আমাদের নিয়মিত পরিবেশনা যুববাণী রাত 9:30 সরগম অনুষ্ঠানে শুনবেন সানাই বাদন, আজকের শিল্পী উস্তাদ বিসমিল্লা খান এবং সহশিল্পীরা। রাত 10 থাকছে প্রবীণ নাগরিকদের জন্য আমাদের নির্ধারিত পরিবেশনা হারানো দিনের গান এবং 10:30 আমাদের আজকের অধিবেশনের সমাপ্তি ঘটবে। তো শ্রোতা বন্ধুরা, আপনাদের সুবিধার্থে আমরা জানিয়ে দিলাম আজকের পরবর্তী সময়ে কী কী অনুষ্ঠান রয়েছে, সে সম্পর্কে অবশ্যই আপনারা আমাদের সাথে থাকবেন এবং নিয়মিতভাবে অনুষ্ঠান শুনে যাবেন। আপনারা অনুষ্ঠান শুনছেন 103.7 MHz ফ্রিকোয়েন্সি মডুলেশন প্রচার তরঙ্গে আকাশবাণীর বিলোনিয়া কেন্দ্র থেকে। এখন পদ্মপুর অনুষ্ঠানে নিবেদিত হচ্ছে মনসা মঙ্গলের গান। আজকের বিষয় পাত্রমিত্র সহ সসৈন্যে চন্দ্রধরের উজানিতে গমন এবং বিবাহ নির্ণয়। পরিবেশনা রয়েছেন অষ্টমী সাহা এবং সহশিল্পীরা।

0: উদীয়মান নাট্য সংস্থা জাকাতপুর বিলোনিয়া দক্ষিণ ত্রিপুরা নাটক ও যাত্রা শিল্পের একটি উল্লেখযোগ্য প্রতিষ্ঠান। উদীয়মান নাট্য সংস্থা রাজ্যের বিভিন্ন প্রান্তে সম্মানের সাথে তাদের শিল্প প্রদর্শন করে চলেছে। আপনারা যদি এই শিল্প সংস্থার দ্বারা নাটক যাত্রা প্রদর্শন করাতে চান তাহলে যোগাযোগ করুন সংস্থার কর্ণধার শিবপালের সাথে। যোগাযোগের জন্য ফোন করবেন 9862837817 এই নম্বরে। আধুনিক জীবনের শত চাহিদা, ফ্রিজ, টিভি, ওয়াশিং মেশিন, এলইডি, এলসিডি, কম্পিউটার, সেলাই মেশিন, খাট, আলমারি, মোবাইল, আরো আরো কত কি, কত ঘুরবেন, কয় জায়গায় যাবেন কেনাকাটা করতে? একই ছাদের তলায় পাবেন সবকিছু মল্লিকা রেডিও হাউস শান্তিরবাজার জাতীয় সড়কের পাশে। এখন এখানে কেনাকাটায় অবিশ্বাস্য নগদ ছাড় এবং সাথে রয়েছে উপহার। এছাড়া সহজ শর্তে, সহজ কিস্তিতে কেনাকাটা সুযুক্ত রয়েছে। তাই আসুন মল্লিকা রেডিও হাউস শান্তিরবাজার দক্ষিণ ত্রিপুরায়। মোবাইল নম্বর 9436131909 এই ঠিকানায়।
1: দোলে দোদল আনন্দ হিন্দু, সাংস্কৃতিক স্থিতিশীলতার প্রচার এবং প্রসারের একটাই নাম হিন্দু।

0: কালচারাল একাডেমি শুধু বিলোনিয়ার বুকেই নয়, দক্ষিণ ত্রিপুরায় এই প্রথমবার যিনি একই সঙ্গে পাচ্ছেন নাচ, গান, আবৃত্তি, তবলা, অ্যাকোয়াস্টিক গিটার, অঙ্কন এবং যোগা প্রশিক্ষণের সুবর্ণ সুযোগ, তাও আবার বিশিষ্ট প্রশিক্ষকের দ্বারা। তাই আপনাদের সন্তানের সার্বিক সংস্কৃতির বিকাশে যোগাযোগ করুন সুর ভারতী অনুমোদিত বিলোনিয়ার একমাত্র সংস্কৃতি চর্চা কেন্দ্র হিন্দুল কালচারাল একাডেমি।
1: আপনি কি নিত্য প্রয়োজনীয় ওষুধের দাম নিয়ে চিন্তিত? তাহলে আজই চলে আসুন শান্তির বাজারে কর্মকার মেডিকেল হলে। এইখানে আপনারা ওষুধের উপরে পাবেন 80% পর্যন্ত ডিসকাউন্ট। টাটা জেনেরিক আধারের সমস্ত উন্নত ও গুণগত মানসম্পন্ন ওষুধ এখন কর্মকার মেডিকেল হলে শান্তির বাজারে পাবেন। ডায়াবেটিক, সুগার, প্রসার, হার্ট সহ সমস্ত ওষুধের উপরে রয়েছে 80% পর্যন্ত ছাড়। যোগাযোগ করুন কর্মকার মেডিকেল শান্তির বাজার পোস্ট অফিসের নিকটে।

0: দেবনাথ ইলেকট্রনিক্স অ্যান্ড দেবনাথ ফার্নিচার আপনাদের জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা। দেবনাথ ফার্নিচার অ্যান্ড দেবনাথ ইলেকট্রনিক্স, এখানে সুলভ মূল্যে বিয়ের কেনাকাটা থেকে শুরু করে ফ্রিজ, ইনভার্টার, আলমারি, শোকেস, ঘর সাজাবার জন্য টিভি, ফ্রিজ, আলমারি, ইনভার্টার ইত্যাদি তো রয়েছে। আমরা রয়েছি আপনাদের প্রতীক্ষায়। এছাড়াও রয়েছে প্রিয়জনদের উপহার দেবার জন্য নানা উপহার সামগ্রী। তাই ভালো মজবুত জিনিসটি পেতে আজই যোগাযোগ করুন দেবনাথ ফার্নিচার অ্যান্ড দেবনাথ ইলেকট্রনিক্স, শান্তির বাজার, দক্ষিণ ত্রিপুরায়।
1: আপনাদের শুভেচ্ছায় পূর্ণিমা টেক্সটাইল ও অনুপ টেক্সটাইল, শান্তির বাজার, দক্ষিণ ত্রিপুরা। এখানে পাবেন তাঁতের শাড়ি, সিল্ক, বেনারসি, জাদরচি, এছাড়াও নামি দামি কোম্পানির শার্ট, প্যান্ট, শিশুদের রকমারি পোশাক, মেয়েদের কুর্তি, টপ, জিন্স প্যান্ট, ছেলেদের বিয়ের শেরওয়ালি ও পাঞ্জাবি। যা প্রয়োজন আপনি পছন্দ করে অবশ্যই সঠিক দামে অর্থাৎ পাইকারি মূল্যে খুচরো কেনাকাটার সুযোগ রয়েছে। ভিড়ের কথা ভাববেন না, মহিলাদের জন্য আলাদা কাউন্টারের ব্যবস্থা রয়েছে। ও হ্যাঁ, বিয়ের সম্পূর্ণ কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার এবং বিশেষ ছাড়। এছাড়াও পাইকারি ক্রেতাদের জন্য রয়েছে বিশেষ ছাড়। পূর্ণিমা টেক্সটাইল ও অনুপ টেক্সটাইল, শান্তির বাজার, দক্ষিণ ত্রিপুরা। মোবাইল নম্বর 8731892657।
2: এই যে শুনছেন, হ্যাঁ হ্যাঁ আপনাকে বলছি। আচ্ছা বলতে পারেন বিলোনিয়া শহরে কোথায় স্প্যানিশ গিটার শেখানো হয়? আরে দাদা, বিলোনিয়া শহরে গিটার শিক্ষা কেন্দ্র বাড়িতেও এই হিন্দু কালচারাল এবং যোগা একাডেমি, কি ভাবছেন? আপনি কিংবা আপনার সন্তানকে গিটার শেখাবে? তাহলে দেরি কিসের, চলে আসুন বিলোনিয়ার একমাত্র গিটার প্রশিক্ষণ কেন্দ্র, ইন্দোর কালচারাল এবং যোগা একাডেমি। আর হ্যাঁ, এখানেই থাকছে সুর ভারতী অনুমোদিত একাডেমিক পরীক্ষার ব্যবস্থা, সঙ্গে ট্যালেন্ট সার্চের মতো প্রতিযোগিতামূলক পদ। যোগাযোগের ঠিকানা বিলোনিয়া পৌর পরিষদ সংলগ্ন দক্ষিণাপনের ঠিক পাশে। মনে রাখবেন, গিটার হচ্ছে সুরের সঙ্গী, অনুভূতির প্রকাশ, ছোট্ট একটি বাদ্যযন্ত্র বিশেষ যা স্পর্শে জীবন্ত হয়ে ওঠে অসংখ্য সুর। ধন্যবাদ আনতে হিন্দু কালচারাল এবং যোগা একাডেমি, বিলোনিয়া, দক্ষিণ ত্রিপুরা।
0: সাহা কসমেটিক্স অ্যান্ড ভ্যারাইটিস, শাবরুম, দক্ষিণ ত্রিপুরা। স্ত্রী পুরুষ নির্বিশেষে প্রত্যেকের সাজসজ্জার জন্য একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। একই ছাদের তলে পেয়ে যাবেন কসমেটিক্স গুডস থেকে শুরু করে বিয়ের সামগ্রী, এমনকি বরের গাড়ির সাজসজ্জার জন্য ফুলমালা, সবকিছু। অর্থাৎ দৈনন্দিন চাহিদায় আপনাদের যা কিছু প্রয়োজন সবই রয়েছে আমাদের প্রতিষ্ঠানে, এবং অবশ্যই সুলভ মূল্যে। তাই এদিক ওদিক ঘোরাঘুরি না করে জাতীয় সড়কের পাশে দিদিমা থেকে নাতনি সবার পছন্দের জিনিসটি কিনতে আজই চলে আসুন আমাদের সাহা কসমেটিক্স অ্যান্ড ভ্যারাইটিস এ। সাহা কসমেটিক্স অ্যান্ড ভ্যারাইটিস, শাবরুম, দক্ষিণ ত্রিপুরা। মোবাইল নম্বর 9436505624।
3: পদ্মাবতী অনুষ্ঠানে এতক্ষণ নিবেদিত হল মনসা মঙ্গলের গান। আজকের প্রসঙ্গ ছিল পাত্রমিত্র সহ সসৈন্য চন্দ্রধরের উজানিতে গমন এবং বিবাহ নির্ণয়। পরিবেশনায় ছিলেন অস্মিতা সাহা, অষ্টমী সাহা এবং ওনার সহশিল্পীরা। আকাশবাণী বিলোনিয়া। জলই জীবন, পরিশ্রুত এবং বিশুদ্ধ পানীয় জল পান করুন এবং বিভিন্ন ধরনের সংক্রামক রোগ থেকে নিজেকে দূরে রাখুন। কোনো জলের উৎসের আশেপাশে বর্জ্য পদার্থ ফেলবেন না, এতে করে পানীয় জল সংক্রমিত হতে পারে। মলত্যাগের পর খাবারের আগে বা খাবার পরিবেশন করার আগে সাবান দিয়ে ভালো করে হাত ধুয়ে নিন। সুস্বাস্থ্য বজায় রাখার জন্য বাড়ির আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। ডায়রিয়া বা পেটের অসুখ প্রতিরোধে টাটকা খাবার খান, কাঁচা সবজি বা ফল পরিষ্কার জলে ধুয়ে খাবেন। আকাশবাণী বিলোনিয়া। কিছুক্ষণের মধ্যে আপনারা শুনতে পাবেন প্রথমে আকাশবাণীর কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলায় সংবাদ, এরপর আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে প্রথমে কর্পোরেট সংবাদ এবং পরে স্থানীয় বাংলায় সংবাদ।

আকাশবাণী খবর পড়ছে প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, বিজ্ঞান প্রযুক্তি এবং ক্রীড়া ক্ষেত্রে দেশের অগ্রগতি যুব সমাজের হাত ধরেই চালিত হয়েছে। অন্ধ্রপ্রদেশের ভোগপুরমে আজ আল্লুরি সীতারামা রাজু আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী। কেন্দ্রীয় সরকার রাজ্যগুলিকে প্রদেয় করের অতিরিক্ত কিস্তি হিসেবে 1,09,019 কোটি টাকা মঞ্জুর করেছে। পশ্চিমবঙ্গের বর্ধমান থেকে ধৃত জৈশ মোহাম্মদ জঙ্গি হামিম মণ্ডল ও তার সহযোগীরা দিল্লির যন্তর মন্তরে ছাত্র বিক্ষোভে ও নাশকতার ছক কষেছিল বলে এসটিএফ জানিয়েছে। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল 2026 লোকমান্য তিলক জাতীয় পুরস্কার পেয়েছেন। কমনওয়েলথ গেমসে ভারতীয় বক্সার জ্যাসমিন লাম্বোরিয়া এবং প্রীতি পাওয়ার আজ নিজ নিজ বিভাগে সোনা জিতেছেন। 30টি পদক নিয়ে ভারত বর্তমানে তালিকার ষষ্ঠ স্থানে। বিশ্ববিখ্যাত নেপালি পর্বতারোহী নির্মল পূর্জা পাকিস্তানের ব্রক পিকে ভয়াবহ তুষার ধসের কবলে পড়ে প্রাণ হারিয়েছেন। আসছে বিস্তারিত খবরে। বিজ্ঞান প্রযুক্তি এবং ক্রীড়া ক্ষেত্রে দেশের অগ্রগতি যুব সমাজের হাত ধরে চালিত হয়েছে বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মন্তব্য করেছেন। কর্ণাটকের মাইসুরুতে স্বামী বিবেকানন্দ সাংস্কৃতিক যুব কেন্দ্র বিবেক স্মারকের উদ্বোধনের পর তিনি বলেন, স্বচ্ছতা অভিযান, জল সংরক্ষণ ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণে যুব সমাজকে আরো বেশি করে এগিয়ে আসতে হবে। দেশের যুবরাই বিশ্ব উন্নয়নের চালিকা শক্তি হয়ে উঠছে বলে তিনি জানান।

0: 1991 সালে স্বামী বিবেকানন্দের ঐতিহাসিক মাইসুরু সফরের স্মরণে এই স্মারক তৈরি হয়েছে। কর্ণাটকের মুখ্যমন্ত্রী ডি কে শিবকুমার, রাজ্যপাল থাবারচাঁদ গেহলাত এবং রামকৃষ্ণ মঠের সভাপতি শ্রীমৎ স্বামী গৌতমানন্দজী মহারাজ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বিবেক স্মারকের চারপাশ ঘুরে দেখার পর শ্রী মোদী স্বামী বিবেকানন্দের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা জানান। প্রধানমন্ত্রী বলেছেন, পরিকাঠামো এবং শিল্পক্ষেত্রে অগ্রগতির ফলে অন্ধ্রপ্রদেশে উন্নয়নের গতি ত্বরান্বিত হয়েছে। স্বর্ণ অন্ধ্র ও বিকশিত ভারতের স্বপ্ন বাস্তবায়নে কেন্দ্র প্রতিশ্রুতিবদ্ধ বলে তিনি জানান। ভোগপুরামে আজ আল্লুরি সীতারামা রাজু আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন করে এক জনসভায় প্রধানমন্ত্রী বলেন, কেন্দ্র ও রাজ্য সরকারের যৌথ উদ্যোগে বিমানবন্দর, সড়ক এবং পরিকাঠামো সহ বিভিন্ন ক্ষেত্রে প্রায় 18,000 কোটি টাকার উন্নয়নমূলক প্রকল্পের কাজ চলছে। শ্রী মোদী নতুন বিমানবন্দরটিকে অন্ধ্রপ্রদেশের বিশেষ করে উত্তরঞ্চলে উন্নয়নের এক মাইলফলক বলে বর্ণনা করেন। তিনি বলেন, স্বাধীনতা সংগ্রামী আল্লুরি সীতারামা রাজুর নামাঙ্কিত এই বিমানবন্দর ভবিষ্যৎ প্রজন্মকে দেশপ্রেম এবং জনসেবামূলক কাজে অনুপ্রাণিত করবে। ভারতের অসামরিক বিমান চলাচল ক্ষেত্রে অভূতপূর্ব উন্নয়নের সাক্ষী হচ্ছে বলে শ্রী মোদী জানান। দেশে বর্তমানে বিমানবন্দরের সংখ্যা বৃদ্ধি পেয়ে 166 হয়েছে, 2014 সালে তা ছিল 74। উড়ান প্রকল্প সাধারণ নাগরিকদের জন্য বিমানে ভ্রমণকে আরো সাশ্রয়ী করেছে। 2047-এর মধ্যে বিকশিত ভারতের লক্ষ্য অর্জনে অন্ধ্রপ্রদেশ গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
1: মুঝে পুরা বিশ্বাস হয় আজ ইহা জিতনে ভি প্রজেক্ট কি শুরুয়াত হুই হ্যায়, জিনকি নিউ রাখি গই।

0: बहुत बड़ा ऊर्जा स्रोत बन रहा है। मैं एक बार फिर इन सभी परियोजनाओं के लिए आंध्र प्रदेश के लोगों को बहुत बहुत बधाई देता हूँ।
1: প্রধানমন্ত্রী আগামীকাল ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে বিকশিত ভারত সংকল্প অভিযানের জন্য নেশামুক্ত যুব কর্মসূচির সূচনা করবেন। এর সঙ্গেই 100 সপ্তাহ ব্যাপী দেশের জনভাগিদারী প্রচারাভিযানের সূচনা হবে। দেশের 10,000-এরও বেশি স্থান থেকে যুবকরা এতে অংশগ্রহণ করবেন। মাই ভারত স্বেচ্ছাসেবক, মাই ভারত ন্যাশনাল সার্ভিস স্কিমের স্বেচ্ছাসেবক, যুব ক্লাব, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, এনজিও, শিল্প সংঘের যুব শাখা এবং 125টিরও বেশি আধ্যাত্মিক প্রতিষ্ঠান ভার্চুয়ালি এই অনুষ্ঠানে যোগ দেবে। কেন্দ্রীয় সরকার রাজ্যগুলিকে প্রদেয় করের অতিরিক্ত কিস্তি হিসেবে 1,09,019 কোটি টাকা মঞ্জুর করেছে। রাজ্যগুলির উন্নয়নমূলক কাজে গতি বাড়াতেই এই উদ্যোগ। সবচেয়ে বেশি 19,208 কোটি টাকা পাচ্ছে উত্তরপ্রদেশ। পশ্চিমবঙ্গের জন্য বরাদ্দ হয়েছে 7,866 কোটি টাকা। এই অর্থ পরিকাঠামো উন্নয়নের কাজে রাজ্যগুলি ব্যয় করতে পারবে বলে জানা গেছে। 2026-27 মূল্যায়ন বর্ষের জন্য চলতি বছরের 31 জুলাই পর্যন্ত 5,90,00,000-এর বেশি আয়কর রিটার্ন দাখিল হয়েছে বলে আয়কর দপ্তর জানিয়েছে। সামাজিক মাধ্যমে এক পোস্টে করদাতাদের ধন্যবাদ জানিয়ে আয়কর দপ্তর বলেছে, তাদের আস্থা এবং নির্ধারিত সময়ের মধ্যে আইটিআর দাখিল দেশের উন্নয়নে শক্তি যোগায়। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। পশ্চিমবঙ্গের বর্ধমান থেকে ধৃত জৈশ-ই মোহাম্মদ জঙ্গি হামিম মণ্ডল ও তার সহযোগীরা দিল্লির যন্তর মন্তরে ছাত্র বিক্ষোভে ও নাশকতার ছক কষেছিল বলে এসটিএফ এর আইজি গৌরব শর্মা জানিয়েছেন। হামিম এবং তার বান্ধবী অর্পিতা সরকারের গ্রেপ্তারির পর তদন্তে এই তথ্য উঠে এসেছে বলে আজ এক সাংবাদিক বৈঠকে শ্রী শর্মা জানান।
2: দিল্লিতে যে আমাদের যে যন্তর মন্তরে যে রিসেন্টলি স্টুডেন্ট প্রোটেস্ট হলো, সেখানে দেবার আস্কিং হিম ও পুলিশ ইউনিফর্ম কোন মত অ্যারেঞ্জ করে ওখানে গিয়ে কোন নাশকতার একটা প্ল্যানিং ছিল, কোন একটা ডিস্টারবেন্স ক্রিয়েট করার প্ল্যানিং ছিল।
1: তিনি বলেন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকেও টার্গেট করা হয়েছিল। দিনভর মুখ্যমন্ত্রীর গতিবিধির ওপর নজরদারি করাই ছিল হামিমের কাজ। ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ থেকে ধৃত অর্পিতাকে আজ বর্ধমান আদালতে তোলা হলে বিচারক 14 দিনের পুলিশ হেফাজতে নির্দেশ দেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ সংশোধিত নাগরিকত্ব আইন সিএএ এর আওতায় বেশ কয়েকজন আবেদনকারীকে শংসাপত্র প্রদান করেছেন।

0: নিউ টাউনের বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী জানান, গুজরাট ও রাজস্থানের মতো পশ্চিমবঙ্গ সরকারও সিএএ তে আবেদনের নিষ্পত্তি করতে পারবে। এ ব্যাপারে কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রক রাজ্য সরকারকে ছাড়পত্র দেবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব আশ্বাস দিয়েছেন, এক মাসের মধ্যেই রাজ্য সরকারকে সিএএ আবেদনের নিষ্পত্তির অনুমতি দেওয়া হবে। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল 2026 লোকমান্য তিলক জাতীয় পুরস্কার পেয়েছেন। মহারাষ্ট্রের পুণেতে আজ লোকমান্য বালগঙ্গাধর তিলকের 106তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তাঁকে এই পুরস্কার প্রদান করেন। অনুষ্ঠানে শ্রী শাহ বলেন, দেশের জাতীয় নিরাপত্তাকে শক্তিশালী করতে অজিত দোভাল অসাধারণ অবদান রেখেছেন। দেশের প্রতি তাঁর অবিচল সেবা ও ভালোবাসার স্বীকৃতি হল এই পুরস্কার।
1: अजीत डोभाल जी को पुरस्कार देने के लिए उन्होंने मुझे बुलाया। कोई व्यक्ति जब समाज के किसी भी क्षेत्र में बहुत बड़ा काम करता है तब वो व्यक्ति नहीं रह जाता, वो इससे आगे कई गुना आगे निकल जाता है। और समाज का दायित्व है, उत्तरदायित्व है कि ऐसी व्यक्तियों का सम्मान करना। ऐसी व्यक्तियों का जब सम्मान होता है तब समाज के कृतज्ञ भाव का तो एक प्रकार से निर्वहन होता ही है, क्योंकि जिन्होंने पूरा जीवन समाज के लिए दिया उनको पुरस्कृत करना वो समाज का उत्तरदायित्व है।
0: অজিত দোভাল বলেন, লোকমান্য তিলকের দেশপ্রেম, আত্মত্যাগ এবং দায়িত্ববোধের আদর্শ যুব সমাজকে অনুসরণ করতে হবে।
2: ভারত কা বিকাশ কই লোগো কে লিয়ে, কই দেশো কে লিয়ে, কই ইন্টারেস্ট কে লিয়ে, উনকে লিয়ে ইয়ে ঘাতক। দেশ কে ইন্টারেস্ট কো সোচিয়ে, দেশ কে ইন্টারেস্ট মে কাম করিয়ে, আপনি হার উসকো আপ আগে বড়াণে কে লিয়ে আগর একজুট হোকে চলেন তো উতনে দূর ভি নেই হ্যায়। আজ হম বহুত ভাগ্যশালী হ্যায়, হামারে দেশ মে এক এসা নেতৃত্ব হ্যায়, হামারে দেশ কে অন্দর এক এসা বাতাবরণ হ্যায় কি জাহাঁ পর হম আপনে আপকো শক্তিশালী বনা সকতে হ্যায়।
0: স্পেনের সিউতা সীমান্তে মরক্কো থেকে আগত অভিবাসীদের পদপিষ্ট হওয়ার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 67। গত এক সপ্তাহে মরক্কো থেকে প্রায় 50,000 অভিবাসী স্পেনে প্রবেশ করেছে। এদিকে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ তাদের দেশে অনিয়ন্ত্রিতভাবে অভিবাসীদের অনুপ্রবেশের এই ঘটনার প্রেক্ষিতে ইউরোপীয় ইউনিয়নকে এক জরুরি বৈঠক ডাকার অনুরোধ জানিয়েছেন। তিনি বলেছেন, এই ধরনের অনুপ্রবেশের ঘটনা প্রতিরোধ, অভিবাসীদের জন্য মানবিক সহায়তা সহ বিভিন্ন বিষয়ে ইউরোপের সমস্ত দেশকে একজোট হয়ে সিদ্ধান্ত নিতে হবে। গ্লাসগোতে কমনওয়েলথ গেমসে 8টি সোনা, 15টি রূপো এবং 7টি ব্রোঞ্জ সহ 30টি পদক নিয়ে ভারত বর্তমানে তালিকায় ষষ্ঠ স্থানে রয়েছে। ভারতীয় বক্সার জ্যাসমিন লাম্বোরিয়া এবং প্রীতি পাওয়ার আজ নিজ নিজ বিভাগে সোনা জিতেছেন। মহিলাদের 54 কেজি বিভাগে প্রীতি কানাডার স্কারলেট ডেলগাডোরকে 5-0 পরাজিত করেন। মহিলাদের 57 কেজি বিভাগে উত্তর আয়ারল্যান্ডের মিখাইল ওয়ালশকে হারিয়ে 5-0 হারিয়ে দেন জ্যাসমিন। প্যারা অ্যাথলেটিক্সে পুরুষদের শর্টপার্ট F57 ইভেন্টে সোমন রানা সোনা এবং শুভম জুয়েল রূপ পেয়েছেন। বিশ্বখ্যাত নেপালি পর্বতারোহী নির্মল পূর্জা পাকিস্তানের ব্রডপিকে ভয়াবহ তুষার ধসের কবলে পড়ে প্রাণ হারিয়েছেন। বয়স হয়েছিল 43 বছর। 14 পিক্স খ্যাত এই কিংবদন্তের মৃত্যুতে শোকস্তব্ধ গোটা বিশ্ব। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরো একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, বিজ্ঞান প্রযুক্তি এবং ক্রীড়া ক্ষেত্রে দেশের অগ্রগতি যুব সমাজের হাত ধরেই চালিত হয়েছে। অন্ধ্রপ্রদেশের ভোগপুরমে আজ আল্লুরি সীতারামারাজু আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী। খবর শেষ হলো।

আকাশবাণী আগরতলা ককতুমা পরিও সবিতা দেববর্মা তিনি ককতুমা ভূভাগ রঙখা মন্ত্রীবক্রম নরেন্দ্র মোদী খানা নেশা মুক্ত যুব ফর বিকশিত বাড়ার সংকল্প সামগ্রদানো পান্ডাতেই চেঙ্গির বানা মন্ত্রীক প্রফেসর ডাক্তার মানিক শাহ সাকা থ্রি রিমা কাইশা কত সামসিমি আব কাইশা হদানি বাগৈ ফ্লাই থাই হাস্তে লুকু লেখামুনি পুইলা বেরম অন্যই লেখামুং তিনি নিশিমি চেঙ্গাখা নক লেখামুনি সামু গ্লাসগো কমনওয়েলথ গেমস লাইবুমাস নামই ভারতনি পুইলা যদুও রাংসাক সকাটমানখা ত্রিপুরানি অস্মিতা দে তাবু কক তোমার শুক্রবই মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী খানা নেশা মুক্ত যুব ফর বিকশিত ভারত সংকল্প সামুং বতাং পান্ডাতৈ চেঙ্গিরওয়ানা শিখলাতৈ থং নাইখুংনি বিশিং মাই ভারত ত্রিপুরানি তুইদুল মুংবাই নেশা মুক্ত যুব ফর বিকশিত ভারত সংকল্প অভিযানী হাস্তে বেরেমনি পান্ডা খানা ত্রিপুরানি কেন্দ্র রুংনক ইয়ুংগ সংসা জাগান পান্ডাও নারওয়াই বক্রক অঙ্গি মানজাগান হাস্তে ফা ইন্দ্র সেনারে দিনালো হাস্তেনি জুদা জুদা বাবাইনি সেরংনাই সেরংনাই জগ্রক মাই ভারতনি বাইথং মুজুঙ্গি সামুং তাংনাই এন এস এস শিখলা মথা হাফাংনি অফিসারক নখবই জুদা জুদা বাবাইনি অজারক

0: দাও মান জাগা না অসামং বুদাঙ্গ দাদা সিদাক বার চুয়াল তৈ কক লাম সালাইমং ফেক মুং কারজাক স্নাম সমাই টাংমা হুকুমো রুকজাক পান্ডা তাই বিকশিত ভারত এট দ্য রেট নৈশাই ব্রিচিশিনি বিশিনী বিশিঙ্গ ফেক মুং কারজাক ভারত সংসাই তিসানা নাহার মুংনতই হজাক মুং সামুং বুতাং ফ্লাই জাগানা তিনি আগরতলা কক তোমা থুমনাই রকনি থুমম কক ন শাখা মাই ভারত হাস্তে নি দাগি ফাং মেহবুব আলম লস্কর তাই ডিস্ট্রিক্ট ইউথ অফিসার অজিত কুমার গ্লাসগো কমনওয়েলথ গেমস লাইবুমাস নামই ভারতনি পৈলা যদু রাংসাক সকাট মানখা তীরপ্রাণী অস্মিতা দে ব্রিডকনি সের ব্রিজিচার যদু ফাইনাল কানাডা বাই হেইডি কুয়াচক ন মেজেনে কপ্লাই অংখা শালগ্রা তীরপ্রা জেলানী বেলুনিয়া বাকাকস্তেনী শালগ্রা সুনাইশ্বরী কামিনী অস্মিতা দে অ থমুং ইয়াফ্রি রেখা থমুং পর্ষদ বেলুনিয়া সেন্টার দায় তীরপ্রা স্পোর্টস স্কুল নি সিমি তাবুক উত্তরপ্রদেশ নাইমথাংনি সামুং এথলিট ভূপাল নি খেলো ইন্ডিয়া সেন্টার শালকদুকমা রমই সামুংখ্লাই তঙ্গ বিনি অ কাহাম থমুংনি কোচ বাই বুমা বুফা যত হাস্তেনি লুকরক ন মুখাংচিং সারিখা বনোখা কাহাম ইয়াফারকা তীরপ্রানি মন্ত্রী অগ্রা দায় থমন্ত্রী থংমন্ত্রী টিঙ্কু রায়শাখা বেলুনিয়া আমসাইনি অস্মিতানী কাহাম থংমুংনি বাগৈ হাস্তে তাই হাকতর খা বাজা যাক মন্ত্রীগ্রা প্রফেসর ডাক্তার মানিক শাহ শাখা অস্মিতানী কপ্লাই অংমানী থিনাঙ্গ তীরব্রানী বৃতাই চেলা বুসারকন থংমুঙ্গ তাইব খা থাংসারুয়ান ইয়াঙ্গ ব্রিরকনি সের বাচিসিনী বক্সিং বেদেগ রাংসাক সকাট মানখা জেসমিন লম্বরিয়া দাই সের বাচি ব্রী বেদেগ প্রীতি পাওয়ার রাংসাক মেডেল মানখা যত মিলিউই তাবুকশাক জরা বারো তো মেদল মানখা কাই থামসি আরো নিবিশিঙ্গ কাইচা রাংসাক কাইচি বারো ভাই তাই কাইসিনী তামা গ্লাসগো কমনওয়েলথ গেমস যুদু বাতাইমুঙ্গ সের ব্রিচি চার বেদগ হাকতরনি অঙ্গৈ রাংসাকনি মেডেল মানি লাইবুমাস নামকা হাস্তেনি সাজক অস্মিতা দে খনাদি আবনতুই কাইসা ককমু
1: দক্ষিণ সুনাইশ্বরী কামিনী অস্মিতা দে গ্লাসগো কমনওয়েলথ গেমস রাংসাকনি সকাত মানে লাইবুমাস নামখা হাসতে নিব সাজক অস্মিতা
2: বেলোনিয়াতে আমি যখন ছিলাম তখন তো এক দুই বছর আমি জুডো করেছিলাম এরপরে আমি স্পোর্টস স্কুলে এসে পড়েছিলাম তো যখন আমি ত্রিপুরা স্পোর্টস স্কুলে ছিলাম তখন আমি বাড়িতে কোন সময় মানলাম যাওয়া হতো
1: অস্মিতানী অ কাহামান বাড়ি মানমান রুগী খা তংথক যাক অস্মিতানি বুমা শ্রাইজরানি সিমি চবা খাই তরমা ককন কাশাই ফাইকা বুমানি খুগ হায়ুংনি হায়াবো রাংসাক সকাত মান্নাই অস্মিতানতেই খা তংথক যাক নকারিনী লুকু রকব
3: তখন তাই ক্লাস ফোর পড়ত মধ্য সুনাইছিল স্কুল এখান থেকে বিনা ম্যাডামে বিদ্যাপীঠে প্র্যাকটিস করতো আর কি তো এখান থেকে এরপরে খেলতে খেলতে তাই এবার বাজারঘাট পোস্ট স্কুলে চান্স পাইছে এখানে গেছে তো যখন ভারতে তাই কিছু খেলা শেষ হয়েছে খেলা শেষ হওয়ার পরে তাই ভারতের বাইরে সব খেলাতে চান্স পাইছে আর কি
4: আমাদের গ্রামের সাথে সাথে বিলুনিয়া এবং রাজ্যের নাম বিশ্বের দরবারে প্রতিষ্ঠিত করেছে আমরা গ্রামবাসী
1: দক্ষিণ সুনাইশ্বরী আমচাইব তাবুক লুকুরকনি খুগ সালাইজাক মানি থাইঙ্গি বাচাখা খরক সারা চার্চি রেজাক ভারতনি লুকুরকনি রুয়াই তেই খা কাহাম মানে হাকতরনি জুডুকারকনি বিশিঙ্গ পুইলা ও বাতাই লাইমাও রাংসাক সকাত মানে লাইবুমাও থাইস নামই নাহারকা অস্মিতা দক্ষিণ হাঙ্গর নিশিমি বিপ্লব বৈদ্যনি ককথুম ককতুমা খতল নিশিমি আং বিপূর্ণা আকাশবাণী আগরতলা
0: আগরতলা আউলি হাপাং মেডিকেল কলেজ ন সেন্টার অব এক্সেলেন্স নামই তিসানা নাহারে তিনি রামকৃষ্ণ মিশন বাই মংসৈর লাইখা তিনি আগরতলা হাপাং মেডিকেল কলেজ নি ফিল নৈসি নৈ বিশি পুংমানি পান্ডাও মন্ত্রীকরা প্রফেসর ডাক্তার মানিক শাহ শাখা জিবিপি শাখামনি শেপ রুমা লগি লগি শ্রুংমুং চেরি নাইমা তাই সুপার স্পেশালিটিনি শেপ সাপ সালচি সালকা আমসাইনি নাংকুকমা থাই অঙ্গি বাচাখা পান্ডাও আসামনি তৈতরমাও দেরাজাক রত্ন এটিজিডিনি বখাক্তে খ সারাশাই রং ইয়াফার জাখা বসং নাইমথাং এডভাইজার অজিত দুবাল ন তিনি পুনেও সংসাজক পান্ডা কাইশ লুকুমানো তিলক বসং সকাত নৈসাই নৈসি দক ইয়াফার জাখা লুকুমানো বালক গঙ্গাধর তিলকনি ফিল ছাড়া দক থৈমা সাল নগৈ লুকমানো তিলক মৈত ত্রাস বাই সংসাজাক অ সকাত কেন্দ্রনি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিনে ইয়াগ ইয়াফারি রুও পান্ডাও কক নারুমা মচাং শাহ শাখা ভারতনি বসং নাইমথাং ক্রাক ক্লাইমাও অজিত তুবালনি কতর বার্জা তঙ্গ বসাকা মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদিনি তুইদুরমং বাই বসং নাইমাথাং বাবায় কিসাসক নাংকুকমা কক চকমুং ক্লাইমাও ব নাংমা বার্জা ইয়াসাক যাক হাস্তে লুকু লেখামুংনি পুইলা বেরম উলনৈ লেখামুং তিনি সিমি চেংজাগানে নক লেখামুংনি সামুং আবো তঙ্গানা আগস্ট তালনি থামসি সালমারি জরা মিয়া হর দামসি

আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি সোমা চট্টোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, আগরতলা সরকারি মেডিকেল কলেজের সঙ্গে আজ রামকৃষ্ণ মিশনের মৌ স্বাক্ষরিত। ত্রিপুরার সোনার মেয়ে অস্মিতাদের সাফল্যে গর্বিত গোটা রাজ্যবাসী। আজ থেকে শুরু হলো ত্রিপুরায় গৃহ সম্পত্তি গণনার কাজ। আগামীকাল নেশামুক্ত ইয়োবা ফর বিকশিত ভারত সংকল্প অভিযানের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। আগরতলা সরকারি মেডিকেল কলেজকে সেন্টার অব এক্সেলেন্স গড়ে তোলার লক্ষ্যে আজ রামকৃষ্ণ মিশনের সঙ্গে মৌ স্বাক্ষরিত হয়েছে। আজ আগরতলা সরকারি মেডিকেল কলেজের 22তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেন, জিবিপি হাসপাতাল চিকিৎসা পরিষেবার পাশাপাশি শিক্ষা, গবেষণা ও সুপার স্পেশালিটি পরিষেবায় উত্তর পূর্বাঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হয়ে উঠেছে। অনুষ্ঠানে আসামের বন্যা দুর্গতদের জন্য এটিজিডির পক্ষ থেকে 1,00,000 টাকা প্রদান করা হয়। আগরতলা সরকারি মেডিকেল কলেজের 22তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজ আগরতলার হেরিটেজ পার্ক সংলগ্ন এলাকায় পথ চলতি মানুষের জন্য বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষার আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন ডাক্তার কনক চৌধুরী সহ এজিএমসির অন্যান্য চিকিৎসকগণ। আগরতলা সরকারি মেডিকেল কলেজের অ্যালামনি অ্যাসোসিয়েশনের 22তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আজ বিলোনিয়ায় রক্তদান শিবির ও শিশুদের বসিয়াঙ্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। রক্তদান শিবিরে 26 জন স্বেচ্ছায় রক্তদান করেন। বিলোনিয়া পৌর পরিষদের চেয়ারম্যান নিখিল চন্দ্র গোপ, জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাক্তার জ্যোতির্ময় দাস প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। গ্লাসগো কমনওয়েলথ গেমসে ইতিহাস রচনা করে ভারতকে প্রথম জুডো স্বর্ণপদক এনে দিলেন ত্রিপুরার অস্মিতা দে। মেয়েদের 48 কেজি জুডোর ফাইনালে কানাডার প্রতিপক্ষ হেইডি কোয়াচকে হারিয়ে এই সাফল্য অর্জন করেন তিনি। দক্ষিণ ত্রিপুরা জেলার বিলোনিয়া মহকুমার দক্ষিণ সোনাছড়ি গ্রামের সন্তান অস্মিতার এই ক্রীড়া সফর শুরু হয়েছিল ক্রীড়া পর্ষদের বিলোনিয়া সেন্টার ও ত্রিপুরা স্পোর্টস স্কুল থেকে। বর্তমানে উত্তরপ্রদেশ পুলিশে কর্মরত এই অ্যাথলিট ভোপালের খেলো ইন্ডিয়া সেন্টারে দীর্ঘ সময় কঠোর অনুশীলন করেন। তার এই অবিস্মরণীয় সাফল্য কোচ, বাবা মা, স্বজন এবং রাজ্যবাসীকে উৎসর্গ করেছেন। তাকে শুভেচ্ছা জানিয়েছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ও ক্রীড়ামন্ত্রী। ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায় বলেছেন, বিলোনিয়ার প্রত্যন্ত এলাকা থেকে উঠে আসা অস্মিতার এই সাফল্যে রাজ্য তথা দেশ গর্বিত। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, অস্মিতার এই অভাবনীয় সাফল্য ভবিষ্যতে ত্রিপুরার ছেলে মেয়েদের খেলাধুলায় আরও উৎসাহিত করবে ও তাদের সফলতার জন্য মনোবল বৃদ্ধি করবে। একই সঙ্গে ভারতের গেমসে মেডেল জয়ের ধারা অব্যাহত। মেয়েদের 57 কেজি বক্সিং বিভাগে সোনা জিতলেন জেসমিন লম্বরিয়া ও 54 কেজি বিভাগে প্রীতি পাওয়ার সোনার পদক জিতেছেন। সব মিলিয়ে পর্যন্ত ভারতের পদক সংখ্যা হল 30, যার মধ্যে 8টি সোনা, 15টি রূপো ও 7টি ব্রোঞ্জ। উদয়পুরে 8নম্বর জাতীয় সড়কের প্রস্তাবিত বাইপাসের সম্ভাব্য রুট তৈরির লক্ষ্যে অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় আজ সংশ্লিষ্ট এলাকাগুলি পরিদর্শন করেন। সঙ্গে ছিলেন পূর্ত দপ্তরের সচিব কিরণ গিত্তে, মুখ্য বাস্তুকার অনুপ দাস, নগরোন্নয়ন দপ্তরের অধিকর্তা ডক্টর তমাল মজুমদার, টিইউডি এর মুখ্য প্রকৌশলী নিত্যকুমার জমাতিয়া, এনএইচআই ডিসিএল এর আধিকারিকগণ। পরিদর্শন শেষে অর্থমন্ত্রী জানান, মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরকে কেন্দ্র করে প্রতিদিন পুণ্যার্থীদের সংখ্যা বাড়ছে। ভবিষ্যতে যানবাহনের চাপ বিবেচনায় রেখে বাগমা থেকে মাতাবাড়ি পর্যন্ত প্রায় 5 কিলোমিটার দীর্ঘ জাতীয় সড়কের একটি বাইপাস সড়ক নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। প্রস্তাবিত সড়কটি বাগমা, তেপানিয়া, জামজুড়ি ও উদয়পুর রেল স্টেশন এলাকা হয়ে মাতাবাড়ি মন্দির সংলগ্ন স্থানে 8নম্বর জাতীয় সড়কের সঙ্গে যুক্ত করার সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে। এনএফ রেলওয়ের পক্ষ থেকে আজ জানানো হয়েছে, 15650 নারেঙ্গি আগরতলা এক্সপ্রেস আগামীকাল নারেঙ্গি থেকে রাত 10:30 আগরতলার উদ্দেশ্যে রওনা হবে। 15649 আগরতলা নারেঙ্গি এক্সপ্রেস আগামীকাল আগরতলা থেকে রাত 11:30 নারেঙ্গির উদ্দেশ্যে রওনা হবে। তাছাড়া 01666 আগরতলা রানী কমলাপতি এক্সপ্রেস আগামীকাল রাত 11:00 আগরতলা থেকে রওনা হবে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, রক্তদান শুধু একটি মহৎ কাজই নয়, এটি একটি সামাজিক কর্তব্য। আজ আগরতলায় এগিয়ে চলো সংঘ আয়োজিত রক্তদান শিবিরের উদ্বোধন করে তিনি একথা বলেন। তিনি বলেন, শুধু রক্তদানই নয়, অঙ্গদানেও সচেতনতা বাড়ানো অত্যন্ত জরুরি। রাজ্যের স্বাস্থ্য পরিষেবা সম্পর্কে বিস্তারিত উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেন, স্বাস্থ্যক্ষেত্রে উন্নয়নে রাজ্য সরকার অন্যতম সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে। এর মধ্যে রয়েছে একটি মেডিকেল হাব গড়ে তোলা। শিবিরে 60 জন স্বেচ্ছায় রক্তদান করেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু পাবলিক এক্সামিনেশন প্রিভেনশন অব আনফেয়ার মেন্স সংশোধনী বিলে সম্মতি প্রদান করেছেন। উল্লেখ্য, গত বৃহস্পতি

0: নিউজ অন এয়ার অ্যাপ ফলো করুন। সোশ্যাল মিডিয়ায় ফেসবুক ও এক্স হ্যান্ডেলে অল ইন্ডিয়া রেডিও নিউজ এবং ইনস্টাগ্রাম পেজে এআইআর নিউজ অ্যালার্টসে দেখুন অফিসিয়াল ইউটিউব চ্যানেল নিউজ অন এআইআর। এছাড়াও আকাশবাণী আগরতলা সংবাদ আপডেট পেতে দেখুন এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। রাজ্যে জনগণনার প্রথম পর্যায়ে দ্বিতীয় ধাপে আজ থেকে শুরু হয়েছে বাড়ি বাড়ি গণনার কাজ, তা চলবে আগামী 30 আগস্ট পর্যন্ত। গতকাল রাত 12টায় শেষ হয়েছে স্বগণনার কাজ। গণনা দপ্তরের অধিকর্তা রতন বিশ্বাস জানিয়েছেন, দেশে এই প্রথম সম্পূর্ণ ডিজিটাল জনগণনা, যেখানে মোবাইল অ্যাপ্লিকেশন এবং ওয়েব ভিত্তিক মনিটরিং ব্যবস্থার মাধ্যমে তথ্য সংগ্রহ, যাচাই এবং তদারকি করা হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল নেশামুক্ত ইউভা ফর বিকশিত ভারত সংকল্প অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রকের অধীনস্থ মাই ভারত ত্রিপুরার তত্ত্বাবধানে নেশামুক্ত ইউবা ফর বিকশিত ভারত সংকল্প অভিযানের রাজ্যস্তরের সূচনা অনুষ্ঠান আগামীকাল সকাল 10:30টায় ত্রিপুরার কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ছাত্রছাত্রী, মাই ভারতের স্বেচ্ছাসেবক, এনএসএস এর স্বেচ্ছাসেবক, যুব সংগঠন, সরকারি আধিকারিকগণ এবং বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ এই অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। এই কর্মসূচিতে সরাসরি ভার্চুয়াল আলোচনা, নেশামুক্তির শপথ, সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থাপনা এবং বিকশিত ভারত 2047 রূপকল্পে মাদকমুক্ত ভারত গড়ার লক্ষ্যে সচেতনতামূলক কার্যক্রম অন্তর্ভুক্ত থাকবে। আজ আগরতলা এক সাংবাদিক সম্মেলনে এ খবর জানিয়েছেন মাই ভারত রাজ্য অধিকর্তা মেহবুব আলম লস্কর ও ডিস্ট্রিক্ট ইউথ অফিসার অজিত কুমার। নেশামুক্ত ইউবা ফর বিকশিত ভারত সংকল্প অভিযানের অঙ্গ হিসেবে আজ সিপাহীজলা জেলাভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। মেলাঘর পুর পরিষদের সভাগৃহে আয়োজিত প্রতিযোগিতায় জেলার অন্তর্গত প্রায় 250 জন শিল্পী অংশগ্রহণ করেন। লোকনৃত্য, লোকসঙ্গীত, নাটক, আবৃত্তি, বিতর্ক মিলিয়ে মোট 8টি বিষয়ের উপর জেলাভিত্তিক এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন সিপাহীজলা জেলা পরিষদের সদস্য প্রসেনজিৎ ঘোষ, মেলাঘর পুর পরিষদের কাউন্সিলর গোপাল ঘোষ প্রমুখ। গ্লাসগোর কমনওয়েলথ গেমসের আসর থেকে ভোর ভোর দেশের জন্য ইতিবাচক সংবাদ আসছে প্রতিদিন, কিন্তু শনিবারের ভোর জুড়ে দেশ বার্তা রটে গেল ক্রমে, তা নিয়ে আমাদের খুশির পারদ স্বাভাবিকভাবেই চড়ে গেছে অনেকটা। জুডো প্রতিযোগিতার আসরে 48 কেজি বিভাগে দেশের হয়ে সোনা জিতে ইতিহাস তৈরি করলেন রাজ্যের মেয়ে অস্মিতা দে। একটি প্রতিবেদন,
1: লড়াইটা সবরকম ভাবেই কঠিন ছিল নিঃসন্দেহে। দক্ষিণ সোনাইছড়ি গ্রাম থেকে গ্লাসগোর কমনওয়েলথ গেমসের আসর, সঙ্গী অনেক প্রতিকূলতা, সেই সমস্ত কিছুকে একে একে জয় করে ইতিহাস তৈরি করে ফেললেন রাজ্যের মেয়ে অস্মিতা দে।
2: আমি যখন ছিলাম তখন তো 1-2 বছর আমি জুডো করেছিলাম, এরপরে আমি স্পোর্টস স্কুলে এসে পড়েছিলাম। তো যখন আমি ত্রিপুরা স্পোর্টস স্কুলে ছিলাম তখন আমি বাড়িতে কোনো সময় যাওয়া।
1: মেয়ের এই সাফল্য জন্মদাত্রী মায়ের জন্য বিশাল গর্বের উৎস। কথায় কথায় জানালেন ছোট্টবেলা থেকে লড়াই করে চলার কথা, আর বিশ্বমঞ্চে সোনার পদক জয়ী গ্রামের মেয়ে জুডোকা অস্মিতাকে নিয়ে গর্ব এবং বিস্ময় ছুঁয়ে গেছে পড়োশী সঙ্গম বৈদ্যের গলাতেও।
3: তখন তাই ক্লাস পড়ো পড়তো মধ্য শোনাইছিল স্কুলে, এখান থেকে বিনা ম্যাডামে বিদ্যাপীঠে প্র্যাকটিস করতো আর কি। তো এখান থেকে এরপরে খেলতে খেলতে তাই এবার বাজারঘাট পোস্ট স্কুলে সাংসারিতে এখানে গেছে। তো যখন ভারতে তাই কিছু খেলা শেষ হয়েছে, খেলা শেষ হওয়ার পরে তাই ভারতের বাইরে সব খেলাতে চান্স পাইছে আর কি।
4: আমাদের গ্রামের সাথে সাথে বিউনিয়া এবং রাজ্যের নাম বিশ্বের দরবারে প্রতিষ্ঠিত করেছে। আমরা গ্রামবাসীরা অস্মিতার আরো আরো অনেক সফলতা কামনা করছি।
1: সোনার পদক জয় করার মাধ্যমে দেশ, রাজ্য এবং বিলোনিয়ার দক্ষিণ সোনাইছড়িও আজ আলোচনার কেন্দ্রবিন্দুতে। সব মিলিয়ে 140 কোটি ভারতবাসীর আশীর্বাদ ও শুভেচ্ছা সঙ্গী করে দেশের জুডোকাদের মধ্যে প্রথম এই আসরে পদক জয় করে ইতিহাসে ঠাঁই নিলেন অস্মিতা। দক্ষিণ জেলা থেকে বিপ্লব বৈদ্যের প্রতিবেদন, সংবাদকক্ষ থেকে রাহুল লোধ, আকাশবাণী আগরতলা।
0: জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালকে আজ পুনেতে এক অনুষ্ঠানে লোকমান্য তিলক জাতীয় পুরস্কার 2026 ভূষিত করা হয়। লোকমান্য বালগঙ্গাধর তিলকের 106তম প্রয়াণ দিবস উপলক্ষে লোকমান্য তিলক স্মারক ট্রাস্ট কর্তৃক প্রবর্তিত এই পুরস্কারটি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তার হাতে তুলে দেন। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে শ্রী শাহ বলেন, ভারতের জাতীয় নিরাপত্তাকে সুদৃঢ় করতে অজিত দোভালের অবদান অপরিসীম। আবহাওয়া, আগামী 24 ঘন্টায় রাজ্যের সবকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে। আগামীকাল আগরতলায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35 ডিগ্রি এবং সর্বনিম্ন 26.4 ডিগ্রি সেলসিয়াস। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলো আরেকবার পড়ছি। আগরতলা সরকারি মেডিকেল কলেজের সঙ্গে আজ রামকৃষ্ণ মিশনের মৌ স্বাক্ষরিত। ত্রিপুরার সোনার মেয়ে অস্মিতাদের সাফল্যে গর্বিত গোটা রাজ্যবাসী। আজ থেকে

হল ত্রিপুরায় গৃহ সম্পত্তির গণনার কাজ। আগামীকাল নেশামুক্ত ইউবা ফর বিকশিত ভারত সংকল্প অভিযানের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। স্থানীয় সংবাদ আজকের মতো এখানে শেষ হল। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ শুনতে পাবেন আগামীকাল সকাল 7:35।

0: আকাশবাণী বিলোনিয়া। নমস্কার সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, ঘড়িতে এখন সময় রাত 8:15 হয়ে 15 সেকেন্ড। তো বুঝতেই পারছেন সময়টা এখন কিসের। হ্যাঁ, ঠিক ধরে নিয়েছেন। শুরু করতে যাচ্ছি আপনাদের অত্যন্ত অত্যন্ত প্রিয় অনুষ্ঠান ফোর ইন লাইভ মনির দোকান, এবং সেই অনুষ্ঠান থেকে শোনাবো আপনাদের মনের কোণে জমে থাকা যে গান, প্রাণের গান, যেটা আপনারা গুনগুন করে সবসময় গেয়ে চলেন, সেটাই আমরা ছড়িয়ে দেব ইথার তরঙ্গের মাধ্যমে, যাতে অন্যান্য শ্রোতা বন্ধুরাও আমরা সবাই মিলে একটা পরিবারের মতো সেই গানটা শুনতে পারি। তো শ্রোতা বন্ধুরা, আপনারা টেলিফোন করুন 8731875545। এই নম্বরে আপনারা ডায়াল করুন। আমি নম্বরটি আবারও আপনাদেরকে বলে রাখছি, 8731875545। এই নম্বরে আপনারা টেলিফোন করুন, এবং টেলিফোন করা মাত্র আপনার নাম, ঠিকানা এবং সেই সাথে কোন ছায়াছবি থেকে কি গান আপনি শুনতে চাইছেন সেটা অবশ্যই আমাদেরকে জানিয়ে দেবেন। তাহলে আমাদের সংগ্রহশালায় যদি আপনার পছন্দের সেই গানগুলো থেকে থাকে, আমরা সেটাই অবশ্যই আপনাদেরকে শুনিয়ে দেব বা শোনানোর চেষ্টা করব। তো আর দেরি না করে তাহলে শুরু করছি আমাদের আজকের অনুষ্ঠান। দেখা যাক প্রথমে কোন কলার রয়েছেন আমাদের ফোন ইন লাইভ এই মনের মতো গানের আসরে। আমরা এক এক করে শ্রোতা বন্ধুদের টেলিফোন নিয়ে নেব এবং শোনাবো আপনাদেরই পছন্দের বিভিন্ন হিন্দি এবং বাংলা ছায়াছবির গান। তো দেখা যাক, হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি, আপনার নামটা আরেকবার বলুন। শুনতে পাচ্ছি, হ্যাঁ শুনতে পাচ্ছি, আপনার নামটা বলুন। হ্যাঁ আপনার নামটা? হ্যাঁ হ্যাঁ, আরেকবার বলবেন ছবির নামটা। হ্যাঁ,
1: গানটি গেয়েছেন মহান শিল্পী মোহাম্মদ রফিকজি আর লতাজি।
0: গানের লাইনটা আরেকবার বলবেন।
1: কিন্তু আপনার কথা শুনতে পাচ্ছি না আমি, কিন্তু গানের কথাটা আবার বলছি। ছবির নাম ভিগি পালকে, ছবিটি 1982 তে আর গানটা হচ্ছে জনম জন্ম কা সাথ। লতাজি ঠিকঠাক গেয়েছেন গানটি।
0: হ্যাঁ,
1: আর গানটির রূপ দিয়েছেন এম জি হাসমত জি, মধুর সুর দিয়েছেন যুগল কিশোর।
0: আচ্ছা,
1: পরিচয়টা দিয়েছিলাম না আপনি শুনতে পেয়েছেন কিনা, আমি আশুতোষ বেদনাথ কৈলাস করতে গেলেন।
0: আচ্ছা আচ্ছা, তো শোনা যাচ্ছে এই মুহূর্তে আমার কথা শোনা যাচ্ছে?
1: হ্যাঁ এখন এখন।
0: আচ্ছা আচ্ছা, ওকে।
1: হ্যাঁ আমি যা বলেছি শুনতে?
0: হ্যাঁ হ্যাঁ অবশ্যই শুনতে পেয়েছি। আপনার গানের লাইনটা হচ্ছে জনম জনম
1: জনম জনম কা সাথে।
0: আমি দেখছি আপনার সেই গানটি আমাদের সংগ্রহশালায় আছে কিনা। হ্যাঁ
1: হ্যাঁ দেখুন,
0: কি করেন আপনি? হ্যালো, হ্যাঁ শ্রোতা বন্ধু, কি করেন আপনি?
1: আমি দাদা ছোট ব্যবসা করি।
0: আচ্ছা,
1: আর সঙ্গীত ভীষণ ভালোবাসি।
0: বাহ, তো কোন ধরনের গান আপনার ভালো লাগে, হিন্দি ছায়াছবি না বাংলা ছায়াছবি?
1: আমার একদম সমান 50-50। আমি বাংলা গান যেরকম ভালোবাসি, হ্যাঁ হিন্দি গান ঠিক তেমনি সমান সমান।
0: আচ্ছা, তার মধ্যে পুরনো গান না নতুন ধরনের গান? না
1: আমি পুরনো গান, কারণ আমি যে গানটা এখন
0: নতুন
1: যুগের গান কিন্তু কোনো কোনোটা কোনো কোনো গান হয়তো বা কিছুদিন ভালো লাগে, তারপর আবার ভালো লাগে না। আপনার এই যে আমি যে গানটা আজকে অনুরোধ করলাম প্রায় 50 বছরের কাছাকাছি রিলিজ হয়েছিল, কিন্তু একদম নতুন হয়ে রয়েছে গান।
0: অবশ্যই আপনার পছন্দ দেখে বুঝতে পারছি যে আপনার সঙ্গীতের খুব প্রিয় আপনার সঙ্গীত। হ্যাঁ, তো তো আপনার তো পুরনো দিনের গান আপনি পছন্দ করেন বললেনই, তো তার মধ্যে কোন ছায়াছবিটা আপনার কাছে সবচেয়ে ভালো লাগে গান বলতে পারবেন?
1: হিন্দি ছবি?
0: হ্যাঁ, হিন্দি বা বাংলা যেটাই আপনার সবচেয়ে ভালো লাগে পুরনো দিনের ছায়াছবিগুলোর মধ্যে।
1: আসলে হিন্দি ছবি কয়টা ছবি আপনাকে বলবো, যাই হোক আমি ছবির কথা বলছি। হিন্দি আন্ধি ছবি নিশ্চয়ই দেখেছেন আপনি?
0: খুব ভালো ছায়াছবি,
1: সঞ্জীব কুমার সুচিত্রা সেন মনে
0: হয়, অবশ্যই
1: দুর্দান্ত একটা ছবি।
0: আর
1: যেমন বাংলা ছবি আমি একটা ছবি বলি, অমানুষ ছবিটা দারুণ লেগেছে,
0: দারুণ লেগেছে, সেই উত্তম কুমারের অভিনীত সেই।
1: একদম একদম।
0: আচ্ছা ঠিক আছে, আর দেরি করছি না, কারণ অন্যান্য শ্রোতা বন্ধুদের সাথেও তো আমাদের কথা বলতে হবে।
1: জন শ্রোতাকে নিয়ে গানটা শুনবো, প্রথমে আপনি শুনবেন।
0: হ্যাঁ অবশ্যই,
1: গোপাল দাদা, কৃষ্ণ দাদা, বিশ্বজিৎ পাল,
0: আচ্ছা
1: ভুবন দীপা দাস,
0: আচ্ছা
1: আর অমিত সুর।
0: ঠিক আছে, আপনার গানটা আমরা ইতিমধ্যেই রেডিও সেটে পাঠিয়ে দিয়েছি, শুনতে থাকুন। ধন্যবাদ আপনাকে।

0: তো এক এক শ্রোতা বন্ধুরা আমাদের কাছে টেলিফোন করছেন ইতিমধ্যেই, আমরা নিয়ে নিচ্ছি আমাদের পরবর্তী কলারকে। দেখা যাক লাইনে কে এসে গেছেন। হ্যাঁ শ্রোতা বন্ধু, শুনতে পাচ্ছেন? হ্যালো, হ্যাঁ কে বলছেন আপনি? মেলাগড় থেকে। যতন দাস? আচ্ছা আচ্ছা, তো কোন গানটা শুনতে চাইছেন বলুন।
1: আমি ভূতনাথ,
0: শ্রীমান ভূতনাথ না? আচ্ছা
1: ছবি থেকে।
0: হ্যাঁ
1: আমি নকল সোনা দিয়ে তোমায় যাব না ঠকিয়ে।
0: আচ্ছা
1: আমি এই গানটা এখন দেখে।
0: আচ্ছা তো আপনি কি আজকেই প্রথম আমাদের সাথে এই ফোন ইন লাইভ মনের মতো গানের অনুষ্ঠানে কথা বলতে পারছেন, নাকি এর আগেও কথা বলেছেন?
1: না না, আমি আরো অনেকবার কথা বলেছি।
0: আচ্ছা
1: কিন্তু আমার মেলাঘর থেকে আমার এই লেন্সটা ঢুকে না, প্রায় ঢুকে না।
0: আচ্ছা
1: আপনি লাগেনি, ঢুকে গেছে।
0: আসলে সবাই ফোন করে তো একসাথে, তাই এখানে একটা প্রতিযোগিতা চলে আসে, তো যার হ্যাঁ টেলিফোনে যিনি এসে যান ওনার গানটাই ওনারা শুনতে পান, আমরা সবাই মিলে শুনি।
1: আচ্ছা আমি বলছি আপনি তো আজকে তো আমি বলতে অন্য কাউকে বলছি।
0: ঠিক আছে আপনি শুনতে থাকুন। হ্যাঁ আমরা আপনার গানটা পাঠিয়ে দিচ্ছি গৌতম ঘোষের কণ্ঠে, আমি নকল সোনা দিয়ে, শ্রীমান ভূতনাথ ছায়াছবি থেকে। আবার ফোন করবেন পরবর্তী অনুষ্ঠানে। চেষ্টা করবেন, অবশ্যই পেয়ে যাবেন। হ্যাঁ
1: চেষ্টা করবেন।
0: ধন্যবাদ আপনাকে, শুনতে থাকুন।
1: হ্যাঁ।

0: আচ্ছা আচ্ছা আচ্ছা,
1: এই গানটা যাদের নিয়ে আমি শুনতে চাইছি, বিশেষ করে আমার অভিনয় হয় প্রেমজিৎ বাবু একজন, সুমন মুহুরি, আমাদের অম্বালিকা ভট্টাচার্য, তারপর প্রেমজিৎ নামটা হলো দেবজিৎ দাস, তারপর আমার সহধর্মিনী সুপ্রভা ভট্টাচার্য, আর যারা যারা এই মুহূর্তে রেডিওর পাশে আছেন সবার জন্য রইল। খুব ভালো থাকুন দাদা, খুব ভালো লাগলো আপনি ফোন তুলেছেন আর আমার গানটা শোনানো হতো, এটা আশা করি।
0: না, এটা আসলে আমাদের কর্তব্য, যখনই আমরা এই ধরনের অনুষ্ঠানে বসি আমরা, হ্যাঁ ফোন তো আমাদের ধরতেই হবে, কারণ শ্রোতা বন্ধুদের জন্যই তো আমাদের এই পরিবেশনা। না
1: না না না, আপনি একেবারে কি বলবো, খুব সুন্দর কথা বলেছেন, এটা কিন্তু একেবারে সত্যি
0: কথা,
1: মানে মতো তো এরকম
0: সত্যি সত্যি সত্যি সত্যি,
1: সবার
0: কথা হবে পরের অনুষ্ঠানে। হ্যাঁ, শুনতে থাকুন।
1: হ্যাঁ,
0: নমস্কার নমস্কার।

0: তো আমরা নিয়ে নিচ্ছি আমাদের পরবর্তী কলারকে। হ্যালো,
1: হ্যালো স্যার।
0: হ্যাঁ শুনতে পাচ্ছি, আপনার নামটা বলুন।
1: স্যার আমি বাতিসাগুলো থেকে বচ্চন ত্রিপুরা বলছি। স্যার
0: বচ্চন ত্রিপুরা বাতিসাগুলো থেকে বলছেন না? আচ্ছা বলুন
1: স্যার। আজকে হিন্দি গান শুনবো, সবির নাম হচ্ছে একরাস, আর গানের লাইনটি হচ্ছে স্যার আঁখি বন্ধ করকে।
0: মানে একেবারে চোখ বন্ধ করে ভালোবাসেন আপনি নাকি?
1: কথা বলতে গেলে কিন্তু আর কথা টানতে শ্রোতাদেরকে সুযোগ করে দেওয়ার কিন্তু দরকার স্যার।
0: সেটাই সেটাই সেটাই সেটাই।
1: নমস্কার স্যার, রাখি।
0: হ্যাঁ অবশ্যই, ধন্যবাদ আপনাকে। শুনতে থাকুন আপনার পছন্দের গান।
1: হ্যাঁ স্যার, গুড নাইট।
0: গুড নাইট।

0: আমরা পেয়ে গেছি আমাদের আরেকজন শ্রোতা বন্ধুকে, টেলিফোন লাইনে এসে গেছেন। হ্যালো শ্রোতা বন্ধু, কে বলছেন?
1: নমস্কার, আমি সুমন মহুরি বলছি, আগরতলা থেকে। স্যার,
0: হ্যাঁ শোনা যাচ্ছে?
1: আমি সঙ্গে স্যার গরিব দক্ষিণ ছবি থেকে গানটা হলো পৃথিবী পৃথিবী হারিয়ে গেলে মরু সাহারা।
0: আহা, পৃথিবীটা মরু সাহারায় হারিয়ে গেলে আমরা কি করে বাঁচবো বলুন। অবশ্যই, সেটা তো আপনার নয় শুধু, আমার আমাদের সকলেরই ভালো লাগে এই গানগুলো, না? হ্যাঁ, এবং সেই আরেকজন মানে কি বলতে শিল্পী মোহাম্মদ আজিজ, সেই সোনা মাখানো গান, হ্যাঁ, পৃথিবী হারিয়ে গেল। কি করেন বন্ধু আপনি? আচ্ছা, মানে দুটোই ব্যবসা। আচ্ছা, সংক্ষেপে এক লাইনে একটু বলবেন কি, যে ব্যবসার তো আপনি দুটো ব্যবসাই করেন, মানে ব্যবসায় ক্ষেত্রে সফলতার মূল মন্ত্র কি? এক লাইনে
1: সফলতার ক্ষেত্রে প্রথমে শিখতে হবে, তারপরে ধৈর্য থাকা দরকার।
0: আচ্ছা, আমাদের শ্রোতা বন্ধুরাও নিশ্চয়ই শুনেছেন কথাটা, এই কারণেই বললাম যে অনেকেই বলেন যে আমরা ব্যবসা করতে চাই বা চেষ্টা করছি কিন্তু তারপরে সফল হই না। তো যেহেতু আপনি দুটি ব্যবসা করছেন, সেজন্যই আপনার কাছ থেকে আমরা যে অভিজ্ঞতাটা শ্রোতা

0: বন্ধুর উদ্দেশ্যে শেয়ার করলাম।
1: মনকে শক্ত করতে হবে, দীর্ঘ ঘাটতে মানে কোনো কাজে সবাই থাকুন। হ্যাঁ
0: হ্যাঁ অবশ্যই, ধন্যবাদ। শুনতে থাকুন আপনার পছন্দ
1: সাথে আমার সাথে অনেক সন্তান, কৃষ্ণ আমার মা আছেন, বিশ্বের সন্তান, অনেক কুমার সন্তান, সিংহ থেকে রাজেশ সন্তান, ভগবান পরমান সন্তান, মধ্যপ্রদেশ।
0: আচ্ছা আচ্ছা, ধন্যবাদ আপনাকে, পরবর্তী অনুষ্ঠানে আবারও ফোন করবেন।
1: অবশ্যই, ধন্যবাদ।
0: ধন্যবাদ আপনাকে।

0: আসলে গানে গানে আমরা হারিয়ে গেলেও একটা সময় কিন্তু সেই বাস্তবতায় আমাদের ফিরে আসতে হয়ই, কয়েক মিনিট বাদেই। তো সেই বাস্তবতায় এসে আমরা আবারও নিয়ে নিচ্ছি আরেকজন শ্রোতাবন্ধুকে, কথা বলবো ওনার সাথে। শ্রোতাবন্ধু লাইনে কেউ রয়েছেন?
1: হ্যাঁ স্যার, নমস্কার।
0: হ্যাঁ নমস্কার আপনাকে, বলুন।
1: প্রথমত শুভ সন্ধ্যা।
0: শুভ সন্ধ্যা আপনাকেও।
1: বলছি আমি বিক্রমশীল মেদিনীপুর থেকে।
0: আসলে এখন আর সন্ধ্যা নেই, এখন আটতে হবে যে প্রায় 40 মিনিট, এখন রাত্রি, শুভরাত্রি। হ্যাঁ বলুন।
1: তো গানটা শুনতে চাই বাংলা থেকে, নয়নমণি।
0: নয়নমণি, বাহ, কোন গানটা?
1: আর গানটা হচ্ছে তুমি আমার নয়ন গো।
0: আচ্ছা,
1: এই গানটাই।
0: আচ্ছা আচ্ছা, তো সেরকম কেউ কেউ রয়েছে মানে কাকে, কাউকে উদ্দেশ্য করে কি আপনি এই গানটা উৎসর্গ করতে চাইছেন? সেই পরিবারের সদস্য বা বন্ধু বা ভালোবাসার কোন পছন্দের কোন মানুষকে?
1: অবশ্যই অবশ্যই।
0: হ্যাঁ, তাহলে বলে ফেলুন, আর দেরি কেন?
1: বলে মানে ডাইরেক্টলি তো বলতে পারছি না, যেহেতু গণমাধ্যমে আসছি।
0: আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আর যার উদ্দেশ্যে উৎসর্গ করছেন, নিশ্চয়ই উনিও আমাদের এই মনের মতো গান শুনছেন, বুঝে গেছেন, ততক্ষণে বুঝে গেছেন। হ্যাঁ ভালো আছি, পাঠিয়ে দিচ্ছি, এবং ইতিমধ্যে আমি পাঠিয়ে দিয়েছি ও রেডিও সেন্টারে, রেডিওতে।
1: শুভরাত্রি।
0: হ্যাঁ শুভরাত্রি, ধন্যবাদ। আপনাকে ফোন করবেন পরবর্তী অনুষ্ঠানে। ধন্যবাদ।

0: আসলে এই গানে গানে যেরকম ভালোবাসা বা মন উজাড় করা প্রেম রয়েছে, আমরাও চাই যে আমাদের এই অনুষ্ঠানের প্রতি শ্রোতা বন্ধুরা এইভাবেই ভালোবাসা উজাড় করে দিক। তো নিয়ে নিচ্ছি পরবর্তী কলারকে। হ্যাঁ শ্রোতা বন্ধু, লাইনে কে রয়েছেন?
1: হ্যালো, নমস্কার স্যার।
0: নমস্কার আপনাকে।
1: আমি কলসি থেকে গোপাল মহাজন বলছি।
0: হ্যাঁ গোপালবাবু বলুন।
1: হ্যাঁ, অনেক চেষ্টা করে লাইন পেয়ে আপনার সঙ্গে কথা বলতে পারে অত্যন্ত খুশি হয়ে গেলাম।
0: বাহ বাহ বাহ বাহ, আসলে অনেক, হ্যাঁ সেটাই বলছিলাম যে অনেক কষ্টের পর যেহেতু লাইনটা পেয়েছেন এবং গানটা আপনি শুনতে পারবেন, তো সেটার সেটার যে আনন্দ বা মজা সেটাও কিন্তু অনেক বেশি হবে।
1: আমি আজকে গান শুনবো।
0: হ্যাঁ বলুন।
1: পরিচ্ছন্ন শ্রদ্ধা আর ঠাকুর আমার মাকে ভালো করো।
0: ওয়াহ,
1: গানের লাইনটা
0: অসাধারণ।
1: বন্ধুর নাম বলবো?
0: বলুন বলুন।
1: আশুতোষ দেবনাথ কৈলাসহর থেকে, নেতা দেবনাথ কৈলাসহর থেকে, বন্তি দাস কুমারঘাট থেকে, রামজিৎ চক্রবর্তী আসাম থেকে, অবিনাশ তেলি দমদমগর থেকে, নারায়ণ দাস, কৃষ্ণদাদা আর বিশ্বজিৎ আর সুমন মুহুরী, অমিশ্বর এবং আপনি সহ সবাইকে নিয়ে নেটওয়ার্কে
0: অবশ্যই
1: গানটা শুনবো।
0: আচ্ছা শ্রোতা বন্ধু, গোপালবাবু আপনি তো প্রায় প্রবীণের কোঠায় পড়ে যাচ্ছেন, প্রবীণ নাগরিকের কোঠায় প্রায় আপনার বয়স, তো সংক্ষেপে যদি বলেন যে এই যে যেহেতু আপনি প্রবীণ নাগরিক প্রায়, সেই হিসেবে এমন কোনো গান কি আপনার এই মুহূর্তে মনে পড়ছে যেটা শুনলেই মানে আপনার সেই ছোটবেলা বা স্কুল জীবন বা কোনো বিশেষ স্মৃতি মনে পড়ে?
1: হ্যাঁ দেখছিলাম, আমরা ছোট থাকতে যেমন কলসি স্কুলে আমরা ছাত্র, তখন আমরা ওই পদ্মা দেখাতো যে ব্লক থেকে আসে আর কি, আমাদের স্কুল মাঠে দেখাচ্ছে অনেক অনুষ্ঠানের মধ্যে, তখন হীরামানিক বলছিল এবং হীরামানিক গুরুদেব কিনা আর এই অনুসন্ধান এসব গানগুলো আর অন্ধের কানন, অন্ধের কানন বলতে আমাদের স্কুলে দেখাচ্ছে।
0: ঠিক আছে, বুঝতে পেরে গেছি, আজকে আর এগোতে পারছি না। হ্যাঁ
1: ঠিক আছে,
0: জেনে নেবো আরেকদিন বাকিটুকু।
1: হ্যাঁ
0: নমস্কার, আপনাকে শুনতে থাকুন, আপনার গান ইতিমধ্যে আমরা পাঠিয়ে দিলাম রেডিও সেটে, শুনতে থাকুন আপনার পছন্দের গান চলে গেছে। হ্যাঁ শুনতে থাকুন।

0: সত্যি মায়ের কোনো বিকল্প হয় না। তো যিনি গানটি পছন্দ করেছেন সত্যি মানে ওনাকে প্রশংসা আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে। আরেকজন শ্রোতা বন্ধু এসে গেছেন ইতিমধ্যে আমাদের টেলিফোন লাইনে। হ্যাঁ শ্রোতা বন্ধু, লাইনে কে রয়েছেন?
1: হ্যালো, নমস্কার স্যার।
0: নমস্কার, আপনাকেও বলুন।
1: আমি লক্ষ্মীছড়া থেকে মতিলাল রিয়া।
0: আচ্ছা,
1: আজকের হিন্দি ছবি রাজা হিন্দুস্তান।
0: রাজা হিন্দুস্তানি? না,
1: রাজা হিন্দুস্তানি।
0: বাহ, খুব ভালো একটি ছায়াছবি। মানে কেন, নিজেকে আসলে রাজা ভাবতে ভালো লাগে নাকি?
1: না না স্যার।
0: আচ্ছা, মানে ভাবতে তো কোনো অসুবিধা নেই, হয়তোবা আমরা যদি একটু বেশি করে নিজেকে স্বপ্নে ভাবি বা একটু স্বপ্ন রাখি তাহলে কিছুটা হলেও আমাদের অগ্রগতি হবে। আমাদের সেটা অবশ্যই, আমি সেটাই বলছিলাম যে আমাদের চিন্তা বা চেতনা বা স্বপ্নটা যদি একটু বড় হয়, হ্যাঁ, তাহলে অবশ্যই আমাদের জীবনটাও আরেকটু বেশি এগিয়ে যাবে কি, তাই তো? আমরা আরেকটু বেশি অগ্রসর হতে পারবো। তো শ্রোতা বন্ধু, আপনাকে শুনিয়ে দিচ্ছি আপনার পছন্দের গান, ইতিমধ্যে চলে গেছে রেডিও সেটে। ধন্যবাদ,
1: শুভরাত্রি স্যার।
0: শুভরাত্রি আপনাকে।

0: আসলে আমরা যে যেখানেই থাকি না কেন, দেশে কিংবা প্রবাসে, প্রত্যেকেই যেন আমরা প্রত্যেকের প্রতি শুভকামনা রাখি, ভালোবাসা রাখি, ভুলে না যাই, সেটাই আমাদের জীবনের লক্ষ্য হওয়া উচিত। তো কথাটা বলতে বলতে আরেকজন শ্রোতা বন্ধু এসে গেছেন টেলিফোন লাইনে। হ্যালো শ্রোতা বন্ধু, কেউ রয়েছেন লাইনে? বলে ফেলুন, শুনতে পাচ্ছি, কোন গানটা শুনবেন বলুন। আপনার সাথে আর কেউ রয়েছে?
1: আমার সাথে সব শ্রোতা বন্ধুরা রয়েছে, আর আপনিও শুনবেন।
0: অবশ্যই শুনছি। শুনতে থাকুন, আপনার গান ইতিমধ্যে আমরা রেডিও সেটে পাঠিয়ে দিয়েছি, শুনতে থাকুন। হ্যাঁ নমস্কার, আপনাকে আবার ফোন করবেন পরবর্তী অনুষ্ঠানে। ধন্যবাদ।
1: ধন্যবাদ।

0: তো বন্ধুরা, আমাদের গানে গানে এই যে মনের মতো গানের অনুষ্ঠান, সেই অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে আমরা এসে গেছি। নিয়ে নিচ্ছি আমাদের সবশেষ কলারকে, শোনাবো আজকে এই আসর থেকে সবশেষ গানখানি। দেখা যাক কোন সেই ভাগ্যবান শ্রোতাবন্ধু যিনি একেবারে শেষ মুহূর্তে এসেও ওনার গান এবং ওনার নাম দুটোই রেডিও সেটে শুনতে পাবেন। হ্যাঁ, শ্রোতাবন্ধু লাইনে কেউ নিশ্চয়ই এসে গেছেন।
1: সেটাই
0: তো আমি একটু আগে বললাম যে শেষ মুহূর্তে এসেও আপনি, সেটাই বললাম যে শেষ মুহূর্তে এসেও আপনি আপনার গানটা এবং নামটা দুটোই শুনতে পাচ্ছেন।
1: আমার হাজবেন্ড তো প্রথম কলার ছিলেন, আর আমি শেষ কলার, উনি শুরু করলেন আর আমি শেষ করবো।
0: বাবা বাবা, কি সুন্দর, কি সুন্দর
1: আপনাকে নিয়ে, আর দীপা দাস, বিশ্বজিৎ ভাই, গোপাল দাদা, নারায়ণ দাদা, কৃষ্ণ দাদা,
0: কি সুন্দর জুটি আপনাদের, না
1: এবং জিৎ দাদা ভাই,
0: মানে কি সুন্দর জুটি আপনাদের পরিবারের।
1: হ্যাঁ, আশীর্বাদ করবেন এভাবে যেন চালিয়ে যেতে পারি। আমার
0: অবশ্যই অবশ্যই অবশ্যই অবশ্যই আমাদের ভালো ভালো আমাদের ভালোবাসা থাকলো এবং সেই সাথে পরম করুণাময়ের আশীর্বাদ তো থাকবেই। হ্যাঁ, তো তার উপর ভরসা করে। হ্যাঁ, আপনারাও ভালো থাকবেন, শুভরাত্রি।

শ্রোতা বন্ধুরা, আজকের অনুষ্ঠানে আমরা 10 জন কলারকে পেয়ে গেছি এবং 10 জন শ্রোতা বন্ধুর সাথে আমাদের কথা হয়েছে এবং প্রত্যেককেই আমরা শুনে দিতে পেরেছি ওনার পছন্দের গান। তো আজকে এই মনের মতো গান অনুষ্ঠানের সময় একেবারেই শেষ হয়ে এসেছে, তাই অনুষ্ঠান থেকে এখানেই বিদায় নিতে হচ্ছে। আপনারা প্রত্যেকেই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং পরবর্তী ফোন ইন লাইফ মনের মতো গানের আসরে অবশ্যই আপনারা টেলিফোন করবেন, শুনবেন আপনাদের পছন্দের গান। নমস্কার। আকাশবাণী বেলোনিয়া, এই অনুষ্ঠান আপনারা শুনছেন 103.7 মেগাহার্জ ফ্রিকোয়েন্সি মডুলেশন প্রচার তরঙ্গে। আমাদের নির্ধারিত অনুষ্ঠানমালায় এখন রয়েছে যুব বন্ধুদের জন্য আমাদের নিয়মিত পরিবেশনা যুববাণী। আজকের যুববাণীতে আপনাদেরকে আমরা শোনাব রাজ রাজেশ্বরী মিউজিক্যাল গ্রুপ, এই সংস্থার যুব শিল্পী বন্ধুদের পরিবেশিত অনুষ্ঠান। অনুষ্ঠানটি পুনঃপ্রচারিত হচ্ছে।

সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আজ বসে পড়লাম সকলের প্রিয় অনুষ্ঠান যুববাণীতে। আজ পরিবেশিত হবে রাজরাজেশ্বরী মিউজিক্যাল একাডেমির যুববন্ধুদের পরিবেশনা। আজকে শিল্পীরা আমি সম্পিতা চক্রবর্তী, দেবরীত ঘোষ, বিশ্বজিৎ চক্রবর্তী, সায়ন্তিকা।

0: শুনলেন যুব অনুষ্ঠান যুববাণী। পরিবেশনায় ছিল রাজরাজেশ্বরী মিউজিক্যাল একাডেমির শিল্পীবৃন্দরা। আমি সম্পিতা চক্রবর্তী, দেবরীত ঘোষ, বিশ্বজিৎ চক্রবর্তী, সায়ন্তিকা চক্রবর্তী, সায়ন্তিকা বৈদ্য, অনন্যা মজুমদার, তবলায় প্রসেনজিৎ চক্রবর্তী। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, নমস্কার।
1: পরিবেশ দল যুব বিবেচনা, আমাদের নিয়মিত অনুষ্ঠান যুববাণী। আজকের যুববাণীতে আমরা আপনাদেরকে শোনালাম রাজরাজেশ্বরী মিউজিক্যাল গ্রুপ এই সংস্থার পরিবেশনা অনুষ্ঠান। আকাশবাণী বেলুনিয়া, এখন শাস্ত্রীয় সঙ্গীতের আসর সরগম। এতে আজ শুনবেন সানাই পাল, বাজিয়ে শোনাচ্ছেন ওস্তাদ বিসমিল্লাহ খান এবং ওনার সহশিল্পীরা রাগ শঙ্করা।

সারগম অনুষ্ঠানে অধ্যক্ষ শুনলেন সানাই বাদল। আজকের শিল্পী ছিলেন ওস্তাদ বিসমিল্লা খান এবং ওনার সহশিল্পীরা রাগ শঙ্করা।

পর্যায়ে গৃহ তালিকাকরণ ও গৃহ গণনা অর্থাৎ আপনার বাড়ির গণনা হবে। আসুন আপনাদের অংশগ্রহণের দ্বারা এটিকে সফল করি আর বিকশিত ভারত 2047 এর দিকে আরো এক ধাপ এগিয়ে যায়।

0: পর্যায়ে গৃহ তালিকাকরণ ও গৃহ গণনা, অর্থাৎ আপনার বাড়ির গণনা হবে। আসুন আপনাদের অংশগ্রহণের দ্বারা এটিকে সফল করি আর বিকশিত ভারত 2047 এর দিকে আরো এক ধাপ এগিয়ে যাই।
1: আকাশবাণী বিলোনিয়া শুরু হচ্ছে প্রবীণ নাগরিকদের জন্য আমাদের নির্ধারিত অনুষ্ঠান হারানো দিনের গান। এতে আজ শুনবেন উৎপল আসনের কণ্ঠে পুরনো দিনের বিভিন্ন বাংলা আধুনিক গান।

ময়না কোথায় উড়ে গেল নিয়ে চোখের জলের ভার, পাখিদের ওই পাঠশালাতে কোকিল গুরু শেখায় গান, ময়না কোথায় উড়ে।

0: তা আপনার বাড়ির গণনা হবে। আসুন আপনাদের অংশগ্রহণের দ্বারা এটিকে সফল করি আর বিকশিত ভারত 2047-এর দিকে আরো এক ধাপ এগিয়ে যাই।
1: শুনছেন উৎপলা সেনের কণ্ঠে পুরনো দিনের বিভিন্ন বাংলা আধুনিক গান।

0: অর্থাৎ আপনার বাড়ির গণনা হবে। আসুন আপনাদের অংশগ্রহণের দ্বারা এটিকে সফল করি আর বিকশিত ভারত 2047 এর দিকে আরো এক ধাপ এগিয়ে যাই।
1: হারানো দিনের গান এই অনুষ্ঠানে আপনারা শুনছেন উৎপলা সেনের গাওয়া পুরনো দিনের বিভিন্ন বাংলা আধুনিক গান।

হ্যাঁ শুনো, প্রবীণ নাগরিকদের জন্য আমাদের নির্ধারিত অনুষ্ঠান হারানোদের গান। এতে আপনারা আজ শুনলেন উৎপলাশনের গাওয়া বিভিন্ন বাংলা তৈরিক গান, আকাশবাণী বিরোনিয়া। এখন জানিয়ে দিচ্ছি আমাদের আগামীকালের অনুষ্ঠান পরিচিতি। আগামীকাল 16 শ্রাবণ 1433 বঙ্গাব্দ, 2 আগস্ট 2026 খ্রিস্টাব্দ রবিবার আমাদের প্রথম অধিবেশন শুরু হবে যথারীতি সকাল 6টায়। 6:05 অমৃতবাণীতে শুনতে পাবেন নেতাজি সুভাষচন্দ্র বসুর লেখা থেকে পাঠ। সুরাঞ্জলি অনুষ্ঠানে নিবেদিত হবে রামকুমার চট্টোপাধ্যায়ের কণ্ঠে ভক্তিমূলক গান সকাল 6:10। 6:25 কর্পোরেট অনুষ্ঠান হায় অগ্নি খরাং আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনা হবে। আমাদের প্রাত্যহিক তথ্য সম্বলিত পরিবেশনা আজ সকালে 7টায়। 7:45 গীতালি অনুষ্ঠানে প্রচারিত হবে দেবব্রত বিশ্বাসের কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত। 8:15 রয়েছে যা দেখলাম এই জীবনে, এতে আগামীকালের বক্তব্য শুনবেন নিখিলেশ পাল, প্রাক্তন ব্যবসায়ী, বিরোনিয়া মধ্যপাড়া। এবং এর পরপরই থাকছে গানের ভুবনে, এই আসরে বাংলা আধুনিক গান। 8:30 পদ্মাবলী অনুষ্ঠানে নিবেদিত হবে মনসামঙ্গলের গান। আগামীকালের বিষয় কালু কামার কর্তৃক লৌহ মাজুস গঠন, পরিবেশনা থাকবেন নীলিমা সাহা এবং সহশিল্পীরা।

গানে গানে। এই অনুষ্ঠানে আপনারা শুনবেন আপনাদেরই পছন্দের বিভিন্ন হিন্দি ছায়াছবির গান সকাল 9:05 থেকে 10:00 পর্যন্ত এই 45 মিনিট ধরে। দেশবন্ধুরা, এতে নিবিদ্ধ হবে বিভিন্ন শিল্পীর কণ্ঠে দেশাত্মবোধক গান 10:05। 10:30 রয়েছে বাংলা বিজ্ঞান অনুষ্ঠান সুরভি, এতে আগামীকালের শিল্পী মধুমন্তী মৈত্র। সকাল 11:05 রয়েছে FM উচ্চয়ন্ত পরিবেশিত কর্পোরেট অনুষ্ঠান, আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। তারপর দুপুর 1:30 থাকবে বাংলায় সংবাদ কলকাতা কেন্দ্র থেকে, এবং এই কলকাতা সংবাদের অব্যবহিত পরপরই আবারও আপনারা শুনবেন FM উচ্চয়ন্ত পরিবেশিত কর্পোরেট অনুষ্ঠান, রিলে করে শোনানো হবে আগরতলা কেন্দ্র থেকে। আমার চোখে আকাশবাণী শুনবেন অজয় পুত্র, আইনজীবী এবং সাহিত্যিক বিলোড়িয়া, ওনার চোখে আকাশবাণী, এ বিষয়ে বক্তব্য দুপুর 2:15। তার পরপরই থাকছে সুরভি অনুষ্ঠানে বাংলা আধুনিক জ্ঞান, 2:30 থাকবে মহিলাদের জন্য অনুষ্ঠান আমি নারী, এতে আগামীকাল আপনারা শুনতে পাবেন রবিবারের আলাপচারিতা। আগামীকালের বিষয় স্বাধীনতা সংগ্রামে উত্তর পূর্ব ভারতের মহিষী মহিলারা, আর এ বিষয়ে বলবেন প্রীতিকা পাল, শিক্ষিকা। বিকেল 3:05 থেকে আপনারা শুনতে পাবেন বিবিধ ভারতীর পরিবেশিত অনুষ্ঠান আকাশবাণীর মুম্বাই কেন্দ্র থেকে। সন্ধ্যে 5:10 থাকবে যথারীতি পুরনো দিনের হিন্দি ছায়াছবির গান অবকাশ রঞ্জনী অনুষ্ঠানে লোকসঙ্গীত, এতে পরিবেশিত হবে বিভিন্ন শিল্পীর গাওয়া লোকগীতি 5:45। সন্ধ্যে 6:00 রয়েছে কর্পোরেট অনুষ্ঠান, 6:30 কৃষক প্রতিদিন আমাদের নিয়মিত অনুষ্ঠান খেতেই খাবারে, রাত 7:05 আবার নিবেদিত হবে পদ্মাবর অনুষ্ঠানে মনসামঙ্গলের গান। এবারের প্রসঙ্গ, লক্ষ্মীন্দরের বরবেশ, বরযাত্রীগণ সহ চন্দ্রধরের উজানী নগরী যাত্রা, পরিবেশনে থাকবেন নীলিমা সাহা এবং সহশিল্পীরা। রাত 8:05 থাকবে ফোন ইন লাইভ টক শো রবিবারের 8:00, চলবে 9:00 পর্যন্ত। 9:00 থাকছে বাংলা নাটক প্রসঙ্গ হরধনু, রচনা চন্দন সেনগুপ্ত এবং প্রযোজনায় সৌমেন বসু। নাটকের পরপরই থাকবে বাংলা আধুনিক জ্ঞান। রাত 10:00 থাকবে যথারীতি প্রবীণ নাগরিকদের জন্য আমাদের নিয়মিত পরিবেশনা হারানো দিনের গান। এছাড়াও নির্ধারিত সময়ে আকাশবাণীর দিল্লি, কলকাতা এবং আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত বিভিন্ন সংবাদসমূহ আপনাদেরকে আমরা যথাসময়ে রিলে করে শোনাব। জানিয়ে রাখলাম আগামীকালের অনুষ্ঠান পরিচিতি। আকাশবাণী বিলোনিয়া, আগামীকাল সকাল 6:00 আমাদের অনুষ্ঠান শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আকাশবাণী বিলোনিয়া কেন্দ্রের স্টুডিও থেকে এখানেই বিদায় চেয়েছি।